0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আজকের তিলাওয়াত কিন্তু সূরা ইউসুফের 10-13 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, তবে যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো যাতে কোনো পথিক তাকে তুলে নিয়ে যায়। তারা বলল, হে আমাদের আব্বা, আপনার কি হয়েছে যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আপনি তাকে আগামীকাল আমাদের সাথে পাঠাবেন, সে তৃপ্তিসহ খাবে ও খেলাধুলা করবে, আর আমরা তার পূর্ণ হেফাজত করব। তিনি বললেন, অবশ্যই আমি এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করছি তোমরা তার থেকে অমনোযোগী হলে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেও আজকের বিষয়, নৈতিক শিক্ষার গুরুত্ব, বলছেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য সব সৃষ্টির মধ্যে মানুষের অনন্যতা হল মূলত নীতি নৈতিকতায়। শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে ধীরে ধীরে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিক দিয়ে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। শিক্ষা মানুষের বিবেক জাগ্রত করে। চর্চা ও অনুশীলনের মাধ্যমে মানুষ ওই জ্ঞান ও বিবেকের জ্যোতিতে নিজেও আলোকিত হয়, সমাজকেও আলোকিত করে। পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থাৎ, আর যাকে বিশেষ জ্ঞান দান করা হয় তাকে অধিক পরিমাণে কল্যাণ দেওয়া হয়, উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। সূরা বাকারা আয়াত নম্বর 269। সুস্থ বিবেক মানুষের সৌন্দর্যের প্রতীক। সুস্থ বিবেক বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই। সম্মান ও মর্যাদার সমকক্ষ কোনো কিছুর তুলনা হয় না, আর এটা প্রতিষ্ঠিত হয় সঠিক মূল্যবোধ, বিবেক বিবেচনাবোধ ও নৈতিক পবিত্রতা জাগ্রত রাখার মাধ্যমে। একজন শিক্ষা অর্জনকারী ব্যক্তি আলোকিত প্রদীপের মতো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিদ যুলুমাতু ওয়ান নূর আম জা'আলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলুন হে নবী, দৃষ্টিহীন ও দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি সমান হতে পারে, কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে? সূরা রাআদ আয়াত নম্বর 16। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা গবেষণা ও শিক্ষা গ্রহণ করো। সূরা হাশর আয়াত নম্বর 2। বিশেষায়িত শিক্ষা অর্জনের প্রতি নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না, যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে। সূরা তৌবা আয়াত নম্বর 122। পৃথিবীর প্রতিটি মানুষকেই অর্জন করতে হয় নৈতিক শিক্ষা, আর ইসলাম ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত নৈতিক শিক্ষার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। নৈতিক শিক্ষা ব্যতীত কোনো ব্যক্তি বা জাতি উৎকর্ষ সাধন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মুমিনগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর ব্যাখ্যা হল ধর্মীয় জ্ঞানের মাধ্যমে পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, কারণ হারাম কাজ করলে জাহান্নামে যেতে হবে, সুতরাং কোনটি হারাম সে বিষয়ে জ্ঞান থাকলে হারামে লিপ্ত হয়ে পড়ার আশঙ্কা নেই। নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সামাজিক অনাচার পাপাচার রোধকল্পে সমাজপতিদের দায়িত্ব অপরিসীম। সুস্থ চরিত্রবান ও আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সব ধরনের অপরাধ নির্মূল করা ছাড়া উপায় নেই। এসব দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা, কর্মতৎপরতা ও সৎসাহস প্রদর্শন করা একান্ত প্রয়োজন। ব্যক্তিগত থেকে সামাজিক ও রাষ্ট্রীয় সর্বত্র নৈতিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে, তাহলেই সুন্দর, সফল, কল্যাণকর ও সুখী সমাজ গঠন করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নৈতিক শিক্ষা গ্রহণ ও তার প্রসারে কার্যকর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল নৈতিক শিক্ষার গুরুত্ব, বললেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

茶碗。

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মদর্শনের ইতিহাসে ব্রহ্মচর্য জীবন ও গাহিস্থ জীবন উভয়ই গুরুত্বপূর্ণ। ধর্ম সংস্কৃতির গতিপ্রবাহের ক্ষেত্রে উভয়ই ভূমিকা গুরুত্ববহ। তাই ব্রহ্মচর্য জীবনাচারের রীতিনীতির সাথে তথাগত বুদ্ধ গৃহীদেরও নানা বিধিবিধান দিয়েছেন। বৌদ্ধ সাহিত্যে এগুলোকে গৃহী বিনয় বলে অভিহিত করা হয়। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করছি। সিগালবাদ সূত্রে তথাগত বুদ্ধ বলেছেন, চন্দা দোষ ভয়া মোহা ইয় দম্মং অতিবোত্তি নিহিয়তি তস্য যস কালোপক্ষেব চন্দিমা। চন্দা দোষ ভয়া মোহ ইয় দম্মং নাতিবোত্তি আপুরতি তস্য যস শুক্লপক্ষেব চন্দিমা। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছাচারিতা হিংসা ভয় ও অজ্ঞানতার বসে পাপানুষ্ঠান করে কৃষ্ণপক্ষের চন্দ্রতুল্য তার যশরাশি ক্ষয় পেতে থাকে। অপরদিকে যে ব্যক্তি চারি প্রকার অগতির বাধ্য হয়েও পাপাচরণ করেন না তার যশরাশি শুক্লপক্ষের চন্দ্রতুল্য উজ্জ্বল তা বৃদ্ধি পেতে থাকে। আরও উল্লিখিত হয়েছে, অয়দত্তু হর অতি অপ্যেন ভূমিচ্ছতি বয়স্য কিচ্ছং করোতি সেবতি অত্ত কারণ। অর্থাৎ পরের ধন অপহরণকারী কিংবা অন্যকে অল্প দিয়ে নিজে বেশি পেতে চায় এবং দুষ্ট মনোবাসনার কারণে ভয়চকিত চিত্তে কার্য সম্পাদন করেন, এরূপ ব্যক্তিও উপযুক্ত গৃহী হিসেবে গণ্য নহেন।

0: অপর পক্ষে বলা হয়েছে, উট্টানোক অনালোস আপদাশু ন বেদতি উচ্ছিদবুত্তি মেধাবী তাদীশু লভতে ইয়াসং সংগাহোক মিত্তকর বদায় বীতমচ্চর নেতা বিনেতা অনুনেতা তাদীশু লভতে ইয়াসং। অর্থাৎ শিলবান মৃদুবাসী বিচক্ষণ ধীশক্তি সম্পন্ন বুদ্ধিমান ভদ্র নম্র ও মেধাবী আলস্যহীন কর্মশীল ব্যক্তিগণ গৃহী জীবনে সুখ্যাতি অর্জনে সমর্থ হন। এছাড়া যিনি পরোপকারী পরহিতৈষী তিনি গৃহী জীবনেও জনপ্রিয় হন। যিনি বাক্য রক্ষায় যত্নবান হন, ন্যায় রক্ষায় যত্নবান হন, সততা ও ধৈর্য ধারণ করেন তিনি গৃহী জীবনে অতি খ্যাতি অর্জনে সমর্থ হন। গৃহী বা ব্রহ্মচর্য যে জীবনের অধিকারী হন না কেন, মানুষ ইহজাগতিক কল্যাণ ও পরকালের মঙ্গল সর্বদা কামনা করেন। কিন্তু জীবন যাত্রার কালে তৃষ্ণার কারণে, লোভের কারণে, মোহের কারণে মানুষ নিজেকে যথাযথ সংযুক্ত রাখতে পারেন না, অনেকেই তাই লক্ষ্যে পৌঁছাতেও পারেন না। সকলের উচিত হবে জীবনে আদর্শ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আদর্শ মানুষই ইহকাল পরকাল উভয়কালে শান্তি লাভ করতে সমর্থ হন। সকলেই সেই অমীয় শান্তির অধিকারী হন, সকলেই শান্তিময় জীবন লাভ করুন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখীতা ভবন্ত।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:13 এবং অস্ত যাবে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টসে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক সোহাগী বেলা 3:05। গল্প দিলওয়ার হাসান, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35।
1: প্রাণেশ্বর বিকেল 5:10। বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে কথিকা বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
0: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টসে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টসে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টসে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে। গানের কথা লিখেছেন আজিজুর রহমান, সুর করেছেন আব্দুল আহাদ।

ভোরের গান শুনলেন মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে। গাছ আমাদের বন্ধু, আমাদের খাদ্য দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন গাছের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন সবাই মিলে বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে নিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অজিত রায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অজিত রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধু, কৃষি আমাদের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল বুনিয়াদ কৃষি। এখন কৃষিকাজে শিক্ষিত তরুণরা এগিয়ে আসছে, প্রতিনিয়ত কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে, ফলে প্রচলিত ফুল ফল ও ফসলের পাশাপাশি বিদেশি জাতের অনেক ফসল এখন বাংলাদেশে উৎপন্ন হচ্ছে। বাংলাদেশ বিভিন্ন খাদ্য উৎপাদনে বিশ্বের প্রথম সারির তালিকায় রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, কৃষির সফলতার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ, এমনই প্রত্যাশায় মেলে ধরছি আজকের কৃষি সমাচার। বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে কৃষি জমি প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। দেশের প্রতি ইঞ্চি আবাদি জমিকে কাজে লাগাতে সমন্বিত চাষের বিকল্প নেই। শ্রোতা বন্ধু, কৃষি সমাচারের আমার কৃষি পর্বে এবার ফল গাছের পরাগায়ন ও করণীয় বিষয়ে একটি সাক্ষাৎকার শুনব।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাই আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায়। আপনাদের সাথে আছি আমি নওরিন ইয়াসমিন। আজ আমরা কথা বলবো ফল গাছের পরাগায়ন ও করণীয় সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা। প্রথমেই প্রশ্ন করতে চাই, ফল গাছের পরাগায়ন আসলে কি?
2: ফল আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ খাদ্য। আমাদের পুষ্টির অত্যাবশ্যক উপাদান হিসেবে ভিটামিন, মিনারেলস এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এগুলোর প্রধান উৎস হচ্ছে ফল। এছাড়াও আমাদের দৈনিক চাহিদার অর্ধেক পরিমাণ আমরা ফল গ্রহণ করে থাকি। আর পুষ্টি নিরাপত্তার কথা চিন্তা করলে আমাদের প্রতিদিন 100 গ্রাম ফল খাওয়া প্রয়োজন। তাই ফল গাছের পরাগায়ন হল ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া, যা ফলের জন্য প্রয়োজনীয়। আর এই পরাগায়ন যদি না হয় তাহলে ফুল থেকে ফল ও বীজ কোনোটাই সৃষ্টি হয় না। তাই সঠিক পরাগায়ন নিশ্চিত করতে এক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন পর্যাপ্ত পরাগায়নকারী, যেমন মৌমাছি, পাখি বা বাতাস সরবরাহ করা, অথবা সর্বোপরি কৃত্রিম পরাগায়ন।
1: এবারে আমরা জানবো ফল গাছের পরাগায়ন কেন গুরুত্বপূর্ণ।
2: আসলে ফলের জন্য পরাগায়নটা অপরিহার্য, আর পরাগায়ন না হলে ফল ও বীজ সৃষ্টি হবে না। আর এটা এই জন্য গুরুত্বপূর্ণ, এই পরাগায়নের মাধ্যমে প্রথম যে জিনিসটা সেটা উদ্ভিদের বংশবৃদ্ধি হয়, এছাড়াও উদ্ভিদের কিছু জিনগত বৈচিত্র্য তৈরি হয় যা ওই উদ্ভিদটিকে টিকে থাকতে সাহায্য করে। আর বিভিন্ন ফলের আবার সময় মতো রোগ ও পোকামাকড় দমনেও এটা একটা কার্যকর ব্যবস্থা। তাছাড়া বিভিন্ন ফলের ফলন বৃদ্ধি এবং আকার আকৃতি যে সঠিক রাখার জন্যও পরাগায়নটা অনেক গুরুত্বপূর্ণ।
1: জি, এবারে আমরা জানতে চাই আপনার কাছে ফল গাছের পরাগায়নে কৃষকের করণীয় কি কি।
2: আসলে পরাগায়নের প্রায় 70% কাজ সম্পাদন করে বিভিন্ন রকমের কীট পতঙ্গ, আসলে পোকামাকড়েরাই। এজন্য ফলের বাগান বাংলাদেশে যত বেশি বৃদ্ধি পাবে আমাদের জন্য ততই মঙ্গলজনক। পরাগায়নের ক্ষেত্রে কৃষক ভাইদের করণীয় হল পরাগায়নকারী সরবরাহ, অর্থাৎ মৌমাছি, পাখি বা বাতাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এজন্য কৃষককে বাগানে পর্যাপ্ত পরাগায়নকারী নিশ্চিত করতে হবে। বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে যে আম ফলনে পরাগায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আম একটা স্বপরাগী ফল হলেও পরাগায়ন ব্যবহার করে এর ফলন দ্বিগুণ বৃদ্ধি করা যায়। আর লিচুতে স্বপরাগায়ন হয়ে থাকলেও তবে পতঙ্গের মাধ্যমে যদি করা হয় এক্ষেত্রেও ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। বিভিন্ন রকমের ফলের মধ্যে তরমুজের যে পরাগায়ন আছে, বিভিন্ন পরাগায়ক এক্ষেত্রে কাজ করে, আর মৌমাছি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর আরেকটা করা যেতে পারে কৃত্রিম পরাগায়ন, যেটা যদি পর্যাপ্ত পরাগায়নকারী না থাকে সেক্ষেত্রে কৃত্রিম পরাগায়ন করতে হবে। এক্ষেত্রে কৃষক ভাইরা একটা নরম ব্রাশ বা তুলা দিয়ে ফুলের পরাগ যেটা আছে সেটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করতে হবে। কিন্তু কিছু ফলের গাছ আছে স্বপরাগায়ন, এক্ষেত্রে করা যাবে না, এক্ষেত্রে অন্য গাছের পরাগ ব্যবহার করে পরাগায়ন করতে পারেন। আরেকটি জিনিস, সঠিক সময় পরাগায়ন করা। প্রতিটি ফল গাছের জন্য পরাগায়নের সময়টা ভিন্ন হয়ে থাকে, এক্ষেত্রে প্রতিটি গাছের জন্য সঠিক সময়কাল জেনে পরাগায়ন করতে হবে। আরও যে গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে ফুলের স্বাস্থ্য। যদি ফুলের স্বাস্থ্য ভালো থাকে তাহলে পরাগায়ন ভালোভাবে সম্পন্ন হয়, আর এক্ষেত্রে গাছের সঠিক পরিচর্যা করা এবং রোগ বা পোকা থেকে রক্ষা করতে হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে পরিবেশ। যেহেতু বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের আবহাওয়া জলবায়ুর, সেক্ষেত্রে তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের মতো পরিবেশগত উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ পরাগায়নের জন্য। যেমন দেখা যাচ্ছে লেবুর ফলন বৃদ্ধিতে পরাগায়নের যে ভূমিকা রয়েছে সেটা বিভিন্ন স্থান, আবহাওয়া, অবস্থা, তারপর ফসলের জাত, এগুলোর উপরে নির্ভর করে। এছাড়াও আরো কিছু করণীয় আছে, যেমন সারের ক্ষেত্রে সুষম সার প্রয়োগ করতে হবে। দেখা গেছে যে পর্যাপ্ত পুষ্টির অভাবে পরাগরেণুগুলো ভালোভাবে তৈরি হতে পারে না।
1: আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।

0: যা যা কইছিলাম সব নিয়ে আইছো তো?
1: তার চাইয়া বেশি আনছি।
0: বেশি কি আনছো?
1: লাল শাক।
0: হ্যাঁ, আমার ছোট ভাই চাকরি পাওয়ানোর পর আমগো বাড়িতে প্রথম আইছে, আর তুমি? আচ্ছা, লাল শাক বেশি আননের কারণটা কি?
2: আপা, আমি দুলাভাইকে বেশি করে লাল শাক আনতে বলেছিলাম।
0: হ্যাঁ,
1: এইবার বিশ্বাস হইল তো?
0: এত কিছু থাকতে লাল শাক আনতে কইছস কেন?
2: লাল শাকের পুষ্টিগুণ অনেক অনেক বেশি,
1: তাই নাকি?
2: হ্যাঁ, লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্ত শূন্যতা দূর করে। শুধু তোমরা নও, অনেকেই লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানেন না বলে খায় না। অতীতে শুধু শীতকালে লাল শাক পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। সহজলভ্য লাল শাকে রয়েছে ভিটামিন এ, সেই সঙ্গে ভিটামিন সি।
1: লাল শাকের এত গুণ!
2: এছাড়াও রয়েছে ফোলেট, রিবোফ্লোবিন, নিয়াসিন, থাইমিন প্রোটিন, খনিজ উপাদান, ফসফরাস, আয়রন, সেলেনিয়াস, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণ।
0: তাই নাকি? এইসব জানলে আমরা আগে থেকে লাল শাক খাইতাম।
2: লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় অনেক অনেক বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় গঠনে, দাঁতের সুস্থতা, গর্ভবতী মায়েদের দৈহিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে লাল শাক খুব উপকারী।
0: তাইলে অহন রোজ খাবারের লগে লাল শাক রাখুম।
2: অবশ্যই রাখবে আপা।
0: তুই না এলে আমরা লাল শাকের পুষ্টিগুণ সম্পর্কে কিছুই জানতাম না।
2: সবচেয়ে বড় কথা আপা, লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, সেই সঙ্গে ক্যান্সারের কোষ জন্ম নিতে পারে না। বাড়ির আশেপাশে খালি জমিতে সহজে লাল শাক চাষ করা যায়, এতে জমি খালি থাকে না, নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও লাল শাক দেয়া যায়।
1: নিজে চাষ করমু, অন্যেরও চাষ করতে বলমু।
0: পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার লাইগাই লাল শাক অনেক উপকারী।
2: ঠিক তাই, লাল শাক খাবো,
0: রোগ বালাই দূর করবো।
3: প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের চারপাশের পতিত জায়গাগুলোতে আমরা গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারি, পাশাপাশি পুষ্টির চাহিদা মেটাতে পারি। আসুন আমাদের কৃষি জমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিই। এমনই আহ্বান রেখে কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মিজানুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ, 3রা জিলহজ, 21শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ, আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুথি সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ থেকে ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী VDP সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার VDP একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার VDP ভবিষ্যতে এক প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়।
2: যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি রয়েছে, চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোন বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
0: তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও VDP একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও VDP সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার VDP বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার VDP বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার VDP-র সাফল্য প্রশংসনীয়। 5ম, 6ষ্ঠ ও 7ম বাংলাদেশ গেমসে পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সহ সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এর আগে সফিপুরে আনসার ভিডিপি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার 27 চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন সূত্রে সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকারি বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়।
3: কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে।
0: বিএনপির খাল খননের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গ্যান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য সম্প্রচারমন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সেগুলোকে প্রথমে ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেটাকে হাতে নিয়েই একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মে'র যাত্রার টিকিট ছাড়া হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দেশে ভূমি সেবার চিত্র। হয়রানি আর দীর্ঘ সূত্রিতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে চলছে ভূমি সেবা মেলা 2026। মেলা এসে তাৎক্ষণিক ই নামজারি, খতিয়ান ও পর্চাসহ নানা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন সেবাগ্রহীতারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: চিরচেনা সেই জটলানেই নেই দালালের দৌরত্ব। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ নিচ্ছেন ডিজিটাল ভূমি সেবা। দেশজুড়ে আয়োজিত ভূমি সেবা 2026 মেলার চিত্র এটি। একসময় যে খতিয়ান বা পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো, ডিজিটাল সেবার কল্যাণে তা এখন মিলছে মাত্র কয়েক মিনিটে। মেলায় এসে অনলাইনে ফি পরিশোধ করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন গ্রাহকরা।
5: জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সেবা জানিয়ে আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি।
4: শুধু সেবা দেয়াই নয়, সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ লার্নিং জোন। কিভাবে ঘরে বসেই ই নামজারি বা হোল্ডিং ট্যাক্স দেয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
6: আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি।
7: জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যোগ্যতা আছে সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
4: স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় সাধারণ মানুষের মাঝে নতুন এক বিশ্বাসের জন্ম নিয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমির মালিকানা এখন অনেকটাই সুরক্ষিত ও সহজলভ্য। ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ভীতি ও অসন্তোষ ছিল, এই মেলা তা অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে। তবে মেলায় এই সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া যেন বছর জুড়ে প্রতিটি ভূমি অফিসে বজায় থাকে এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির সেন্টার ফর ফিউচার স্টাডিজের 2-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। তিনি গতকাল ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আসন্ন ঈদ উল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রীবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ঈদ উল আজহায় কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার।

0: আরও যুগোপযোগী করা যায় বেতারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরই তা ঠিক করতে হবে। সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বেতারকে বর্তমানে সম্পূর্ণরূপে নিউ মিডিয়ায় যাওয়া উচিত। নিউ মিডিয়ায় সম্প্রচার হলে বেতারের খরচ আরও কমবে এবং যুগোপযোগী সংবাদ ও অনুষ্ঠান শ্রোতাদের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রবন্ধে তিনি বাংলাদেশ বেতারের রূপান্তরের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমদ এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান শাহনাজ বেগম।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চীন ও রাশিয়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে 20টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। গতকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যেখানে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অব সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 200-তে সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। গতকাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 437 রানের অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন লড়াই জমিয়ে তুলেছে, তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল, সেই দলটি সাজিদ ফেরার পর আর কোনো রানই তুলতে পারল না, ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিং এ পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নেয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায়।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সবশেষে আবহাওয়া। আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:37। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ থেকে ট্রেনে ফিরতে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, নাক কান গলায় নানা অসুখ হয় আমরা শুনেছি। কানের বিষয়টা মনে করিয়ে দিই, কানে পুঁজ পড়া একটা বিব্রতকর সমস্যা, এটা দূর হওয়া প্রয়োজন। অনেকে চেষ্টা করেও দূর করাতে পাচ্ছেন না এবং তার জটিলতায় আক্রান্ত হয়েছেন। এমন সমস্যা নিয়ে আজ কথা বলবো, কানে পুঁজ পড়ার কারণ এবং তার প্রতিকার। আর এই বিষয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ, যিনি প্রাক্তন প্রফেসর নাক কান গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রফেসর ডক্টর আবু ইউসুফ ফকির আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। সাথে রয়েছে আমি ডক্টর রেজাউল আলম খান। প্রফেসর ডক্টর আবু ইউসুফ ফকির, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। প্রথমে জানতে চাই, কানে পুঁজ পড়া যে বিষয়টি, এটা কোন বয়সের অসুখ?
1: এটা সাধারণত বাচ্চা বয়স থেকে শুরু হয়। যে ডাটা যেটা বলে সেটা হচ্ছে বলছে 6 মাস থেকে 1-3 বছর পর্যন্ত আপনার প্রায় 95% লোকেরই কান পাকে। কিন্তু তাহলে বলবেন যে কেন আমরা পরে কান পাকা দেখি না? আসলে এটা বাই ন্যাচারই দেখা যায়, আপনার 95-99% লোকের কান ভালো হয়ে যায়।
0: কান পাকা এটা হয় কেন, এই সমস্যাটা তৈরি হয়?
1: এটা একটি বড় কারণ হচ্ছে, এটা তো যেহেতু বাচ্চাদের রোগ শুরু হয়, সেটা হচ্ছে আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা নাক কোনো কারণে অবস্ট্রাকশন, নেজাল অবস্ট্রাকশন থাকলে, অথবা ফলটি টেকনিক অফ ব্রেস্ট ফিডিং। বাচ্চাদের যে আমরা দুধ খাওয়াই, সেই ক্ষেত্রে মারা বাচ্চাদেরকে সোয়ায়ে দুধ খাওয়ায়, যদি মাথা খাড়া করে খাওয়ায়, সেই ক্ষেত্রে আপনার কান পাকাটা অনেক ক্ষেত্রে অনেক কম হয়।
0: এই সমস্যা দুটো কানে হয় না একটি কানে হয়?
1: দুধ খাওয়ার ফলটি টেকনিকের জন্য যেটা হয় সেটা সাধারণত এক কানেই হয়।
0: তাহলে কানে পুঁজ পড়ার সমস্যা একটি কানেই হতে পারে এমনটি লক্ষ্য করা যায়। যাদের কানে পুঁজ পড়ে তারা দেখা যায় ভালো হচ্ছে না, এই অভিযোগ নিয়ে বারবার হাসপাতালে আসে, নাক কান গলা বিশেষজ্ঞের চেষ্টা করেন, কিন্তু বারবার কেন হয়?
1: এটা দুইটা কারণ, কান পাকার যে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা বলে টিউবো টেম্পনিক আর একটা বলে অ্যাটিকো অ্যান্টাল, যেটা কি খারাপ কান পাকা। যাদের দীর্ঘদিন নাকের অবস্ট্রাকশন থাকে, তাদের কানের সাথে যে নাকের টিউব আছে ইস্টেশিয়ান টিউব, ওইটা ব্লক হলে সেখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয় এবং হওয়ার জন্য কানের উপরিভাগে পোস্টেরিয়র পার্টে একটা পকেট তৈরি হয় এবং এই সেটটা পকেটের মধ্যে আপনি স্কোয়ামাস এপিথেলিয়াম ডিপোজিট হয় এবং আলটিমেটলি কোলেস্ট্রোমা ফর্ম করে। কোলেস্ট্রোমা ফর্ম করলে এই কান পাকাটা খারাপ এবং এই কান পাকায় পুঁজের পরিমাণ কম পড়ে বাট দুর্গন্ধ হয় এবং এই কান পাকা থেকে আপনার কান পাকার যে জটিলতা, বিশেষ করে ইন্টাগ্রেন কমপ্লিকেশন, এক্সট্রাগ্রেন কমপ্লিকেশন, এগুলো হওয়ার চান্স থাকে, এটি একটি কারণ। আর সাধারণত যে কান পাকা যেটা আমরা টিউবো টেম্পনিক বলি, সেই কান পাকাটাতে কানের পুঁজগুলো পাতলা, পরিমাণ বেশি এবং সেটা ফাউল স্মেল থাকে না আর কি, দুর্গন্ধ হয় না, এটা হলো বলে সেফ ভ্যারাইটি। আর ওইটা আনসেফ ভ্যারাইটি, সেফ মানে 100% সেফ না, বাট কম্পারেটিভলি সেফ, যে এটা কমপ্লিকেশন কম বলে এটাকে সেফ বলা হয়, ওইটাকে আনসেফ বলা হয়। তাহলে কেন ভালো হয় না? ভালো হওয়ার না কারণ হচ্ছে, যদি আপনি কোথাও প্রাইমারি সোর্স থেকে, কারো টনসিলাইটিস থেকে, সাইনোসাইটিস থেকে, নাকের হাড্ডি বাঁকা থেকে, অথবা ঘন ঘন ঠান্ডা লাগায় ডুব দিয়ে গোসল করে ময়লা পানিতে, এই সমস্ত বারবার ঠান্ডা লাগায়, এই নানাবিধ কারণে দেখা যায় এগুলো রিপিট হয়। কারো ক্লেপ প্লেট থাকতে পারে, কারো ইমিউন মেকানিজম দুর্বল থাকতে পারে, এই সমস্ত কারণে দেখা যায় কান পাকা বারবার হয়। তবে ডাক্তারের শরণাপন্ন হলে, চিকিৎসা নিলে এটা কিন্তু আসলে ভালো হয়ে যায়। ভালো না হওয়ার বড় একটি কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে অবহেলাও থাকে।
0: চিকিৎসা যে পদ্ধতি অনেক ক্ষেত্রে বলা হয় যে দীর্ঘমেয়াদী, অর্থাৎ রোগীরা যখন একটু উপকার পায় মা বাবারা সময় পান না, এটা একটা বিষয়। অন্যদিকে একটু উপকার পেলে পরবর্তীতে ফলো আপে চিকিৎসকের কাছে আসতে তাদের একটা বাধা হয়ে দাঁড়ায়, নানা কারণে স্বস্তি বোধ করছেন। এই যে একটা যে পরিস্থিতি তৈরি হয়, তার চিকিৎসা করাচ্ছেন না, ফলো আপ করাচ্ছেন না, এটাও কি একটা বড় কারণ?
1: নিঃসন্দেহে এটি একটি কারণ। আর আসলে আমাদের তো ডাক্তারও সাফিসিয়েন্ট যে আছে তাও তো না, সবাই যে ঢাকায় বাস করে তাও না, অর্থনৈতিক অবস্থা সবার ভালো তাও না। অনেক সময় কানের পুঁজ বেশি হলে সেখানে সাকশন ক্লিয়ারেন্স অথবা কটন বাদ দিয়ে ক্লিন করে ড্রপ, কানের ড্রপ দিলে সেই ড্রপটা যত সহজে যায় বা যত দ্রুত ভালো হবে, আমি যদি কান ক্লিন না করে আর শুধু ড্রপ দিই, সেক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার চান্সটা অনেক ক্ষেত্রে কমে যায়।
0: অর্থাৎ ওষুধ ব্যবহারও কিন্তু কিছু নির্ধারিত নির্দেশনা রয়েছে সেটা মানা প্রয়োজন, সেটা মানা হয় না, এটা একটা বড় ধরনের বিষয়। পাশাপাশি আর একটা তথ্য, আপনার চিকিৎসার পাশাপাশি আর কিছু জীবনযাপনের পরামর্শ দেন যেগুলো খেয়াল না করলে এটা ভালো হতে চায় না,
1: যেমন ধরেন ডুব দিয়ে গোসল করা, কানের ভিতরে পানি না যাওয়া, যদি অ্যাডিনোয়েড থাকে বাচ্চাদের সেক্ষেত্রে অ্যাডিনোয়েডের সার্জারির জন্য আমরা সাজেস্ট করি, তারপরে কানের পর্দা ফুটা থাকলে সেটাও ট্রিটমেন্ট আছে, আপনি কানের পর্দা লাগানো যায়, যেটাকে আমরা মাইরিঙ্গোপ্লাস্টি বলি। এখন কিন্তু মাইরিঙ্গোপ্লাস্টি বাংলাদেশে প্রচুর হচ্ছে, এমনকি আমাদের জুনিয়র ডাক্তাররা খুব ভালো করতেছে এবং এটা রেজাল্টও ভালো, প্রায় 90% মতো হিল হয়ে যায়।
0: অর্থাৎ কানে পর্দা বসিয়ে দেওয়া যায় যার পর্দা নষ্ট হয়ে গেছে, সুতরাং এটা আমাদের একটা নতুন তথ্য যে পর্দা নষ্ট হয়ে গেছে, বলেন কানটা ফুটো হয়ে গেছে, ফুটো মানে পর্দা নষ্ট হয়ে গেছে, সেই পর্দাকে আবার বসিয়ে দেওয়া যায়, এটা একটা বড় ধরনের বিষয়। কখনো বলা হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট আমাদের দেশে হচ্ছে, বিষয়টা কি?
1: ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে যে আমরা যে আসলে কথা বলি সে দেখবেন যে কথা বলার আমরা বয়সটা ইউজুয়ালি 3 বছর, কারণ ব্রেনে যে নার্ভাস টিস্যু আছে যে মায়েলিনেশন, মায়েলিনেশন 3 ইয়ার্সে হয়, যার জন্য দেখবেন যে 3 বছরের আগে আমরা আমাদের স্মৃতিতে কিছু থাকে না, 3 বছরের পরে দেখবেন যে আপনার অল্প অল্প কিছু মেমোরাইজেশন হয়। তো যেই বাচ্চাগুলা 5 বছর আগে কানে কম শুনে বা কানে শোনে না বা জন্মগত বধির, তো তাদেরকে ককলিয়ার ইমপ্ল্যান্ট আর্টিফিশিয়াল কান সেটা লাগিয়ে দেওয়া যায়, সেটা হলো ককলিয়ার নার্ভকে স্টিমুলেশন করলে সে তখন কানে শুনে এবং এই যন্ত্রের মাধ্যমে সে, এবং এই যন্ত্রটির আপনার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 100 বছর। এটা 100 বছর এই জন্য ধরে হয় যে একটা মানুষ 100 বছর বাঁচবে, এটা ধরে এটা করা হয়। এটা কিন্তু এখন বাংলাদেশে ব্যাপক হারে হচ্ছে, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে সিলেট মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, অনেক জায়গায় হচ্ছে, অলমোস্ট বিনা পয়সায়। যন্ত্রটির দাম সব কিছু মিলে একটি যন্ত্রে আপনার প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ পড়ে, টিম খরচ সেখানে কিন্তু 2 লাখ, 1.5 লাখ বা 3 লাখ টাকার বিনিময়ে সরকার এটা লাগিয়ে দিচ্ছে, এবং এটা কিন্তু আপনার আমাদের CMS আর্মির বিভিন্ন সেট আপও কিন্তু এই যন্ত্রটি দেওয়া হচ্ছে।
0: তার জটিলতা কী হতে পারে যদি সঠিক চিকিৎসা সঠিক সময় না হয়?
1: জটিলতা তো আসলে অনেক কিছু হতে পারে, যেমন ইন্ট্রাক্রেনিয়াল, এক্সট্রাক্রেনিয়াল। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের মধ্যে যেটা আছে আপনার ব্রেনের যে কভার থাকে সেটা ঝিল্লি বলে, সেটাকে আর কি ম্যানেঞ্জ বলি, আপনার ম্যানেঞ্জাইটিস হতে পারে, ব্রেনের মধ্যে ফোড়া হতে পারে, এনকেফালাইটিস আর কি ব্রেন টিস্যু ইটসেলফ এর মধ্যে ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশন হয়ে মানুষ মারা যেতে পারে। আমি যখন FCPS করি তখন আমার এটার উপর থিসিস ছিল, এবং আমার থিসিসে আমি দেখেছি সেখানে আপনার 25% রুগী আপনার ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন নিয়ে যেগুলো রুগী ভর্তি হয়েছে এর মধ্যে 25% রুগী আপনার মারা গেছে। এখন যদিও মারা যাওয়ার হারটা অনেক কমে আসছে, এটা বড় কারণ হচ্ছে যে অ্যাওয়ারনেস এবং আর্লি কানের চিকিৎসা নেওয়া, ভালো অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং দ্রুত আবার রেফারেন্স, এগুলো বিভিন্ন কারণে এখন মৃত্যুর হারটা কমে আসছে, বাট মৃত্যুর হার কিন্তু নাই এটা বলা যাবে না।
0: কানের জটিলতা নানাভাবেই হতে পারে, তার মধ্যে একটা বড় কারণ কানে পুঁজ পড়া। আর আজকে এই নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাক্তন অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকিরের সঙ্গে। সাথে ছিলাম আমি ডাক্তার রেজা আলম খান। প্রিয় শ্রোতা, আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষের নেত্রী হিসেবে পরিচিত। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও নিজের রাজনৈতিক অবস্থানে দৃঢ় ছিলেন। সংগ্রাম, সাহস ও নেতৃত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়। একজন নেত্রীর চেয়েও তিনি অনেকের কাছে একটি রাজনৈতিক অধ্যায়ের নাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপোষহীন নেত্রী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আজ আমাদের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সাবেক ডেপুটি মেয়র অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে। কেমন আছেন, কি বলবেন শুরুতেই?
1: ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন আশা করি।
0: আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার জায়গা থেকে কি বলবেন?
1: দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সফল মা, একজন সফল নেতা, একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা দেখেছেন। একজন গৃহিণী হিসাবে তার স্বামী ছিল দেশের রাষ্ট্রপতি, সেই সময়ে তার ভূমিকা ছিল অসাধারণ। তিনি তার স্বামীকে যতটুকু সহযোগিতা দেওয়া দরকার ততটুকু দিয়েছেন। কোথাও যাতে তার স্বামীর কোনো কাজে কোনো ব্যত্যয় না ঘটে সেদিক দিয়ে সচেতন ছিলেন। বলা চলে তে সেই সময় তিনি অনেকটা গৃহিণীর ভূমিকাই পালন করেছেন এবং পরবর্তী জীবনে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার যখন আবির্ভাব ঘটে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় এবং সেই সময় যখন দেশে গণতন্ত্র আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, সেই দীর্ঘ 9টা বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে। রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়েই তিনি জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে, সবচেয়ে এখনো সেই 91 নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য এবং সেই নির্বাচনে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি যে একজন সফল রাষ্ট্র পরিচালক, সেটাও তিনি সফলতার সাথে সেই দায়িত্বটা তিনি পালন করেছেন।
0: কঠিন সময়ে নেতৃত্ব ধরে রাখার কৌশল, রাজনৈতিক চাপ, আন্দোলন, কারাবাস, এত প্রতিকূলতার মাঝেও তিনি কিভাবে দল এবং কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন, আপনার জায়গা থেকে কি বলবেন?
1: এটা তার চরিত্রের একটা বিশাল মাতৃত্ব সুলভ যে তার এটা ছিল, এটাই একটা বিশাল ব্যাপার। তিনি যেমনি ভাবে শাসন করতে পারতেন ঠিক তেমনি ভাবে আবার সোহাগও করতে পারতেন এবং তার মধ্য দিয়েই তিনি বলা চলে যে বিএনপিকে সম্পূর্ণভাবে নতুন করে তিনি সাজিয়েছিলেন। কারণ অনেকেই, পুরাতন বিএনপির অনেকেই ছিল না যখন তার দায়িত্বটা আসে। সে সময় দলটা বলা চলে তিনি পুনর্গঠন করেছিলেন এবং পুনর্গঠনের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন ছিলেন, যখন বিরোধী দলে ছিলেন তখনও মানে বিএনপিকে তিনি আগলে রেখেছিলেন যে বিএনপি থেকে অন্তত কেউ ছুটে যে অন্য কোন রাজনৈতিক দলে গিয়েছে সেটার খুব কম।
0: এগুলোই তো ওনার নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল, প্রধান বৈশিষ্ট্য।
1: অবশ্যই অবশ্যই তার প্রধান বৈশিষ্ট্য তো অবশ্যই ছিল যে সবাইকে নিয়ে কাজ করার যে মন মানসিকতা, সেটা তার মধ্যে ছিল, নেতৃত্ব ছিল, মনোভাব ছিল। এবং সবচেয়ে বড় কথা যে এমন একটা জনপ্রিয় নেত্রী হওয়ার পরও কিন্তু তার মধ্যে সেই কোনো অহংকার ছিল না, সেই কারণে কিন্তু তিনি তার প্রতিটা জীবনের ক্ষেত্রে সফল হয়েছেন।
0: এবং আপোষহীন নেত্রী হিসেবে,
1: আপোষহীন নেত্রী, তিনি তো জীবনে কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। তার জীবনের বিগিনিং থেকেই এবং পরবর্তী পর্যায়ে 9/11 হওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই সময় তিনি যে তার আপোষহীন ভূমিকা রেখেছিলেন, যে কারণে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে।
0: আজকের তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা তার এই আপোষহীনতা, তার নেতৃত্ব কিভাবে তারা তাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারেন?
1: তিনি একজন সফল মানুষ সব ক্ষেত্রে, যেমনি ভাবে বয়স্ক বয়স বৃদ্ধদের কাছে জনপ্রিয়, ঠিক তেমনি মানে মধ্যবয়সী যারা তাদের কাছে জনপ্রিয়, ঠিক তরুণ তরুণীদের কাছেও একইভাবে তিনি জনপ্রিয়। এটা হলো সবচেয়ে মানে ঈশের ব্যাপার যে বেগম খালেদা জিয়া তার জীবনে যতগুলো নির্বাচন করেছেন কোনো নির্বাচনে তিনি পরাজয় বরণ করেননি। বাংলাদেশে এটা একটা ইতিহাস।
0: নিশ্চয়ই আপনি যথার্থই বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং রাজনৈতিক সংকটের সময়ে তার যে দৃঢ়তা, কি বলবেন?
1: আজকে তার রাজনৈতিক দৃঢ়তার কারণে তো বাংলাদেশ আজকে টিকে আছে এবং বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে। এটা অ্যাবসলিউটলি ক্রেডিট গোজ টু বেগম খালেদা জিয়া, কারণ তিনি যখন যে সিদ্ধান্ত নেওয়ার তিনি তখন সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি দলটাকে সেইভাবে গঠন করেছেন এবং দলের এই যে আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাকেও কিন্তু একাধারে তিনি রাষ্ট্র মানে পরিচালনার জন্য যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে তাকে তিনি গড়ে তুলেছেন।
0: দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ?
1: এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখেন ওই সময় তো তিনি প্রথম বাংলাদেশের একটা মহিলা প্রধানমন্ত্রী তিনি হিসাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন যে দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই দায়িত্বটা পালন করতে পারবেন কি না, কিন্তু তিনি তার সফলতার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন। কারণ বাংলাদেশে তিনি 91-এ ক্ষমতায় আসার পরে দেশে অনেক কিছু পরিবর্তন করেছেন, অনেক কিছু পরিবর্তন করেছেন, শাসন ব্যবস্থা পরিবর্তন করেছেন, অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, তিনি এইরকম আরও অনেক কিছু করেছেন যার মধ্যে দিয়ে তিনি আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবেন।
0: এ কারণেই তিনি আমাদের দেশের সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন, তাই না?
1: অবশ্যই, কারণ সে এখনো দেখেন সবচেয়ে জনপ্রিয় যদি নেত্রী কেউ থেকে থাকে তিনি আজকে নাই। আমরা দেখেন বাংলাদেশের নির্বাচন যখন হয় তখন কিন্তু যার যার নেতা নেত্রীর ছবি দিয়ে হয়, তা আমরাও কিন্তু যে গত নির্বাচনটা যে করেছি আমরা সেই নির্বাচনটার মধ্যে দিয়ে যদিও আমাদের নেতা তারেক রহমান কিন্তু প্যারালালি কিন্তু ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া মনে হয় এখনো আছে বাংলাদেশের, মনে হয় না যে তিনি নাই। এটা তার তার জীবনের বিভিন্ন কর্মময় জীবনের অধ্যায় দিয়ে তিনি মানুষের মনকে জয় করে নিয়েছেন,
0: তার সৃষ্টির মধ্য দিয়ে কর্মের মধ্যে দিয়ে তিনি না থেকেও যেন আছেন। আমাদের সাধারণ মানুষের সঙ্গে গণমানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার সংযোগ কেমন ছিল?
1: এটা তো মানে অতুলনীয়, যেটা আপনারা দেখছেন যে তিনি যদি কোথাও যেতেন তাহলে ঘন্টার পর ঘন্টা মানে পথে মানুষ অপেক্ষা করত তার জন্য, এটাই তার জনপ্রিয়তার এই জন্য। আর তারপরে দেখেন তিনি বাংলাদেশে এমন না যে তিনি একই জায়গায় নির্বাচন করেছেন, তিনি বাংলাদেশের প্রত্যেকটা বিভিন্ন ডিভিশনে কিন্তু নির্বাচন করেছেন এবং কোথাও তিনি হার মানেন নাই, অর্থাৎ জনগণ যে তার পক্ষে আছে এবং সেটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ।
0: বর্তমান তরুণ রাজনৈতিক যারা আছেন, যারা রাজনৈতিক দলে আছেন, রাজনীতি করছেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে কি শিখতে পারে বলে আপনি মনে করেন?
1: একটা জিনিস শিখতে হবে, সততা, তারপর নেতৃত্বের যে গুণাবলী এবং সাহস, তারপরে তার মানে আপোষকামিতা থাকবে না নেতৃত্বের এবং কমিটেড, অর্থাৎ যে কোনো কিছুর উপরে তার কমিটমেন্টটা থাকতে হবে, দেশপ্রেমটা থাকতে হবে। দেশপ্রেমটা হলো সবচেয়ে বড়, দেশপ্রেম, সততা, নেতৃত্বের গুণাবলী এবং আপোষহীন যে চরিত্র, এগুলো তো তার থেকে শিক্ষণীয়।
0: ব্যক্তিগত জীবনে বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার কোনো স্মৃতি যদি থাকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি জানান।
1: ম্যাডামের সাথে তো আসলে অনেক দিন কাজ করেছি, মানে তিনি সবচেয়ে বড় কথা যে তিনি শাসনও করতেন আবার সৌভাগ্য করতেন, আদরও করতেন এবং তার মধ্যে আবার তিনি অনেক সময় অনেক ধমক দিতেন আবার ভুলে যেতেন পরবর্তী পর্যায়ে, আবার হয়তো কাছে ডেকে আবার সেটাকে সংশোধন করতেন।
0: একটু বলবেন আপনার প্রথম ওনার সঙ্গে সাক্ষাৎ যদি মনে থাকে, এছাড়া কোনো স্মৃতি যেটি আপনাকে মাঝে মধ্যেই খুব পেছনে নিয়ে যায় ম্যাডামের সেই সমস্ত দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
1: না, মাঝে মাঝে তিনি বিরোধী দলে যখন ছিলেন তখন বলতেন যে সালাম, এই দেশে গণতন্ত্রটা ধরে রাখার দায়িত্ব কি একা আমার, মাঝে মাঝে তিনি খুব ফিল করতেন যে যখন, অর্থাৎ এটা যে সবার যে অংশগ্রহণের মধ্যে দিয়ে দরকার, এবং তিনি কখনো মানে ভেঙে পড়েন নাই শত কিছুর মুখে, মানে তার যে দৃঢ়তা এটা মানে সবসময় আকর্ষণ করে। কোনো কিছুতে তিনি মানে হার মেনে যান নাই, এটাই আমাদেরকে আরো মানে সাহসী করে তোলে। তার সাথে কথা বললে তার পরবর্তী পদে সাহস বেড়ে যায়। এইগুলোই ছিল তার ব্যক্তি জীবনের কারিশমা।
0: আমাদের শ্রোতা যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছেন, তাদের সবার উদ্দেশ্যে আপুসীর নেতৃত্বকে নিয়ে আপনি শেষের কথায় কি বলবেন?
1: না, শেষে এটাই বলবো যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতির চড়াই উতরাই পথগুলোকে পেরিয়েই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। তো তার মধ্যে সবচেয়ে বড় যেটা থাকতে হবে, যে আমাদের দেশপ্রেম থাকতে হবে, একটা মানবিকতা থাকতে হবে, যে মানব মানে মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। যদি এইটাই আমি ধারণ করতে পারি, তাহলে এই কমিটমেন্টটা যদি আমি আমার মধ্যে থাকে যে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আমি রাজনীতি করছি, নিজের প্রয়োজনে না, ব্যক্তি নিজের ব্যক্তি প্রয়োজনে না, যদি এই চিন্তাটা তার জীবনে থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে ভবিষ্যতে অন্তত রাজনীতিবিদ হিসাবে সফল হব বলতে পারি।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু আমরা কামনা করছি।
1: আপনাকেও ধন্যবাদ। আমার যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদেরকেও মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সবার দোয়া চাই।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সাবেক ডেপুটি মেয়র অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা জানব আপুসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কর্ম রাজনীতির সম্পর্কে। আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। বর্তমান সরকার কাজ করে চলেছেন, আসুন আমরাও যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, দেশকে উন্নত রাষ্ট্রে আমরা পরিণত করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা।

0: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী আজকের মতো এখানে শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: ফিটনেসবিহীন যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে বিরত থাকুন, নিজের এবং যাত্রীর নিরাপত্তা সম্পর্কে সচেতন হন। প্রিয় চালক, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারের ছাদে ভ্রমণ করবেন না। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। যাত্রাপথে রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না।
2: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আমন্ত্রণ আধুনিক গানের আয়োজনে। প্রথম গানের শিল্পী কে এম আবদুল্লাহ আল মর্তুজা মুহিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

যদি দেখা না হয় ভেবো না দূরে আছি। শিল্পী রাশেদ জামান ও অনিন্দিতা সাহা অথি। গানের কথা সাজিয়েছেন সাইফুল ইসলাম সাজু, সুর করেছেন সুমন রাহাত।

দেশের গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। রুমানা ইসলামের পর এবারে গানটি শুনবেন এটিএম আশরাফ হোসেনের কণ্ঠে। গান লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, রবীন্দ্রসঙ্গীত শুনবেন রুমঝুম বিজয়ার সেলের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন রুমঝুম বিজয়া রিসিলের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রুমঝুম বিজয়া রিছিল। বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধু শ্রোতা, নিরাপদ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। আসুন আমরা যখন রাস্তায় নামছি তখন অনেক বেশি সচেতন থাকি। ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে বিরত থাকুন। চালক বন্ধু, আপনাকে বলছি, নিজের এবং যাত্রীর নিরাপত্তা সম্পর্কে সচেতন হন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। যাত্রাপথে, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারের ছাদে কখনোই ভ্রমণ করবেন না। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। আসুন আমরা সবসময় নিজেরা সচেতন থাকি, অন্যকেও সচেতন থাকতে উৎসাহী করি। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: হাই হাই হাই দিন চলে যায়, চাষপৃহ চঞ্চল, চাতকু দল চল, চল চল হে, টগবগ উচ্ছল, কাথুলি তল জল, কল কল হে। এলো চীন গগন থেকে পূর্ব পবন স্রোতে শ্যামল রসধর পুষ্প, শ্রাবণ বাসরে রস ঝর ঝর ঝরে ভুঞ্জ হে ভুঞ্জ, দল বল হে, চল চল হে।
1: পৃথিবীতে এমন কিছু আনন্দ আছে যার কোনো ব্যাখ্যা হয় না, যেমন সূর্যাস্তের রং দেখে কেন বুকটা ভরে যায়, বৃষ্টির গন্ধে কেন শৈশব ফিরে আসে, এসবের কি কোনো ব্যাখ্যা হয়? কিন্তু এক কাপ চা পানের জন্য মানুষ যে কতটুকু উদ্বেলিত হয়, আনন্দিত হয়, তার একটা অসামান্য উচ্ছ্বাসের ছবি ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ তার এই কবিতায়। কবি রবীন্দ্রনাথ ছিলেন চায়ের একজন সত্যিকারের রসিক। শান্তিনিকেতনে চা চক্র চালু হয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। সেটি শুধু চা পানের অনুষ্ঠানই ছিল না, ছিল মুক্ত বুদ্ধির এক অনানুষ্ঠানিক আড্ডা। তিনি মাঝে মাঝেই গাছের তলায়, খোলা আকাশের নিচে কবি, শিক্ষক, শিক্ষার্থী সবাই মিলে বসে চা পান করতেন। এই কবিতায় লুকিয়ে আছে সেই চা চক্রের আনন্দ আক্ষেপের মধুর ছবি। সেই সময় আর এখন নেই, কিন্তু চা চক্রের সেই ছবিটা এখনো রয়ে গিয়েছে।
0: হ্যাঁ, সময় এখন বদলেছে, এখন চা পান করে থাকেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ। সকালে ঘুম থেকে উঠে দুপুরে কলেজের তুমুল আড্ডায়, কিংবা বিকেলের পরন্ত আলোয় বারান্দায় বসে একা সময় কাটাতে এক কাপ উষ্ণ চায়ের জুড়ি নেই। আর সকালে ঘুম ভাঙা চোখে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের দৃশ্য এবং সেই কাপে প্রথম চুমুকের পর মুখ থেকে বের হয়ে আসা আহ, এই শব্দটি এখন ক্লাসিক হয়েই আছে এবং থাকবে।

0: চলুন বন্ধুরা, আজ সকালে এমন গানের সুরে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে চলে যাই আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের প্রাঙ্গণে।
1: আর আজ আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা জীবননেসা মুনিয়া
0: এবং আমি লিয়াকত খান। জ্যৈষ্ঠ মাসের সোনালি সকালের শুভেচ্ছা সকলকে।
1: আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 21শে মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জিলহজ 1447 হিজরি গ্রীষ্মকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ জন্মদিন।
0: হ্যাঁ বন্ধুরা, কথা শুরু করেছিলাম এক কাপ গরম চা নিয়ে। আমরা জানি এই চা এসেছে চীন দেশ থেকে, তাই এর বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনেন্সিস। আর এই সাইনেন্সিস শব্দের অর্থ চৈনিক বা চীন থেকে আগত। শুধু তাই নয়, এই গরম চায়ের আছে একটি দীর্ঘ ইতিহাস। কিংবদন্তি আছে, প্রায় 5000 বছর আগে তৎকালীন চীন সম্রাট সেন নাং গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। আশেপাশের কোথাও থেকে চা পাতা উড়ে এসে পড়ে সেই কাপের ফুটন্ত পানিতে। সঙ্গে সঙ্গে সেই পানি হালকা বাদামি রং ধারণ করে এবং একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন, আর এভাবেই গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্বটা গড়ে ওঠে।
1: তা কিংবদন্তি যাই হোক না কেন, আজ এটা সত্যি কথা যে শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন এবং এখন সময়ের সঙ্গে সঙ্গে চায়ের আবেদন বেড়েছে এবং বাড়ছে। জেনে অবাক হবেন, চা এখন বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের সবচেয়ে প্রিয় পানীয়। বর্তমানে পানির পর বিশ্বে সবচেয়ে বেশি পান করা পানীয় হচ্ছে চা। ন্যাশনাল ট্যুরের তথ্য অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ 25,000 কাপ চা পান করেন, অর্থাৎ প্রতিদিন 2 বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।
0: বাংলাদেশে চায়ের চাষ একটি ঐতিহ্যবাহী শিল্প। আমাদের দেশে প্রথম চায়ের চাষ শুরু হয় 1840 সালে, তবে বাণিজ্যিকভাবে প্রথম চা উৎপাদন শুরু হয় 1857 সালে সিলেটের মালিনী ছড়া চা বাগানে। বর্তমানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড় ও বান্দরবানের বেশ কিছু জেলায় চা উৎপাদন হচ্ছে। দেশের চা শিল্পে প্রায় 1,50,000 শ্রমিক সরাসরি যুক্ত, যাদের অধিকাংশই নারী এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাঁরা তাদের জীবিকার জন্য সম্পূর্ণভাবে চা শিল্পের উপর নির্ভরশীল।
1: বন্ধুরা, মনে করিয়ে দেই, আজ 21শে মে আন্তর্জাতিক চা দিবস। জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়। স্বাস্থ্য, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে চায়ের অবদান তুলে ধরতেই এই দিবসটি চালু হয়েছে। বাংলাদেশেও চা শ্রমিক, উৎপাদনকারী এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার প্রত্যয়ে প্রতি বছর এই দিনটি পালিত হয়। বাংলাদেশ চা বোর্ড, বেসরকারি চা উৎপাদক সংগঠন এবং বিভিন্ন এনজিও আজকের দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, শ্রমিক সম্মেলন এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। চা দিবসের এবারের প্রতিপাদ্য সাস্টেইনিং টি, সাপোর্টিং কমিউনিটিজ।
0: হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটি চা প্রেমীদের দিন। আজ সকালে আপনি চাইলে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে দিনটা শুরু করতে পারেন, কিংবা চাইলে আজকের দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন বন্ধুদের সাথে, মেতে উঠতে পারেন চায়ের আড্ডায়। তবে হ্যাঁ, বিশ্ব চা দিবস আমাদের মনে করিয়ে দেয় এক কাপ চায়ের পেছনে রয়েছে হাজারো শ্রমিকের ঘাম, শ্রম ও ত্যাগের গল্প। তাই এই দিনটি শুধু উদযাপনের নয়, বরং চা শিল্পের টেকসই উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার, আর সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য, শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকে দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরাপলি, আর তা পড়ে শোনাচ্ছেন সালমা ফারুকী।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে। প্রতিদিন সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই সাংস্কৃতিক উৎসব চলবে রবিবার পর্যন্ত। জাতীয় নাট্যশালী স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ স্বপ্নদলের প্রযোজনায় হেলেন কেলার নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেসপিরিয়ান্স দ্য ঢাকা এর প্রযোজনায় তাত্তুপ নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা 7টায়। সংস অব ফায়ার্ড আর্থ শিরোনামে ধানমন্ডির আলিয়াস ফ্রান্সিস ডিতে সপ্তাহব্যাপী লোকমেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে 22 মে পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা অবধি। এদিকে লালমাটিয়ার কলাকেন্দ্র এর 9/3 ব্লক ডি তৃতীয় তলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী এক বিশেষ ছাপচিত্র উৎসব। প্রথম তলায় চলছে ছাপচিত্র প্রদর্শনী ছাপাই ছবির পথিকৃত, যা বাংলাদেশের ছাপচিত্রের ঐতিহ্য ও বিকাশকে তুলে ধরছে। ছাপাই ছবির পথিকৃত প্রদর্শনী চলবে 23 মে পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে লালমাটিয়ার 6/4 ব্লক ডি এ 15 মে থেকে ভূমি গ্যালারিতে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা অবধি। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। ফারুক আহমেদ একজন দর্শকপ্রিয় অভিনেতা এবং খ্যাতিমান নাট্যকার। একজন বৈচিত্র্যময় অভিনয় শিল্পী হিসেবে হুমায়ুন আহমেদের অসংখ্য নাটক এবং সিনেমায় তিনি অভিনয় করেছেন, পেয়েছেন ব্যাপক পরিচিতি। নাটক সিনেমার বাইরেও ঢাকা থিয়েটারের সঙ্গেও জড়িত তিনি দীর্ঘদিন ধরে। সেখানে মঞ্চ নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি। অভিনয় ছাড়া ফারুক আহমেদ লেখালেখিও করেন, বেশ কিছু নাটকের চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রিয় বন্ধুরা, এবারে আমাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ। আজকের প্রিয় মুখ পর্বে রয়েছেন আমাদের সকলের অতি প্রিয়জন অভিনেতা ফারুক আহমেদ। আজ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন সজীব দত্ত।
3: আজকের প্রিয় মুখের অতিথি আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ফারুক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
4: আপনাকেও স্বাগত, আমি ভালো আছি।
3: ফারুক ভাই, বর্তমানের কর্মব্যস্ততা একটু জানতে চাই, কি বিশেষ কিছু কি পাচ্ছে শ্রোতারা দর্শকটার সামনে?
4: কয়েকটা নাটক করেছি বিভিন্ন চ্যানেলের জন্য, ইউটিউবের জন্য করেছি, একটা সিনেমা করেছি মেহেদী হাসান হৃদয়ের বিদায়।
3: আচ্ছা,
4: ওটা শেষ হয় না এখনো, মালয়েশিয়া শুটিং হবে, চেষ্টা করছি যে এই ঈদে মুক্তি দিতে, না দিতে পারলে হয়তো পরবর্তীতে মুক্তি দেওয়া হবে। এবং এটা চরিত্রটা খুব ভালো, মানে আমার খুবই পছন্দের একটা চরিত্র পেয়েছি এবার আমি।
3: বাহ, চমৎকার। আর কারা রয়েছেন সেই চলচ্চিত্রে?
4: ওটা তো হচ্ছে বাপ্পারাজ আছে, আলীরাজ আছে, দীঘি আছে, ফজল রহমান বাবু, আমি, মানে একটা সামাজিক ছবি।
3: চমৎকার,
4: একদম সামাজিক, একটা সুন্দর মজার ছবি আর কি।
3: ফারুক ভাই, কিভাবে আপনার ঈদের সময়গুলো কাটে?
4: ঈদের সময় তো নামাজ পড়ার পরে ঘুমায় থাকি, তারপরে 2টার সময় গেস্ট টেস্ট আসলে তাদের সাথে খাই, গেস্ট যদি না থাকে তাহলে আবার ঘুমাই, তারপরে আবার বিকেলে নাস্তা করি, সন্ধ্যার পরে আমার অরিজিনাল বাসা যেখানে মিরপুরে, আমি তো নিউজ কার্টুন থাকি, তো ওখানে ভাই বোনরা থাকে না, ওখানে যাই ওদের সাথে খাওয়া দাওয়া করে, আবার গোপীবাগ যাই, আমার ওখানে বড় ভাইরা ভাই থাকেন, উনি অবশ্য এখন চলে গেছেন, পৃথিবীতে নেই, মানে বড় বোন, আমার স্ত্রীর বড় বোনের বাসায় আর কি, ওখানে একটু যাই।
3: ঈদের সময় তো শুটিং মনে হয় কয়েকদিন একটু কম থাকে, তাই না? ঈদের সময়,
4: হ্যাঁ, ঈদের আগে, যেমন ঈদের আগের দিনও শুটিং থাকতো, যখন হুমায়ুন আহমেদ ছিলেন উনি ঈদের আগের দিনও শুটিং করতেন, মানে উনি এত ব্যস্ততা, অনেকগুলি চ্যানেলে ওনাকে নাটক দিত, কিন্তু এখন ওরকম হয় না, ঈদের 3-4 দিন আগেই শেষ হয়ে যায়,
3: ঈদের কাজ শেষ হয়ে যায়।
4: যেমন এই মাসে আমার এখন 22 তারিখে শুধু শুটিং আছে,
3: আপাতত
4: আর কোনো শুটিং নাই।
3: আচ্ছা আচ্ছা, ফারুক ভাই আপনার শৈশব কৈশোর একটু শুনতে চাই, বেড়ে ওঠা।
4: আমি তো বেড়ে উঠেছি আসলে ঢাকায়, আমি আমার বয়স 3-4 বছর পর্যন্ত আমি গ্রামে ছিলাম। তারপরে আব্বার যখন কোয়ার্টার পেল ধানমন্ডিতে, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে, আব্বা তো শিক্ষক ছিলেন ইংলিশের এবং হোস্টেল সুপারিনটেন্ট, তা আমরা 63 সালে ঢাকায় চলে এসেছি। তার আগে যে 6-7 আমরা মানে প্রায় গ্রামে যেতাম।
3: আচ্ছা,
4: যেহেতু মানিকগঞ্জ, আমরা সদরঘাট থেকে লঞ্চ উঠতাম, পর্দার পাড়ে গিয়ে নামতাম, ওখান থেকে 2 মাইলের মতো হেঁটে তারপরে বাড়িতে পৌঁছাম। তখন তো অন্য কোনো যানবাহন ছিল না, হয় ঘোড়ার পিঠে অথবা পালকিতে।
3: ফারুক ভাই, আপনার অভিনীত কোনো একটা নাটকের ছোট্ট একটা সংলাপ যদি আজকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে শোনাতেন, কোন একটা সংলাপ।
4: জীবন কি? জীবন হইল একটা দুঃখের কুয়া, যার জীবনে দুঃখ যত বেশি তার কুয়ার গভীরতাও তত বেশি। এটা হলো আজ রবিবারের একটা ডায়লগ।
3: সেই সব নাটক এবং এখনকার নাটক কি বলবেন ফারুক ভাই?
4: সময় যখন পরিবর্তন হয় অনেক কিছুই হয়। যে প্রশ্নটা আপনি করেছেন যে নাটকের বর্তমান অবস্থা, এখন সব কিছুর সাথেই তো সম্পৃক্ত, সব কিছু একটার সাথে আর একটা জড়িত। এখন মানুষের মূল্যবোধ সেই সময়ে বা তার পরবর্তীতেও কিছু সময়, যে আমরা যেমন একটা পারিবারিক বন্ধন ছিল একের সাথে আরেকের, হ্যাঁ, আমরা শুদ্ধ শিল্প চর্চা তখন দেখতাম, আমার বড় ভাইরা করে, আবৃত্তি করে, ওই নজরুল পড়ে, রবীন্দ্রনাথ পড়ে, জীবনানন্দ দাস পড়ে, হ্যাঁ। তো এখন তো আসলে পড়াশোনাও নেই, আমরা বই পড়ি না, একটা মোবাইল থাকলে ওটার ভিতরে যত মানে যেগুলি ভালো জিনিসও হচ্ছে কিন্তু যেগুলো আজে বাজে ওগুলি আমরা দেখি। আমরা যে নাটক করেছি ওখানে কোনো ধরনের বাজে অন্য কিছু ছিল না।
3: ফারুক ভাই, আপনি এই যে দীর্ঘ সময় অভিনয়ে রয়েছেন, কেমন সময় হবে, কত বছর হচ্ছে অভিনয়ের জীবন?
4: 47 বছর।
3: 47 বছর অভিনয় জীবন। আজকে আপনি ফারুক আহমেদ সবার কাছেই অনেক জনপ্রিয় ভালোবাসার, যেটি সব জায়গায় গেলে আপনি দেখতে পান আপনার ভক্ত অনুরাগীদেরকে, তাদের ভালোবাসায় সিক্ত হন। নিজের আত্মতৃপ্তির জায়গাটা কেমন অনুভব করেন, এই যে এত এত ভালোবাসা?
4: এটা আমার ভালো লাগে। আমি সবসময় বলি, আমি টুকটাক বই লিখি, একজনে প্রশ্ন করেছিল যে বই লেখে কাদের জন্য লেখেন, তা আমি সবসময় বলি যে আমি অভিনয় করি আম জনতার জন্যে, 18 কোটি মানুষের জন্যে, 18 কোটি মানুষই যেন আমার অভিনয় দেখে ভালোবাসে। আবার বইও লিখি, যে কটা বই আমার 4টা বই আছে সেটাও আমি মানুষের জন্যই লিখি, এবং সেখানে হয়তো বা কেউ কিছু পায় কিছু পায় না সেটা আমি চিন্তা করি না। আমি আমার মূল্যবোধ থেকে আমি লিখি এবং আমি অভিনয় করি, আমি আম জনতার লেখক এবং আম জনতার অভিনেতা।
3: বাহ, দারুণ বলেছেন। বাংলাদেশ বেতারও তেমনি ভাবে গণমানুষের, সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ফারুক ভাই, আপনি এই যে অভিনয় জীবন, এই যে দর্শকদের ভালোবাসা, এই যে সকলের ভালোবাসা একজন ফারুক আহমেদ অনুভব করেন, নিজের মাঝে পান, আপনার কাছে একটু জানতে চাই জীবনের মানে কি আপনার কাছে?
4: জীবনের মানে হচ্ছে সময় কাটানো, মৃত্যুর দিকে ধাবিত হওয়া। জীবন মানে হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করা।
3: বাহ, চমৎকার। মৃত্যু অনিবার্য, এর মধ্য দিয়েও আমাদের তারপরও জীবনের গান গাওয়া, তাই না? আপনি কিন্তু টুকটাক গানও করেন, আজকে দুটো লাইন আমাদের শ্রোতাদেরকে উপহার দিন না।
4: তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি, আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি।
3: দারুণ দারুণ ফারুক ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আপনি অভিনেতা, আপনি লেখক, আপনি গানও করেন, আগে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আয়োজনের প্রায় শেষ প্রান্তে আমরা, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন?
4: আপনারা ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, সৎপথে চলুন, সৎকর্ম করুন, আবারও বলছি দেশকে ভালোবাসুন।
3: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, আরও ভালো ভালো কাজ আপনার কাছে আমরা প্রত্যাশা করছি। আর বাংলাদেশ বেতার নিশ্চয়ই আপনাকে আগামীতে ডাকলে আবারও আপনাকে আমরা পাবো।
4: জি অবশ্যই।
3: শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় মুখ পর্বে আমরা কথা বলছিলাম জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদের সাথে। আগামী পর্বে অন্য কোন অতিথি নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
1: শুনছিলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। এই ঢাকা, এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকায় সংস্কৃতি ও আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা মহানগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরের অন্তরে।
0: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে নাগরিক জীবনে চা নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রাইহান, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
5: বিশ্বে পানির পরেই সবচেয়ে জনপ্রিয় পানীয় চা। শুধু ঢাকা শহরেই নয়, দেশের প্রতিটি শহরে এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বর্তমানে চায়ের প্রসার যথেষ্ট। ভারত উপমহাদেশে চায়ের ব্যবহার ইংরেজদের হাত ধরে। যদিও চা গাছ অনেকদিন ধরেই এই অঞ্চলে আছে, কিন্তু পানীয় হিসেবে এর ব্যবহার বাঙালিদের জানা ছিল না। বাংলায় চা শিল্পের প্রথম প্রচলন করেন রবার্ট ব্রস নামের এক ইংরেজ সিভিলিয়ান। তিনি 1834 সালে আসামে প্রথম চা গাছের সন্ধান পান। আসাম চা কোম্পানির মাধ্যমে ভারতে 1839 সালে আসামেই বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। পরের বছর 1840 সালে ইংরেজরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চা বাগান তৈরির প্রথম উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশে 1855 সালে সিলেটের চাঁদখানি পাহাড়ে তারা চায়ের কারখানা প্রতিষ্ঠা করে। মূলত ব্রিটিশদের মাধ্যমেই বাংলায় চায়ের চাষ শুরু হয় এবং তা খুব দ্রুততার সঙ্গে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। যদিও প্রথম দিকে চা পানীয়টিকে বাংলায় পরিচিত করাতে ইংরেজদের বেশ গলদঘর্ম হতে হয়েছিল। চা পানে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ সরকারের সেন্ট্রাল টি বোর্ড ও বিভিন্ন বেসরকারি সংস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার পংক্তি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছিল। বিশেষ করে তাঁর বিখ্যাত চা সঙ্গীত চা স্পৃহ চঞ্চল চাতক দল চল চল হে, এর লাইনগুলো সে সময় চায়ের বিজ্ঞাপনে ব্যাপকভাবে ব্যবহৃত হত। কথিত আছে, নওয়াব আব্দুল গনি 1860-এর দশকে বাইগুন বাড়িতে বর্তমান সাভার উপজেলায় 30 বিঘা জমি পরিষ্কার করে সেখানে চা চাষ করেন। 1867 সালে সেখান থেকে আড়াই মন চা পেয়েছিলেন। নওয়াব আজানুল্লাহ সেই চা বাগানকে আরও উন্নত করেন। 1892 এবং 93 সালে ঢাকা থেকে যথাক্রমে 4709 মন এবং 1385 মন চা পাতা কলকাতায় রপ্তানি হয়েছিল। রপ্তানি করা এ চায়ের একটা বড় পরিমাণ উৎপন্ন হয়েছিল নওয়াবের ওই চা বাগানে। শিক্ষাবিদ হাফিজ জি এ সিদ্দিকী ঢাকা যেভাবে চা পানে আসক্ত হল নিবন্ধে লিখেছেন, ব্রিটিশ কোম্পানির কর্মকর্তা খুরশিদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকাবাসীকে বিনামূল্যে চা খাওয়ানোর। সহযোগীদের নিয়ে তিনি তৎকালীন ঢাকার সূত্রাপুর, কোতোয়ালি ও লালবাগ থানায় চায়ের প্রচার সংক্রান্ত কাজগুলো তত্ত্বাবধান করতেন, প্রসারের দায়িত্ব পালন করেন। নিয়োগকৃত চাওয়ালা বিকেলবেলায় নিয়মিতভাবে রাস্তার ধারে চা তৈরির সরঞ্জাম নিয়ে বসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রনাথ রায় প্রমুখ বাঙালি চা পানের সুখ্যাতি করেছেন। তাঁদের লেখালেখিতে প্রকাশ পেতে থাকে চায়ের প্রতি তাঁদের অনুরাগের কথা। শুরু হয় বাঙালির চা পানের প্রতি তীব্র আসক্তি, আর এভাবেই বাঙালির মননের সঙ্গে চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে চা ও চা কাহিনী। ঢাকার জনপ্রিয় কয়েকটি চায়ের হদিস থাকল মহানগর অনুষ্ঠানের শ্রোতাদের জন্য। টিএসসি ও পলাশির চা, কেটে রাখা মালটা, লেবু, কাঁচামরিচ সাজিয়ে রাখা থরে থরে, চলছে কাপের পর কাপ চা বাগানোর উৎসব। কেউ খাচ্ছেন তেঁতুল চা, কেউ বা মালটা চা, কেউ বা দুধ চা। চায়ের কাপ হাতে টিএসসি এবং পলাশির মোড়ে আড্ডা জমে বন্ধুদের সঙ্গে। প্রায় 40 ধরনের চায়ের দেখা মেলে এই দুই স্থানে। বর্তমানে চা যেমন নাগরিক জীবনে অপরিহার্য হয়ে উঠেছে, তেমনি গ্রামীণ জীবনেও চায়ের কদর রয়েছে। চা যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
1: শুনলাম এই ঢাকা। সময় হলো গান শোনাবার। শুনব রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে।

0: বন্ধুরা চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শোভাযাত্রা পর্বে। আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে মোহাম্মদপুর শঙ্কর স্টার কাবাব ধানমন্ডি পনেরো জিগাতলা সিটি কলেজ সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল শাহবাগ মৎস্যভবন হাইকোর্ট প্রেস ক্লাব পল্টন জিপিও গুলিস্তান মতিঝিল রুটে যাতায়াত করতে চান তারা বিআরটিসির বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
1: বন্ধুরা আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, যাবার আগে বলি ঘনিয়ে এসেছে ঈদ উল আজহা। ঈদের ছুটির আমেজ শুরু হয়ে গিয়েছে। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পরে ঈদেই শহরে বাস করা মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে কাছের মানুষদের কাছে যান, সেখানে আনন্দ কাটানো হয় কয়েকটা দিন। দেশের বাড়ি ফেরার একটা আনন্দ থাকে, একটা উত্তেজনা থাকে সবার মধ্যেই, তাই যাবার আগে তাড়াহুড়ো করবেন না, থাকবেন মনোযোগী এবং যাওয়ার আগে গ্যাস পানির লাইন বন্ধ করবেন, বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখবেন। কেমন
0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় আমি ফাতেমা জেবুন্নেসা মুনিয়া এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, অনুষ্ঠান তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনী সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার 27 চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময়মতো পানি পায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের গণমাধ্যম কমিশন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ 31 মের যাত্রা টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী দিল আফরোজ রেবা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ভুল করে যদি ভালোবেসে থাকি, নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন অভিজিৎ সাহা।

শুনছেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অভিজিৎ সাহা। শিল্পীকণ্ঠে এবারে শুনব নয়ন ভরা জলগো তোমার আঁচল ভরা ফুল।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন অভিজিৎ সাহার কণ্ঠে।
1: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। বন্ধুরা, নজরুল সঙ্গীতের পর এবার শোনাব আধুনিক গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। ভীষণ ইচ্ছে করে তোমার হাতটি ধরি। গানটি লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আধুনিক গান শুনছেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। এবারের গানটির সুরারোপ করেছেন ফয়সাল আহমেদ, লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন জানিতা আহমেদ ঝিলিক।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। প্রথম গানটি লিখেছেন গোলাম রসুল, সুর করেছেন টিপু সুলতান বাবর।

আপনারা পল্লীগীতি শুনছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের কণ্ঠে। এবারে গানটি লিখেছেন এবং সুর করেছেন টিপু সুলতান বাবর।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী বদরুন্নেসা ডালিয়া।

0: বদরুন্নেসা ডালিয়ার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: সমবেত কণ্ঠে খাল খননের গান শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা নিশ্চিত করুন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: এদেশ আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। আসুন সবাই দেশমাতার সেবায় এগিয়ে আসি, এদেশকে আরো সুন্দর করে উন্নত করে গড়ে তুলি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো শৃঙ্খলা বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা, পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের গণমাধ্যম কমিশন এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যারা শুনছেন কান পেতে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন, সবাইকে আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। হ্যাঁ শ্রোতা সঙ্গীরা, এখানে উপস্থিত আছেন রোজানা শারমিন নিঝুম, আধুনিক গানের শিল্পী। শিল্পী আপনাদের সরাসরি মিউজিক স্টুডিও থেকে গান গিয়ে শোনাবেন। এই অনুষ্ঠান শুনতে এবং একই সাথে উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের এই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। হ্যাঁ শ্রোতা সঙ্গীরা, শিল্পীকে সঙ্গত করতে প্রস্তুত রয়েছেন যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা। তাহলে চলুন চলে যাই মিউজিক স্টুডিওতে রোজানা শারমিন নিঝুমের পরিবেশনা শুনতে।

এখন আমি গাইব শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি বিখ্যাত গান সাগরের সৈকতে। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে সরাসরি আপনাদের আধুনিক গান গেয়ে শোনালেন রোজানা শারমিন নিঝুম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রুমি আজনবী।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রুমি আজনবী। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মিউজিক স্টুডিওতে সাদর আমন্ত্রণ সবাইকে। স্টুডিও থেকে এখন সরাসরি পল্লীগীতি গিয়ে শোনাবেন বিমান চন্দ্র বিশ্বাস। শিল্পীকে সঙ্গত করতে স্টুডিওতে প্রস্তুত যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা। সুপ্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান শুনতে এবং উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। চলুন উপভোগ করি শিল্পী বিমান চন্দ্র বিশ্বাসের পরিবেশনা।

0: এতক্ষণ
1: আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি পল্লীগীতি গিয়ে শোনালেন বিমান চন্দ্র বিশ্বাস।
2: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পালার আয়োজনে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে নাজমা বেগম লুসি ও উম্মে কুলসুম। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আমিনুল ইসলাম, তাওহিদ আফরোজ, আফরোজ আক্তার এবং হাফিজ আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন সুলতানারা জামান।

0: এতক্ষণ গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন সুলতানা রাজামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আমাদের স্টুডিও থেকে দুখানি আধুনিক গান গেয়ে শোনাবেন নাদিয়া ফেরদৌস নিম্মি।

আমি এখন যে গানটি পরিবেশন করব সে গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন যথাক্রমে রফিকুল হাসান এবং হাবিবুর রহমান লাবু।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনালেন নাদিয়া ফেরদৌস নিম্মি। প্রথম গানের কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ, সুর করেছেন শওকত হোসেন। দ্বিতীয় গানের কথা সাজিয়েছেন রফিকুল হাসান এবং সুর করেছেন হাবিবুর রহমান লাবু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার খবর পড়ছি হাসিমুন্নাহার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিটিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আনসার ভিটিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়। তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার ২৭ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধি সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এই লক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চলতি মে মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। ২০২৫ সালের মে মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ১৭৯.৩০ লাখ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এদিকে ২০২৫-২৬ অর্থবছরে ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে ৩১৮১ কোটির বেশি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬৩৩ কোটি মার্কিন ডলার। শেষ হিসেবে চলতি অর্থবছরের রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৩৮.৫%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন রাবিতা সাবাহ।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রাবিদা সাবাহ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী কুমার বিশ্বজিৎ। প্রথম গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপ।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন কুমার বিশ্বজিতের কণ্ঠে। এবারের গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি, সুর করেছেন আবিদ হোসেন খান।

0: দুখানি আধুনিক গান শুনলেন কুমার বিশ্বজিতের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ এবং সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: আমাদের এই দেশকে বাল্যবিবাহমুক্ত রাষ্ট্র গড়তে সরকারি ও বেসরকারিভাবে নানা রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অনেকেই সচেতন হয়ে উঠেছে। তথাপি বাল্যবিবাহের পরিমাণ আশাতীত হ্রাস করা সম্ভব হয়নি। 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়নি এমন কোন পুরুষ এবং 18 বছর পূর্ণ হয়নি এমন কোন নারীকে অপ্রাপ্ত বয়স্ক বলা হয়েছে। কিন্তু সম্প্রতি এক জরিপের তথ্য মতে বাংলাদেশে 20 থেকে 24 বছর বয়সী নারীদের মধ্যে 51.4% বিয়ে হয়েছে 18 বছর হওয়ার আগে। পুরুষদের বাল্যবিবাহের সংখ্যা এমন আশঙ্কাজনক হারে না, কিন্তু এটাও বিদ্যমান। মেয়েরা বাল্যবিবাহের শিকার হলে তার ফলাফল তাৎক্ষণিক ও সুদূর প্রসারী হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিবাহিত কিশোরীরা মানসিক নির্যাতনের পাশাপাশি পারিবারিক সহিংসতার শিকার হয়। সঙ্গে কৈশোরকালীন মাতৃত্বের কারণে অকাল মৃত্যু, প্রজননতন্ত্রের নানান রকম রোগ ও অপুষ্ট শিশুর জন্ম তো আছেই। তবে বাল্যবিবাহের কারণে কিশোরীদের জীবনে যত রকমের কুফল আছে তার থেকে সংখ্যায় কম হলেও বা সহিংসতার শিকার না হলেও ছেলেদের জীবনেও কতগুলো কুফল আছে, যা শুধু ব্যক্তি জীবন নয়, এর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রে ব্যাপকভাবেই পড়ে। প্রথমত, একটা কিশোরও অল্প বয়সে পিতা হওয়ার কারণে তার জীবদ্দশায় চতুর্থ প্রজন্মের জন্ম, যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। দ্বিতীয়ত, একটা ছেলে 18 বছর বয়সে পৌঁছালে তাকে সাবালক ধরা হলেও সংসার করার বা সংসারের দায়িত্ব নেওয়ার মতো বুদ্ধি তার হয় না। অপরিণত বুদ্ধির কিশোর যখন নিজের দায়িত্বই নিতে অপারগ, তখন স্ত্রী সন্তানের দায়িত্ব পালন সঙ্গত কারণেই করতে পারে না। ফলে শুরু হয় সংসারে অশান্তি, কারো দু চারটি সন্তানের পিতা হয়ে চোখের সর্ষে ফুল দেখার জোগাড়। যার নিজেরই পিতার ছায়ায় বেড়ে ওঠার কথা, সে কিনা সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খায়। অর্থাৎ নারী পুরুষ উভয়ের জন্যই বাল্যবিবাহ কোনোভাবেই ভালো কিছু নয়। তাই আসুন বাল্যবিবাহ প্রতিরোধে সকলে সচেতন হই। এ আহ্বানে শুরু করছি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের আজকের আয়োজন। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই বলছিলাম বাল্যবিবাহ নিয়ে কথা। আসলে আমাদের সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সামাজিক ব্যাধিগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন রাখা, আর সেই সামাজিক ব্যাধিগুলোর একটি হচ্ছে বাল্যবিবাহ। আয়োজনের এ পর্যায়ে বাল্যবিবাহের কুফল ও তার প্রতিরোধে করণীয় সম্পর্কে শুনব একটি আলোচনামূলক অনুষ্ঠান। সঞ্চালনায় আছেন পারভিন আহসান মিলি।
2: বাল্যবিবাহ আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ সমাজে, খুবই পরিচিত। বাল্যবিবাহের কুফল অনেক এবং এগুলো আমাদের খুব একটা অজানা নয়। তবু আমাদের সমাজে বাল্যবিবাহের ঘটনা এখনো ঘটছে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, প্রচলিত আইনও আছে, অথচ আমরা সচেতন না হলে এর প্রভাব থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। শ্রোতা বন্ধুরা, আজকের আলাপচারিতায় আমরা কথা বলব বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার নিয়ে। আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং ফারহানা রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, পরিকল্পনা ইউনিট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আমরা, যে বাল্যবিবাহ এর কুফল এবং কিভাবে বাইরে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, প্রতিরোধী বা কিভাবে করব, তো বাল্যবিবাহ কথাটার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত, তাই না? তবু একবার আমি জানতে চাইবো ফারহানা রহমান আপনার কাছে, যে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি।
3: ধন্যবাদ আপা। আসলে বাল্যবিবাহ বলতে আমরা বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে 18 বছরের বয়সের নিচের মেয়ে এবং 21 বছর বয়সের নিচের পুরুষের বিয়ে হওয়াকেই বাল্যবিবাহ বলা হচ্ছে। বাংলাদেশে বিডিএইচএস 2014 যেটা আমরা তথ্যটা যদি দেখি, সেখানে আমরা জানতে পারি যে 18 বছরের নিচে বাংলাদেশে এখনো 59% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। এখানে মেয়েদের বিয়ের গড় বয়স এখনো প্রায় 16 বছর। তো এটা শুধু বাংলাদেশের অবস্থাই না, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাল্যবিবাহ মোটামুটি এরকমই। এই সমস্ত দেশগুলোতে 46% মেয়েরাই 18 বছর বয়স হওয়ার আগে তাদের বিয়ে হয়ে যায়।
2: হ্যাঁ, যেটা আপনি বলছেন যে সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে না, তো আসলে কেন ঘটছে, এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ হয়তো বা আছে। তো জানতে চাইবো ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি আপনার কাছে, যে আমাদের সমাজে এই যে আমরা এত প্রচার প্রচারণা চালাচ্ছি, তারপরেও কেন আমরা বাল্য বিবাহ থেকে বেরিয়ে আসতে পারছি না?
4: প্রথমে যেটা বলবো যে আমাদের সবচেয়ে হলো যে শিক্ষার হারটা কম, সাথে সাথে যেটা হলো সমাজের যে চেতনা বোধটা এটাও কিন্তু অনেকটা কম, বিশেষ করে অশিক্ষিত সমাজে এবং দারিদ্র।
2: যে কথাটা আমি আগে বলেছিলাম শুরুতেই যে গ্রামীণ সমাজে বোধ একটু বেশি,
4: না শুধু গ্রামীণ না এবং শহরের যে বস্তি এলাকাটাকে, সেই বস্তি এলাকাগুলোতে কিন্তু এটার প্রবণতা এখনো আছে। এখন যেটা হলো যে এই কুফল থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে প্রথমে কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে প্রথমে কিন্তু সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যারা শিক্ষিত সচেতন সমাজ আছি, সমাজে তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাকে যদি একটা জিনিস প্রথমে বলি, একটা দরিদ্র ঘরের একটা মেয়ে, সে স্কুলে লেখাপড়া করতেছে, আর আপনি তো জানেন যে আমাদের সরকার গ্রাজুয়েট পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক ভাবে লেখাপড়া করা এবং তাদেরকে সমস্ত ফ্রি অফ কস্ট বই দিচ্ছে। তো সেই সব ক্ষেত্রগুলোতে আপনি একটু দেখবেন, তারপরেও কিন্তু মেয়েদেরকে সেইভাবে কিন্তু শিক্ষার দিকে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, এরা কিন্তু এগিয়ে আসতে পারতেছে না। তার একটাই কারণ, একটা সুন্দরী মেয়ে যদি একটা দরিদ্র দিন মজুরের ঘরে হয়, সে স্কুলে গেলে যখন 9-10 ওঠে তখনই কিন্তু সে বিভিন্ন ইফটিজিং এবং বিভিন্ন চলে আসে। তখন যদি সমাজের এলিট পার্সনরা, সমাজের যারা কর্ণধার, তারা যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু এই বাল্য বিবাহ প্রতিরোধ করা যাবে না।
2: সেখানে একটা আপনি বলতে চাচ্ছেন যে সামাজিক যে নিরাপত্তাহীনতা সেটাও অনেকখানি বাল্য বিবাহের জন্য কারণ, তাই না? আর এর পাশাপাশি সম্ভবত দারিদ্র, এটাও বোধ হয় কিছুটা কারণ হতে পারে, এবং বেশ বড় একটা অংশ জুড়ে। কারণ বাবা মা কিন্তু মনে করছেন যে সংসারে অনেকগুলো মুখ হলে সেগুলোকে খাওয়ানো দাওয়ানো বেশ একটা কঠিন কাজ, আর মেয়েদেরকে বিয়ে দিতে পারলেই বাবা মা মনে করেন যে আর ছেলেদের ব্যাপারটা হচ্ছে তারা মনে করে যে ছেলেরা তো উপার্জন করবে, কিছু না কিছু একটা করবে। আসলে কিন্তু সম্পূর্ণই ভ্রান্ত একটা,
4: এটা বিশেষ করে ভ্রান্ত ধারণা, যেটা অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি নিরক্ষর। এবং একটা জিনিস দেখবেন, যারা শিক্ষিত সমাজে কিন্তু এখন মেয়েরাও কিন্তু অনেক হাইলি এডুকেটেড হচ্ছে এবং তারা দেশের বিভিন্ন বড় বড় পজিশনও কিন্তু হোল্ড করতেছে।
2: যে কথাটা আমরা বললাম যে শুধুমাত্র যদি বলি যে আমাদের নিরক্ষর সমাজেই বাল্য বিবাহটা প্রচলিত বেশি, তাহলে বোধ হয় একটু ভুল বলা হবে। কারণ আমরা অনেক দেখেছি, অনেক উচ্চবিত্ত পরিবারেও আমরা এখনো দেখছি যে অনেক বাবা মাই তার মেয়ের জন্য সময়ের আগেই বিয়ের ব্যবস্থা করছেন, বিয়ে দিচ্ছেন। সেটা কিন্তু হতে পারে ওই যে সামাজিক একটা নিরাপত্তাহীনতা, তবু কিন্তু আশার কথা। আমরা কিন্তু অনেক আশাবাদী, এই কারণে আশাবাদী বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহের ঘটনাটা ওই কম বয়সী মেয়েরাই কিন্তু ঠেকিয়ে দিচ্ছে।
4: উপজেলাগুলোতে মানে ওখানকার যারা আপনার ধরেন উপজেলা চেয়ারম্যান এবং ইউনো যারা আছে তাদের নেতৃত্বে একটা বড় কমিটি তৈরি করা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য, এবং কোন ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে তারা থানাকে ইনফর্ম করতেছে।
3: সরকার যে মেয়েদের অবৈতনিক শিক্ষা বা বৃত্তির ব্যবস্থা করছেন, মেয়েদের লেখাপড়ার দিকে মেয়েদেরকে উৎসাহিত করার যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে সরকারিভাবে, এটাও কিন্তু এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে। এই যে মেয়েগুলো পড়ালেখা করছে, যখন ওরা এই বিষয়গুলো বুঝতে পারছে এবং তাদের সাথে হয়ে তাদের পরিবারেরও কিন্তু এই বিষয়ে সচেতন হচ্ছে, এবং এভাবেই কিন্তু তৃণমূল থেকেই কিন্তু এই বিষয়ে একটা প্রতিবাদ উঠে আসছে,
2: বা প্রতিবাদ আন্দোলন করছে আমরা বলতে পারি, যে একটা আন্দোলন উঠে আসছে।
4: এই জায়গায় কিন্তু আরেকটু বলি, সেটা হলো যে এলাকাগুলোতে কমিউনিকেশনটা ভালো, সেই এলাকায় কিন্তু প্রতিরোধযোগ্য হয়ে উঠছে এখন বাংলাদেশে। এখন হাটটুরিচ এরিয়া যেগুলোতে দুর্গম এলাকা, প্রত্যন্ত অঞ্চল যে এলাকাগুলোতে ই করা যায় না, সেই এলাকার দিকেও আমাদের এখন বিশেষভাবে নজর দিতে হবে। নজর না দিলে হবে কি, ওই এলাকাটাও কিন্তু একটা প্রবলেম, কারণ ওই এলাকা দেখা গেছে যে 12-13-14 বছর বিয়ে দিচ্ছে কিন্তু দেখার কেউ নাই।
2: আর সচেতন করতে হবে, বাল্য বিবাহ দেওয়ার ফলে যে কুফলটা, আসলে বাল্যবিবাহের সুফল কিন্তু নেই বললেই চলে, খুব কম, কিন্তু কুফল আছে অনেক
4: অনেক
2: অনেক আছে।
4: এটা যদি আপনি সামাজিকটা তো এতক্ষণ বললাম যে কুফলগুলি যেরকম হতে পারে, এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি আপনার বলা যায় যে তার শরীরের কি অসুবিধাগুলো হচ্ছে। একটা আপনি জানবেন যে গাছে কিন্তু অপরিপক্ক ফলই তৈরি হয়, সেই রকম আঠারো বছর আগে কিন্তু একটা মেয়ে কোনো মতেই কিন্তু ওই যে আমাদের যে হাড্ডি বলেন, বোনস বলেন, মাসেল বলেন, পরিপূর্ণতা লাভ করে না। এর মধ্যে যদি আবার এক অনাকাঙ্ক্ষিত সন্তান চলে আসে, তো এই সন্তান কিন্তু সেরকম হৃষ্টপুষ্ট পায় না, ইম্যাচিউর ডেলিভারি হয়। দেখা গেল ওয়েট 1 কেজি 1.5 কেজি, যেটা মিনিমাম আমাদের থাকতে হবে যে 2.5 কেজি হলে সেটা হলো পরিপূর্ণ বাচ্চা। কিন্তু এই অপরিপূর্ণতার মধ্যে দিয়ে হচ্ছে কি, তার ব্রেনও কিন্তু অপরিপূর্ণতা, এবং সে কিন্তু পরবর্তীতে খুব যে ব্রেনই হচ্ছে বা সেরকম সমাজকে বিরাট কিছু অবদান রাখতে পারতেছে সেরকম কিন্তু করতে পারতেছে না। সাথে সাথে যেটা হচ্ছে 13-14 বছরে মা হয়ে যাচ্ছে, পরবর্তীতে তার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সেটা গাইনোকোলজিক্যালি এবং বাচ্চা হওয়ার সময় কিন্তু প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে যে তাকে নর্মাল ডেলিভারিতে নিলে মায়ের লাইফ তখন দেখা যাচ্ছে যে সিজারে নিতে হচ্ছে, আবার সিজারের জন্য তার পর্যাপ্ত টাকাও নাই, তখন দেখা গেল কি সে হোম ডেলিভারি করতে যেয়ে মাতৃমৃত্যু গুলাকেও বাড়াইয়া দিচ্ছে। তো একটার সাথে একটা ইন্ডিকেটর, আর মাতৃমৃত্যু শিশু মৃত্যু যদি আমরা না কমাইতে পারি তাহলে আপনি আমি খালি ভালো থাকলে চলবে না, সমাজের প্রত্যেকটা পরিবারকে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে। আর পরিকল্পিত পরিবারের প্রথম সোপানটাই হলো যে সরকারের নির্ধারিত আইন অনুযায়ী 18 বছরের উপরের মেয়েকে বিয়ে দিতে হবে, নিচের 18 বছর নিচে বিয়ে দেওয়া যাবে না, এবং 21 বছরের উপরে ছেলেরা বিয়ে করতে পারবে। তো এখানে যে জিনিসটা হলো মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা বলতে হবে আপনার যে একটা মেয়ে যখন 20 বছর বয়সের পরে যে বাচ্চা নিবে তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ম্যাচিউর বাচ্চা জন্ম দিতে সক্ষম এবং পরিপূর্ণ বাচ্চা জন্ম দিব, তার অসুখ বিসুখ হবে না। 18-র মধ্যেও দিলেও কিন্তু দেখা যাচ্ছে যে ইম্যাচিউর বাচ্চা হচ্ছে, ডেলিভারি হতে অসুবিধা হচ্ছে, মায়ের ঝুঁকি হচ্ছে, মাতৃমৃত্যুর হার বেড়ে যাচ্ছে,
2: এবং সে অনেক সন্তানের সংখ্যাও কিন্তু তার বেশি হয়ে যাবে, সে অনেকদিন পর্যন্ত বাচ্চা দিতে পারবে।
4: সেই জন্যই আমি ওই কথাটাই বলতেছিলাম যে পরিকল্পিত পরিবার, পরিকল্পিত পরিবার কি আমরা যেটা বলতে চাচ্ছি এখন ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর থেকে, সেটা হলো যে 18 বছরে যদি বিয়ে দেয় কোনো মেয়েকে তাহলে তাকে 3 বছর ওয়েট করতে হবে বাচ্চা না নেওয়ার জন্য। 3 বছর জিনিসটা কি, একটা হলো প্রথম অবস্থায় একটা মানুষকে আর একটা মানুষ চিনতে মনোবিজ্ঞানীরা বলেন 3 বছর সময় লাগে, যে বোঝাপড়াটা এবং জীবনের যে প্রথম যে আনন্দ ঘন মুহূর্ত গুলা এই 3 বছর তারা এনজয় করবে। তৃতীয়ত যে এই 3 বছর কিছু সঞ্চয় করবে, তারপরে যখন সে বাচ্চা নিবে আল্লাহ না করুক বাচ্চা হতে নিয়ে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো প্রবলেম হলে যাতে তাকে হাত পাততে না হয়, ওই সঞ্চয় থেকে তখন ওই বিপদের সময় সে ব্যয় করতে পারবে। যার জন্য পরিকল্পিত পরিবারটা অবশ্যই মাথায় আনতে হবে এবং প্রত্যেককে, তাহলে দেখবেন যে বাংলাদেশ অবশ্যই সুখী সমৃদ্ধশালী দেশ।
2: আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নিয়াদ মোহাম্মদ কামালি। তো এবার আমি ফারহানা রহমান আপনার কাছে জানতে চাইবো, আমরা তো শুনলাম যে স্বাস্থ্যগত অনেক কিন্তু সমস্যা আছে তাই না, তো আপনি কি মনে করছেন যদি পরিকল্পিত পরিবার গড়ে ওঠে একটি বা দুটি সন্তান নিয়ে তাহলে সেই সন্তানের বাবা মা কি বাল্য বিবাহ দিতে আগ্রহী হন?
3: আসলে বাল্য বিবাহ যেটা আমরা বলছি যে দারিদ্রের কারণে বাবা মায়েরা তাদের কন্যা সন্তান বা ছেলে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন অল্প বয়সে, এই বাল্য বিবাহ কিন্তু দারিদ্রকেই প্রমোট করে। মানে ওই যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কম বয়সে বিয়ের পরে সন্তান ধারণ, সন্তান জন্মদান এবং এই সংক্রান্ত জটিলতা, এই সমস্ত কিছু মিলিয়ে সে কিন্তু আবার ওই দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যেই পড়ে যাচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় কি মেয়েটি এত কম বয়সে এই সংসারের অনেক কিছু বুঝে উঠতে পারে না, বা ছেলেটি এই সংসারের দায় দায়িত্বগুলো তারা এত অল্প বয়সে বুঝে নিতে পারে না, ভুল বুঝাবুঝি হয়, পারিবারিক নির্যাতন হয়, সহিংসতা হয়, অনেক সময় দেখা যায় মেয়েরা নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই কারণে বাল্যবিবাহ আসলে কোনোভাবেই দারিদ্র থেকে মুক্তি দেয় না, এটা দারিদ্রকে আবার দুষ্ট চক্রের মতো এটা আবার ডেকে আনে। আর সন্তান যদি তাদের সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে,
2: আচ্ছা আরেকটা বিষয় কি মনে হচ্ছে না যে এই বাল্য বিবাহের ফলে আমাদের সমাজ কিংবা আমাদের দেশ কিন্তু অনেক প্রাপ্তি থেকে
3: বঞ্চিত হচ্ছে
2: তাই না, যে প্রতিটা মেয়ের মধ্যে কিছু না কিছু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা গুলো কিন্তু যখন অল্প বয়সে তারপর সংসারটা বোঝা যাবে
3: আমরা কিন্তু তাকে কিন্তু তার ভবিষ্যৎ সম্ভাবনার দ্বারটা আমরা রুদ্ধ করে দিচ্ছি, রুদ্ধ করে দিচ্ছি, তার শিক্ষার সুযোগ নষ্ট করে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমাদের দেশের প্রোডাক্টিভিটি আমরা অনেক কমিয়ে আনছি, কারণ আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই কিন্তু নারী। আর আমরা যেটা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমাদের এখন চলছে, যে উন্নয়নের যে সম্ভাবনার জানালা, আমরা কিন্তু এইভাবে আসলে কম বয়সে শিশুদের মাঝে সংসারে বোঝা চাপিয়ে দিয়ে সামাজিক এই সমস্যাগুলোকে উস্কে দিয়ে আমরা এই উন্নয়নের সম্ভাবনা আমরা গড়ে তুলতে
2: পারব না। আমাদের আসলে উন্নয়নের যে অগ্রযাত্রা সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ব যদি আমরা বাল্য বিবাহকে প্রতিরোধ করতে না পারি। করি। তো বাল্য বিবাহ প্রতিরোধে আসলে অনেক কিছু করণীয় আমরা আজকে আলাপ করলাম, যেটা তো আশা করব যে আমাদের যারা অভিভাবক এবং বাবা মা আছেন তারা তাদের ওই মেয়ে সন্তানটিকেও তার ছেলে সন্তানটির মতোই মূল্যায়ন করবেন এবং তাকে তার মতো করে বড় হতে দিবেন, তাকে বাঁচতে দিবেন। এই সম্ভাবনা তার জীবনেও কিন্তু অপার সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাবার সুযোগ দিতে হবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য।
1: শুনছিলেন বাল্যবিবাহের কুফল ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে। আর আলোচনা থেকে আমরা জানলাম যে এই বাল্যবিবাহ মা ও শিশু মৃত্যুর অন্যতম কারণ, তাই এই বাল্যবিবাহ নির্মূল করা খুবই জরুরি। পাশাপাশি আমাদের মনে রাখা দরকার নিরাপদ মাতৃত্ব প্রত্যেক নারীর জন্মগত অধিকার, তাই সন্তান নেয়ার ক্ষেত্রে নারীর বয়স যেমন বিবেচনা করা দরকার তার সাথে নারী নিজের ইচ্ছায় মা হচ্ছেন কিনা সেটাও বিবেচনা করা দরকার। আর গর্ভধারণের পর অন্তঃসত্ত্বা নারীর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, অন্তত চারবার তাকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে। এটি নিশ্চিত করতে পারলে মাতৃমৃত্যু শিশু মৃত্যু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। মনে রাখা দরকার সুস্থ মা মানেই সুস্থ সন্তান। এই বিষয়ক একটি সচেতনতামূলক গান শোনাবো এবার। গানটির কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার এবং গানটি গিয়েছেন বাবুল রেজা।

0: আপনারা শুনছেন জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরই পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব নিয়ে এবারের নিবেদন আপনি কেমন আছেন পর্ব। এ পর্বের সঞ্চালনায় আছেন নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব আপনি কেমন আছেন। আমাদের আজকের বিষয়, স্ট্রোকের পূর্ব লক্ষণ কি কি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা, এবং সাথে রয়েছি আমি নাসিমা রাজ্জাক জুথি। চলে যাচ্ছি আমাদের আয়োজনের মূল আয়োজনে এবং আপনার কাছে প্রথমেই জানতে চাই যে স্ট্রোক বলতে আমরা আসলে কি বুঝি।
2: স্ট্রোক শব্দটি আসলে ব্রেনের সঙ্গে জড়িত, যদিও আমাদের সাধারণ মানুষ অনেকে হার্ট অ্যাটাককেও স্ট্রোক হিসেবে মনে করেন, কিন্তু ব্রেন স্ট্রোক বলতে আমরা ব্রেনের রোগকেই বুঝি। এবং এটার যেহেতু রক্ত চলাচলের সঙ্গে সংযুক্ত, এই জন্য এটাকে আমরা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে থাকি ইংরেজিতে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক কত ধরনের হতে পারে।
2: স্ট্রোক আসলে দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ব্রেনে রক্ত চলাচল কমে যে অথবা বাধাপ্রাপ্ত হয়ে যেটা হয়, এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এবং আরেকটি স্ট্রোক আছে যেটা ব্রেনের রক্তনালী ছিঁড়ে যে রক্তক্ষরণ হয়ে হতে পারে, এটাকে হিমোরাজিক স্ট্রোক বলা হয়। এছাড়াও আরেকটি স্ট্রোক আছে, এটাকে বলা হয় TIA অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখানে রোগী অল্প সময়ের জন্য মাথা ঘোরানি, নামনেস, হাত পায়ের দুর্বলতা এগুলো হয় এবং 3-5 মিনিটের মধ্যেই আবার ভালো হয়ে যায়। এই স্ট্রোকটাকে বলা হয় বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই স্ট্রোক হওয়ার মূল কারণগুলো কি বা কি কারণে স্ট্রোক হতে পারে।
2: অ্যাকচুয়ালি স্ট্রোকের ডেফিনিট কোনো কারণ নাই, তবে কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে ব্রেনে স্ট্রোক হতে পারে। এর মধ্যে 1 নম্বর ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলেই স্ট্রোক হবে তা না, যদি অনিয়ন্ত্রিত থাকে অর্থাৎ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে স্ট্রোক হতে পারে। এছাড়া হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এটির ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে স্ট্রোক হবে না, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোক হতে পারে। ওবেসিটি বা আমাদের যারা অনেক বেশি মোটা বা স্থূল তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্মোকিং অর্থাৎ ধূমপান যারা করেন তাদের স্ট্রোক হতে পারে। অ্যালকোহলিজম স্ট্রোকের সঙ্গে সংযুক্ত। এছাড়াও যারা অতিরিক্ত মানসিক টেনশন বা দুশ্চিন্তা করেন, অনেক অ্যাংজাইটি এবং স্ট্রেসফুল লাইফ লিড করেন তাদের ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর সাথে স্ট্রোক জড়িত। জেনেটিক বা কনজেনিটাল ফ্যাক্টরও রয়েছে যে জেনেটিকভাবে অনেকের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।
1: এরপর আমাদের যে আজকের যে টপিকটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে স্ট্রোক হওয়ার আগে আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারবো কিংবা আমরা কিভাবে বুঝবো যে স্ট্রোক হতে পারে এই ব্যক্তিটির।
2: ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কিভাবে বুঝতে পারি বা আদৌ আগে থেকে বুঝতে পারি কিনা যে স্ট্রোক হতে পারে। এটা আসলে আমেরিকান নিউরোলজি অ্যাসোসিয়েশনের একটা স্টাডি থেকে দেখা গেছে। তারা এই স্ট্রোকটাকে সংক্ষেপে ফাস্ট বলেন, FAST। এফ মানে হলো ফেসিয়াল উইকনেস অর নামনেস, অর্থাৎ আমাদের মুখমণ্ডল একটু ঝিঝি অবশ অথবা একটু বাঁকা হয়ে যেতে পারে, এটা হলো এফ। এতে হলো আর্ম উইকনেস। আর্ম উইকনেস মানে আমাদের যে কোনো এক হাত বা পা দুর্বল অথবা ঝিঝি করতে পারে। এসতে হলো স্পিচ ডিফিকাল্টিস, অর্থাৎ কথা বলতে গিয়ে কথা জড়ায় যেতে পারে। আর টি হলো টাইম, মানে টাইমটা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে স্ট্রোকের এই সিমটমগুলো থাকলে সে যত তাড়াতাড়ি হসপিটাল বা ডাক্তারের কাছে যাবেন তার কমপ্লিকেশন তত কম হবে। এই ফার্স্ট অর্থাৎ ফেসিয়াল উইকনেস, লিম্ব উইকনেস এবং স্পিচ ডিফিকাল্টিস হলে আমরা স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। এবং এখানে একটা স্টাডিতে দেখা গেছে যে যেদিন স্ট্রোক হয় 9% রোগীর এ ধরনের সিমটম স্ট্রোকের আগে হতে পারে এবং একদিন আগে হতে পারে 17% রোগী এবং তারও আগে প্রায় 43-43% রোগীর এ ধরনের সিমটম হতে পারে। এটাকে এখন আরও মডিফাই করে বি ফাস্ট করা হয়েছে, অর্থাৎ ফাস্টের আগে বিই লাগানো হয়েছে। বিই হলো, বিতে হলো ব্যালান্স, অর্থাৎ একটা রোগী হাঁটতে গেলে ইমব্যালান্স হয়ে যাবে, পড়ে যাবে, এই জন্য এই ব্যালান্সটাকে যোগ করা হয়েছে। আর ই হলো আই সিমটম, অর্থাৎ চোখে সে ব্লারিং বা ঝাপসা দেখতে পারে, অথবা যে কোনো এক চোখে নাও দেখতে পারে। কাজেই স্ট্রোকের পূর্ব সিমটম বলতে আমরা সাধারণ মানুষ যদি এটা মনে রাখি বি ফ্রাস্ট, BEFAST, তাহলে আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রেই স্ট্রোক হচ্ছে কিনা এটা আগে থেকেই বুঝতে পারবো।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক হওয়ার সাথে কি আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস রয়েছে কিংবা আমাদের দৈনন্দিন যে জীবন চলাচল রয়েছে এটা কি জড়িত কিনা, আর কিভাবে আমরা এই স্ট্রোককে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি?
2: অবশ্যই আমাদের যে খাদ্যাভ্যাস এবং ডেইলি লাইফস্টাইল এর সঙ্গে স্ট্রোক জড়িত। প্রথমে খাদ্যাভ্যাসে আসি, যেহেতু ব্রেন স্ট্রোক একটা কারণ হলো রক্ত নালী চিকন হয়ে অথবা রক্ত নালীতে কোনো ক্লট জমে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, কাজেই এটা আমরা সবাই জানি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ কম রাখতে হবে। এবং এই কোলেস্টেরল পরিমাণ কম রাখতে গেলে কোলেস্টেরল বা ফ্যাটি খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের রেড মিট, তৈলাক্ত খাবার, মাংস, খাবারে অতিরিক্ত তেল এগুলো অ্যাভয়েড করতে হবে। যেহেতু স্ট্রোকের আরেকটা কারণ হাইপারটেনশন, এজন্য আমাদের লবণ কম খেতে হবে, কারণ বেশি লবণ খেলে প্রেশার বেড়ে যায় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এবং স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে অতিরিক্ত সুগার বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ডায়াবেটিসের সঙ্গে জড়িত। এছাড়া লাইফস্টাইল যদি আমরা বলি, যে আমরা যদি অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করি, অনেক মানসিক টেনশনে থাকি, অ্যাডিকুয়েট রেস্ট যদি না নেই, পর্যাপ্ত ঘুম যদি না হয়, তাহলে স্ট্রোক হতে পারে। কাজেই স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিয়েছি যে স্ট্রোক হওয়ার পূর্বে কি লক্ষণ হয়। যেমন আমরা আজকে আলোচনা থেকে জানতে পারলাম বি ফার্স্ট, অর্থাৎ এই কথাটি যদি আপনি মনে রাখেন তাহলে স্ট্রোক থেকে আপনি অনেকটাই মুক্ত থাকতে পারবেন, বা সেই সময়ে আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন, আপনার যে লক্ষণগুলো দেখা দেবে সেই লক্ষণের এগেনস্টে, তাহলেই কিন্তু আপনি স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন। প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে, আর যে কোনো প্রয়োজনে, যে কোনো লক্ষণে সাথে সাথেই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন নাইমুর রহমান সারওয়ার। তিনি বলেছেন, স্ট্রোকের ফলে স্থায়ীভাবে হাত পা অকার্যকর হয়ে গেলে সেটি কি ঔষধের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কিনা, আমাদের এই বন্ধু আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে জানতে চেয়েছেন।
2: স্ট্রোকের পরে স্থায়ীভাবে এক হাত বা পা অবশ হয়ে যাওয়া একটা কমন ফিচার। সাধারণত ব্রেনের যেদিকে এফেক্ট করে তার বিপরীত দিকের হাত বা পা দুর্বল হয়ে যায়। উনি জানতে চেয়েছেন যে ওষুধের মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব কিনা। আসলে শুধু ওষুধ সেবনের মাধ্যমে এই হাত বা পা কার্যকর হবে না, তবে ফিজিওথেরাপি বা আমরা যেটাকে ব্যায়াম বলি, ফিজিওথেরাপি করলে এই হাত বা পা নিয়মিত ফিজিওথেরাপিতে 80% পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। এজন্য শুধু ওষুধের উপর ডিপেন্ড না করে নিয়মিত এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ফিজিওথেরাপি বা ব্যায়াম করলে এটা ভালো করা সম্ভব।
1: এরপর আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এমডি আকাশ মিয়া মানিকগঞ্জ, দৌলতপুর মানিকগঞ্জ থেকে, এবং প্রশান্ত অধিকারী, তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন মনিরামপুর যশোর থেকে, জানতে চেয়েছেন এখন প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল, প্রচন্ড এই গরমে হিট স্ট্রোক হতে পারে, তো হিট স্ট্রোক আর স্ট্রোক এর মধ্যে আসলে কোনো মিল রয়েছে কিনা বা দুটো জিনিস একই কিনা জানতে চেয়েছেন।
2: এই দুটো জিনিস এক নয়, হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা। ব্রেন স্ট্রোক হল ব্রেনের রক্ত চলাচল জনিত কারণে এক ধরনের স্ট্রোক, আর হিট স্ট্রোক হল যখন আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেটিং মেকানিজমটা ফেল করে, অর্থাৎ অতিরিক্ত গরমে শরীরের গরমের সঙ্গে রেগুলেট করতে না পারে, তখন যে কন্ডিশনটা হয় সেটা হল হিট স্ট্রোক। কাজেই হিট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা, ট্রিটমেন্টও আলাদা।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং স্ট্রোকের পূর্ব লক্ষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য।
0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু মুক্ত থাকতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন, দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। এমনই আহ্বানে এবার বিদায়ী পথ ধরছি, আর শেষ কথায় জানিয়ে যাই আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। দেশে রেকর্ড সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। এই নতুন মাইলফলকটি গত বছরের ২৩শে জুলাইয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ওইদিন ১৬,৭৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সকল বিদ্যুৎ বিতরণ সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখে একই দিনে দেশে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১শে মের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষে গত ১৭ই মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, আজ ভোরে ঘটনাস্থলে গরুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চীন ও রাশিয়া বাণিজ্য প্রযুক্তি বিষয়ে ২০টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। গতকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। পরে একটি যৌথ বিবৃতিতে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অফ সাইবেরিয়া ২ গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। খেলার খবর সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে ৭ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ একুশে মে বৃহস্পতিবার বেলা দুটো বেজে কুড়ি মিনিটে শুনবেন এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চল বদলে যায়। এবারের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। অংশগ্রহণে মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন খতিব, উত্তরবাড্ডা কেন্দ্রীয় মসজিদ ঢাকা, মাওলানা আশরাফুজ্জামান খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ সাভার ঢাকা। সঞ্চালনে থাকবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78, 02448132 79। ফোন নম্বরগুলো আবারও বলছি 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78, 02448132 79। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সে সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান চল বদলে যায় বেলা 2:20, নাটক সোহাগী বেলা 3:05, গল্প দিলওয়ার হাসান, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05, প্রাণের সুর বিকেল 5:10, বিশ্ব সংস্কৃতি দিবস 2026

জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। সবশেষে এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz-এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।

0: الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। আজকের বিষয়, কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত দুইজন আলেমে দ্বীন। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার পাশে রয়েছেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন খতিব, উত্তর বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরও রয়েছেন মাওলানা আশরাফুজ্জামান খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ, সাভার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আপনারা কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ।
0: সম্মানিত শ্রোতা বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। আমাদের আজকের ভবিষ্যৎ, আজকের যারা শিশু কিশোর, তারাই একদিন আমাদের এই দেশের ভবিষ্যৎ, এই দেশের হাল ধরবেন, গোটা বিশ্বের নেতৃত্ব দিবেন। তাই প্রতিটি কিশোর কিশোরীদের জন্যই নৈতিক শিক্ষা অপরিহার্য। এই নৈতিক শিক্ষা আমরা কিভাবে অর্জন করাতে পারি, আমাদের শিশুদেরকে, আমাদের কিশোর কিশোরীদেরকে কিভাবে আমরা নৈতিকতার আওতায় নিয়ে আসতে পারি এবং তাদেরকে কিভাবে জাগতিক এবং পারলৌকিক উভয় জগতের সফলতার স্বর্ণ শিখরে আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব। শ্রোতা

0: বন্ধুরা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং আমাদের বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিতে আপনারা এই যে নম্বরগুলোতে ফোন করে আপনাদের পরামর্শ নিতে পারবেন। আমি নম্বরগুলো জানিয়ে দিচ্ছি: 02-448-1368, 02-448-1269, 02-448-1270, এছাড়াও 02-448-1277, 02-448-1278, 02-448-1279, এই ফোন নম্বরগুলোতে ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন এবং পরামর্শ আপনারা জানতে পারবেন। আমি নম্বরগুলো আবার বলে দিচ্ছি: 02-448-1368 থেকে 70 পর্যন্ত, এছাড়াও 02-448-1277 থেকে 79 পর্যন্ত। আপনারা যে কোনো নম্বরে ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। এই বিষয়টি আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য আমরা এই বিষয়গুলোকে কিভাবে আমরা আয়োজন করতে পারি, কিভাবে আমরা পারিবারিক শিক্ষা থেকে শুরু করে একটি শিশু কিশোরকে আমরা সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্ব পরিমণ্ডলে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা শুনব। আমি আলোচনা শুরুতেই আলোচনা করার অনুরোধ করব মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হোসাইনকে, যে কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা কিভাবে দেওয়া যেতে পারে।
1: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, আমাদের সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করছি, যে কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। আগামী দিন যারা এই বিশ্বকে নেতৃত্ব দিবে, সুন্দর বসুন্ধরাকে আরো সুন্দর করার জন্য কাজ করবে, তাদেরকে এখন থেকে আমরা কিভাবে গড়ে তুলব এবং ইসলাম সে বিষয়ে কি শিক্ষা দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা ইসলামের, সেটা হচ্ছে আদব তালিম, অর্থাৎ মানুষকে আদববান করে গড়ে ওঠা, আদর্শ একজন নাগরিক হিসেবে গড়ে তোলা, দুনিয়া আখেরাতকে ব্যালেন্স করতে পারে এই রকম সুবিবেচক হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি দিক দর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্যই রাহমাতুল্লিল আলামিন ছিলেন, সকলের জন্যই মুআল্লিম ছিলেন, সকলকে সকল বয়সের, সকল পেশার, সকল শ্রেণীর মানুষকে ভিন্ন ভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অনুপম আদর্শের চিত্র উপহার দিয়েছেন। শিশুর কিশোরীদের কিশোরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈতিকতার শিক্ষা দেওয়াটাকে ইবাদতের অংশ করেছেন, সাদকার অংশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কালিমাতু তাইয়্যিবা লাকা সাদাকা, একটা উত্তম কথা শিক্ষা দেওয়া সাদকা। দেখেন, আপনি টাকা ব্যয় করে যে সওয়াবটা পাচ্ছেন, সেটা একটা কিশোরকে ডেকে সালাম শিখালেন, একটু আদব শিখালেন, ভদ্রতা নম্রতা শিখালেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সদকার সওয়াবের আওতায় নিয়ে এসেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন ডেকে ডেকে ইয়া গোলাম সাম্মিল্লা, ইয়া গোলাম, সুন্দর সম্ভাষণ করে, আদর করে, মাথায় হাত বুলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেন কিশোর কিশোরীদেরকে এবং ওসিয়ত করতেন, নসিহত করতেন সাহাবায়ে কেরামদেরকে। আম্মাজান আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা উরফকি, ইয়া আয়েশা তুমি দয়াদ্র হও শিশুর কিশোরদের উপর, কিশোরদের উপর দয়াদ্র হও। দয়ার বিষয়টাকে বেশি ক্লারিফাই করেছেন কিশোর শিশু কিশোরদেরকে কেন্দ্র করে। নবী সাল্লাম বলছেন যে মানলা ইয়ারহাম লা ইয়ুরহাম, এটা বলেছেনই শিশু কিশোর, অর্থাৎ ছোটদেরকে যারা দয়া করবে না তারা দয়া পাবে না, আল্লাহর দয়া পাবে না, অনেক বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন, কিভাবে খাবার খেতে হয় সে প্রশিক্ষণ দিয়েছেন, কিভাবে কোন কাজ করতে হয় প্রত্যেকটা কাজের প্রশিক্ষণ দিয়েছেন এবং বলেছেন যে ওদেরকে কোরআন শিক্ষা দাও, ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিক্ষা দাও, নবী পরিবারের ভালোবাসা শিক্ষা দাও, সে ভদ্র হয়ে উঠবে, মার্জিত হয়ে উঠবে, সে একটা স্বচ্ছ মন লালন করবে, এই মনের ভিতরে কখনো মাদকাসক্ত এবং আরও যেই খারাপ বিষয়গুলো আছে সেগুলো কখনো স্থান পাবে না, তার বিবেকটা সুন্দর স্বচ্ছ বিবেক হবে। অতএব এই শিক্ষাগুলো যদি আমরা শুরু থেকে শিশু কিশোরদের উপর অ্যাপ্লাই করি, তাহলে আজকের শিশু আগামী দিন নেতৃত্ব সুন্দরভাবে যোগ্যতা সম্পন্ন এবং আরো অনেক কোয়ালিটি সে তার ভিতরে সঞ্চয় করে আমাদের এই সুন্দর বসুন্ধরাকে আরো সুন্দর করে তুলতে পারবে ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ, আমরা সংক্ষিপ্ত সময়ে খুব সুন্দর আলোচনা শুনলাম আমরা দিক নির্দেশনামূলক। সম্মানিত শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে বলছি আমাদের এই অনুষ্ঠানে সুন্দর একটি কুইজ থেকে থাকে। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে শুনলে আমার বিশ্বাস, আমরা আশা করি আপনিও সেই কুইজ বিজয়ীদের একজন হবেন। তাই আমাদের এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনার এবং কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কুইজের প্রশ্নটি আমরা জানিয়ে দেব, কিন্তু আপনি অবশ্যই মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শুনবেন। যে আমি আসব মাওলানা আশরাফুজ্জামান আপনার কাছে, যে কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা, শিক্ষা তো মূলত আসলে আমরা জানি যে দুই ধরনের হয়, জাগতিক একটি শিক্ষা আর একটি শিক্ষা আছে ইসলামিক শিক্ষা। আসলে এই যে দুইটি শিক্ষার মাধ্যমে যে একটা পার্থক্য, নৈতিকতার শিক্ষার দিক থেকে আমরা শিশু কিশোরদেরকে কিভাবে গড়ে তুলতে পারি শিক্ষার দিক থেকে?
2: আলহামদুলিল্লাহ, একটি সুন্দর বিষয় আপনি চুজ করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যে জনসংখ্যা, তার শুরু হয় তো ছোট্ট শিশু এবং কিশোরী দিয়ে, এবং কিশোর কিশোরের যদি একটা ভালো সমাজ, একটা পরিবেশ যদি পায়, একটা ভালো মা, একটা ভালো বাবা পায়, ভালো ভাই, ভালো বোন পায়, তো তাদের থেকে সে নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ বাচ্চারা তো সবচেয়ে বেশি অনুকরণ করে, কোনটা ভালো মন্দ সেই জ্ঞান তার নেই, কিন্তু সে অনুকরণের মধ্যে সবচেয়ে বেশি ফাস্ট থাকে। তো এই জন্য আমি মনে করি কিশোর কিশোরীদের নৈতিকতার শিক্ষা দেওয়ার পূর্বে মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং বড় ভাই বোন, তাদের নৈতিকতা আগে ভালো হতে হবে। দ্বিতীয় বিষয় হলো, যদি সমাজের মধ্যে একটি ভালো সমাজ, ভালো পরিবার যদি আমরা পেতে চাই, তাহলে শিশু এবং কিশোরীদেরকে, তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া অবশ্যই মা বাবার জন্য অপরিহার্য। নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদিন ওয়ালাদাহু মিন আদাবিন হাসান, যে কোনো পিতা, কোনো মাতা তার সন্তানকে সুন্দর আদব এবং শিষ্টাচারিতা শিক্ষার চেয়ে কোনো ভালো সম্পদ তাকে দান করেনি। সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি কিন্তু হাদিস। এই জন্য লোকমান আলী সাল্লাতু ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এখানে যে কতগুলি শিক্ষার কথা লোকমান আলী সাল্লাতু ওয়াসাল্লাম তার সন্তানকে দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। যে নামাজ তুমি পড়ো, কায়েম করো, এবং তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করো, এবং ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করো। এরপরে বলেছেন যে তুমি যখন কথাবার্তা বলো, তোমার স্বরকে উঁচু করো না, নিচু করে চলো, এবং মানুষের সঙ্গে যখন তুমি মেলামেশা করবে, তখন যেন তাদের সঙ্গে সুন্দর এবং ভালো আচরণের মাধ্যমে যেন তাদের সংস্রবে থাকা যায়। এইভাবে যদি বড়রা ছোটদেরকে শিক্ষা দেয়, সেই শিশু ধীরে ধীরে একজন ভালো মানুষ, মহামানব এবং সমাজের মধ্যে আদরণীয়, স্নেহভাজন, এবং সেই সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হবে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানকে শুধু আদর স্নেহ দিয়েই এখানে শেষ না করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে মোমেনরা তোমাদের পরিবার পরিজনকে ভয়াবহ দুজকের আগুন থেকে বাঁচাও। এখানে যে তফসির আসছে সেখানে বলা হয়েছে যে পরিবারের মধ্যে যারা ছোট বাচ্চা, তাদেরকে এত সুন্দর ভালো নৈতিকতা শিক্ষা দেওয়া, যার জন্য সে পরবর্তীতে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে যেন একটা ভালো ভূমিকা রাখতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করো।
0: ধন্যবাদ মাওলানা আশরাফুজ্জামান, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাপূর্ণ আলোচনা পেশ করলেন। সম্মানিত শ্রোতা, চলো বদলে যাই আমাদের এই অনুষ্ঠানের আজকের বিষয়, কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। এই বিষয়ের উপরে আমরা শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
3: আমি কথা বলছি রবুল আলম, স্বাধীন বাংলার সুতা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, বর্ষা, নওগাঁ থেকে ভাইয়া।
0: জি
3: জি, আমার প্রশ্ন হলো যে ইসলামের নৈতিক শিক্ষা বা কত প্রকৃতি দেখা যায় বাচ্চাটা, আমরা হয়তো হলো ইসলাম নৈতিক শিক্ষা দিলাম, হয়তো কোনো একটা হাবিজে না খাটিলাম একটা পড়ার জন্য, কোরআন খতম করার জন্য, এই শিক্ষাটা দেওয়ার পর কোনো বাবা যদি মারা যায়, কেউ মা মারা যায়, ওই বাচ্চাটা হাফেজ হওয়ার পর কতটুকু বাবা মা মানে যেটা পাপ পূর্ণ হবে কতটুকু মানে মোচন করতে পারে? আর দ্বিতীয়টি হলো, দেখা গেল কোনো বাচ্চা কিশোরী একটা হয়তো কোনো আকাম কুমাম করবে আছে জায়গা আছে, অনেক হয়তো বিভিন্ন ধরনের জায়গা আছে, কোনো সাইটের হয়তো কোনো এক মানুষ হয়তো ওই বাচ্চার পিসারি করে, যে অহংকার করে যে আল্লাহর সওয়াল অমুক খারাপ, সমুক খারাপ, এটা দায় কে একটু বলবেন?
0: জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি মাওলানা মঞ্জুর হোসাইন। তিনি জানতে চেয়েছেন যে দ্বিতীয়টি দিয়ে শুরু করি, যে অনেক কিশোর কিশোরী তারা অনেক অন্যায় কাজ করেন সমাজের মধ্যে, কাউকে গালি দেন অথবা কারোর সাথে মারামারি করেন, ধাক্কাধাক্কি করেন ক্লাসে বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে তার বাবা মাকেও অনেক সময় দোষারোপ করা হয়। এক্ষেত্রে আসলে এই কিশোর কিশোরীদের যে যে নৈতিক শিক্ষার অভাবের কারণে বাবা মা গালি খাচ্ছেন বা বাবা মাকে মানুষ খারাপ নজরে দেখছেন, এক্ষেত্রে আসলে বাবা মার দায়বদ্ধতা কতটুকু?
1: জি, এটা আসলে বেশ কয়েকটি বিষয় সংযুক্তের সাথে। প্রথম বিষয় আমরা বলবো, আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তানদের তালিম আদবের বিষয়টা মা বাবার উপর ন্যস্ত করে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারস্থ সকলকে বাঁচাও। অতএব পরিবারকে শিক্ষা দেওয়া, আদব দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর এলিমেন্টগুলো তার ভিতরে প্রতিস্থাপন করা, এটা অবশ্যই বাবার দায়িত্ব। তো বাবা যদি এই দায়িত্ব পালন করেন তাহলে তিনি পুরস্কৃত হবেন, দুনিয়াতেও হবেন আখেরাতেও হবেন, আর যদি উনি এই দায়িত্ব পালন অবহেলা করেন তাহলে তিরস্কৃত হবেন, তিনি নিজে ভুক্তভোগী হবেন এই সন্তানের। অতএব কিছুটা দায় চলে আসে বাবার উপর যে তিনি কেন নৈতিক শিক্ষা দেননি। তবে ইসলামের মৌলিক বিষয় যেটা, যে ওয়ালা তাজির ওয়াজারাতান উজরা উখরা, একজনের একজনের দায়কে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার বিষয়টা ইসলামে নেই। অর্থাৎ সন্তান অপরাধ করলে এটার শাস্তি সন্তানই পাবে, উচিত নয় যে সন্তানের অপরাধের কারণে বাবাকে দোষারোপ করে ওনাকে হেনস্থা করা, বেইজ্জতি করা অথবা ওনাকে একটা একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া। এটা আমাদের সমাজে আমরা এটা অজ্ঞাতসারে করি বা জ্ঞাতসারে করি, এটা উচিত নয়। অর্থাৎ সন্তান খারাপ কাজ করলে, কোনো বাবা কিন্তু কোনো সন্তানের খারাপ কাজের জন্য প্রস্তুত থাকেন না, চান না বা এরকম পরিস্থিতিতে পড়ুক এটা উনি কখনো ভাবেনও না। অতএব আমরা পারলে তাকে সতর্ক করব, সন্তানকে কিভাবে আবার ফিরে আসা যায় এই দিকটা উল্লেখ করব। তবে এভাবে বাবাকে একটা লজ্জাকর পরিস্থিতিতে আমরা ফেলতে চেষ্টা করব না। তবে একটা বিষয়
0: যাতে বাবা এর দায়বদ্ধতায় যাতে না থাকে, অনেক সময় বাবার গাফলতির কারণে, মায়ের গাফলতির কারণেও কিন্তু বিষয়টা অনেক সময় বেয়াদব হয়ে ওঠে। হ্যাঁ,
1: বাইহাকির একটা হাদিস আমি বলছি, এই বিষয়টাও বাবাদের খেয়াল রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বাবা তাকে বিয়ে না দেয়, সে কোনো অপরাধে জড়িয়ে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সন্তানের সাথে বাবাকেও শাস্তির আওতায় আনবেন। অতএব বাবা একেবারেই মানে দায়মুক্ত হয় না, যেহেতু শুরুতেই আমরা বলছি যে পরিবার এবং নিজেকে বাঁচানোর আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে।
0: যে তিনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন, যে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য একটি সন্তানকে তিনি মাদ্রাসায় দিলেন, হাফিজিয়া মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় পড়তেছে, দিয়ে বাবা মা তারা ইন্তেকাল করলেন, সেই ক্ষেত্রে বাবার জীবনের যে গুণা সেটা সন্তানের এই নৈতিক শিক্ষার মার্কাজে দেওয়ার কারণে মাফ হবে কিনা?
1: অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি দুইটা হাদিস, একটা হাদিস বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমলগুলো দিয়ে কবরে উপকৃত হওয়া যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান গড়ে গেছেন এখন অটোমেটিক আপনি তার থেকে সওয়াব পাবেন। দ্বিতীয় হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুল আল্লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুল আন্না হাযা ইউকাল বিস্তিগফারি ওয়ালাদিকালাক, হঠাৎ বাবা দেখবে তার কবরের রাজা বন্ধ হয়ে গেছে, মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে আসছে, বাবা জিজ্ঞেস করবে আন্না হাযা, এটা কিভাবে হলো, মা জিজ্ঞেস করবে এটা কিভাবে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বিস্তিগফারি ওয়ালাদিকালাক, এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান তোমার জন্য ইস্তিগফার করছে, বিদায়, আযাবও বন্ধ করে দিচ্ছি, মর্যাদাও বাড়িয়ে দিচ্ছি। অতএব কোন নেক সন্তান রেখে গেলে সে প্রতিনিয়ত আমল করবে, আপনি সেটা উপকার ভোগ করবেন, এটা খুব সুন্দর একটা বিষয়।
0: জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
4: আমি কষ্ট করছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভালুকা মানুষ।
0: জি,
4: আমার প্রশ্ন হইল যে দেখা যায় যে কুরআন শিক্ষার পরেও আপনার কমি মাদ্রাসায় পরে এরা আয়সা আবার এই এই লেবাস সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, এই ইয়ে থেকে আমরা কিভাবে মুক্তি পাই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো আমার যে রেডিওতে একটা অনুষ্ঠান হয় আপনার গুণীজনের পরিচয়, সেখানে দেখা যায় যে যারা গান বাজনা করে আপনার ওই কবিতা লেখে ইত্যাদি ব্যক্তি দেখালি পরিচয় মানে ওইখানে গুণীজনে আমন্ত্রণ করা হয়, কিন্তু আমাদের যারা কোরআন হাদিসের আলোকে যারা জীবন গঠন করছে, যারা কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে মুক্তি আসেন, তাদেরকে এই অনুষ্ঠানে ডাকা হয় না,
0: ধন্যবাদ আপনার এই কথা, আপনার এই আবেদন নিশ্চয়ই আমাদের বেতার কর্তৃপক্ষ ইতিমধ্যেই শুনেছেন, তারা বিবেচনা অবশ্যই করবেন। আপনার যে প্রশ্নটি ছিল যে কোরআন শিক্ষার পরে বা ভালো মাদ্রাসায় পড়লেন কিন্তু পরবর্তীতে লেবাস পরিবর্তন করে সে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন, তাহলে তার নৈতিক শিক্ষার কি হবে বা তার নৈতিক শিক্ষাটা আসলে থাকলো কি না? যে মাওলানা আশরাফুজ্জামান জি,
2: আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক প্রশ্ন করার জন্য। আসলে একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার পরিবেশ, শিক্ষা দীক্ষা, আমল আখলাক, চরিত্র এগুলো আসলে সুন্দর হয়, এবং সেটা সাধারণত মাদ্রাসায় থাকা অবস্থায় আমরা যেটা লক্ষ্য করি, সকলের চারিত্রিক গুণাবলী উদ্ভাসিত হয়, নামাজ সঠিকভাবে পড়ছে, জামাতের সঙ্গে পড়ছে, আখলাক চরিত্র ভালো, কিন্তু এই ছেলেটি বাড়িতে গিয়েই কিন্তু তার একটা পরিবর্তন এসে যায়। এটার জন্য এককভাবে যে মাদ্রাসার ছাত্র যে দায়ী তা নয়, তার পরিবারের পরিবেশটা কিন্তু অনেকটা দায়ী। কারণ পরিবেশ যদি খারাপ হয়, ধীরে ধীরে ওই ছেলেটিও নিজেকে ওইভাবে খাপ খাইয়ে নেয় এবং তার লেবাস পোশাক, তার আমল আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আসে। তো এই জন্য আমি মনে করি শুধু মাদ্রাসা পড়ার পরে সে তার পরিবর্তন এসেছে, সে অন্য চরিত্রে চরিত্রবান হচ্ছে, এটাকে আমরা সেভাবে এককভাবে দায়ী করব না। এই জন্য পরিবেশটা অনেক বড় দায়ী। আর দ্বিতীয়ত, যে ছেলেটি তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, এটা আসলেই তার নিজের সচেতনতার অভাব। সে নিজেকে যদি সেভাবে গড়ে তোলে, নিজেকে আমলে যদি নিয়ে আসতে পারে, তাহলে বোঝা যাবে যে আসলে সে সুন্দর এবং সত্য নিষ্ঠাবান একজন ব্যক্তি। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো পরিবেশটা কিন্তু অনেকটা দায়ী থাকে। এজন্য আসুন আমরা যারা প্রশ্ন করেছি আমাদের পরিবেশটাকে ভালো করি, আমাদের মা বাবারা আমরাও ভালো হই, আমরা বড় ভাই যারা তারাও ভালো হই, দেখবেন ওই ছেলেটিও ভালো হতে বাধ্য হবে। কিন্তু আমার ছেলেটিকে দিলাম মাদ্রাসায়, আমার পরিবেশটাকে খুব নোংরা রাখলাম, যেটা ইসলাম এবং শরীয়ত বিরোধী, তাহলে তো আমাদের পরিবেশটার জন্য সেই দায়ী থাকবে, এবং এককভাবে সে মাদ্রাসা ছেলেকে দায়ী করা যাবে না।
0: জি ধন্যবাদ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা, আপনি আপনার রেডিওর ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। আজকের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। জি আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই?
0: জি আলহামদুলিল্লাহ। নাম বলে প্রশ্ন করুন।
5: আপনাকে এবং মঞ্জুর হোসেন আপনাদের শুক্রবার অনুষ্ঠান হয়, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুনলাম যে মানুষের দানা, এটা শুনলাম, এতদিন শুনি নাই, যা শুনে না খুবই ভালো লাগছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ছেলে কিশোর কিশোরীদেরকে বলি যে তোমরা লেখাপড়ার দিকে মন দাও এবং আমাদের দিকে মন দাও, এরা কি করে হয়তো সবসময় ঠিক আছে পড়বো, তারপর দেখা যায় যে এরা পড়ে নাই, লেখাপড়া করছে, এই যে মিথ্যা আমল করা, এটা এগুলি যে এটার ব্যাপারে আমরা আর কি করণীয়, এই ব্যাপারে যদি একটু বলতে।
0: জি ধন্যবাদ। মাওলানা মঞ্জুর হোসেন,
5: ধন্যবাদ।
1: জি ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত প্রশ্ন করেন হাজি মিন্টু ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেই আমরা এই সমাধান খুঁজে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনা উসাবিহি সিনিন। এটা হচ্ছে নসিহা, তোমরা প্রথমে শুরু করো আদেশ দিয়ে, অর্থাৎ তাদেরকে আদেশ করো নামাজের। এবার আদেশের পর যদি পালন না করে, আপনার প্রশ্নটা এখানেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদরিবু হুম আলাইহি ওহুম আবনা ওয়াস, আপনি শাসনে যাবেন তখন দ্বিতীয় পর্যায়ে। আদেশ করে আপনি মনে করবেন যে আমি আদেশ তো করলাম, করে নাই, এখন আমি দায়মুক্ত হয়ে গেলাম, না এমন না। আপনাকে করা পর্যন্ত সিচুয়েশনে নিয়ে যেতে হবে, যে কোনোভাবে, চলে বলে কৌশলে, তাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রয়োজনে মৃদু শাসনের মাধ্যমে আপনাকে তাকে নৈতিকতার পথে নিয়ে আসতে হবে। নবী সাল্লাম বলছেন যে তাকে মৃদু পাহাড় শুরু করো 10 বছর থেকে, অর্থাৎ তাকে শাসন করো। অতএব আপনি আদেশ দিবেন, শাসন করবেন, কিভাবে বাস্তবায়ন করা যায় অন্যের পরামর্শ নিবেন, তাকে ভালোবাসা দিবেন, হৃদ্যতা দিবেন, যে কোনোভাবেই হোক নৈতিকতার পথে তাকে নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব।
0: ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন, নাম বলে প্রশ্ন করুন।
6: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
6: হুজুর ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়াবাজার জেলা বরগুনগর।
0: জি
6: হুজুর, আমি জানতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় মা বাবা প্রতিজ্ঞা করে, মানত করে, বাচ্চা যদি ছেলে হয় মায়ের গর্ভে থেকে তাহলে আমি মাদ্রাসায় দেব, তারপর দেখা যায় মাদ্রাসায় তোমার জেনারেল লাইনে পরে লেখাপড়া করায় লেবার চেঞ্জ করে, তাদের কি পাপ হতে পারে এটা আমি জানতে চাচ্ছি।
0: জি ধন্যবাদ। উত্তর দিচ্ছেন মৌলানা আশরাফুজ্জামান। মা বাবা সন্তান আসার আগে নিয়ত করেছিল যে ছেলে হলে মাদ্রাসায় দিবে, কিন্তু পরে আর মাদ্রাসায় দিলেন না, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে?
2: শরীয়তের বিধান খুব স্পষ্ট, যা আপনি যে মান্যতের কথা বললেন, মান্যত করা কিন্তু এটা শরীয়তে উৎসাহিত করেনি, কিন্তু মান্য যদি করেই ফেলে আর সেই মান্য যদি পূরণ হয় তাহলে সেই মান্যতকে অবশ্যই প্রতিপালন করতে হবে। এখন সে যখন বলল যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, সন্তান হলো, পুত্র সন্তান হলো, বড় হলো, এখন তাকে অবশ্যই মাদ্রাসায় পড়াতে হবে, যেহেতু সে মান্যত করেছে, আর মান্যত পূরণ হলে সেটাকে প্রতিপালন অবশ্যই করতে হবে। এই জন্য যদি সে মাদ্রাসায় না পড়ায় এবং ইংরেজি শিক্ষা বা জেনারেল শিক্ষা শিক্ষায় শিক্ষিত করল, সেই জন্য অবশ্যই সে পাপিষ্ট হবে, গুণাগার হবে, যেহেতু সে মান্যতকে পূরণ করেনি। অতএব এটাকে তাকে লক্ষ্য করতে হবে, মান্যত পূরণ করা, এটা শরীয়তের একটা অবশ্যই অবধারিত একটি বিধান।
0: জি ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: হুজুর, আমি মোহাম্মদ কামাল হোসেন, গ্রাম সিলেরি, কুমিল্লা 14 গ্রাম থেকে বলছিলাম।
0: জি
7: হুজুর, আসলে আজকের অনুষ্ঠান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কিশোর কিশোরীদের সম্পর্কে তো আমার আসলে জানার বিষয় হলো, বর্তমানে একটা জিনিস বেশি সমস্যা দেখা যায় যে তারা পিতা মাতার অমতে বিয়ে করে ফেলে। এখন এরপরে মা হওয়ার করণীয় কি? ছেলে সন্তান গুলো ত্যাগ দিবে না সন্তানের জন্য তারা কি করতে পারে?
0: জি মাওলানা মঞ্জুর হোসেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি
1: জি, আসলে এটার দুইটা দিক থেকে আমরা আলোচনা করব। মা বাবাকে না জানিয়ে বিয়ে করা, অর্থাৎ একটা সন্তান সবকিছুতে মা বাবাকে সম্পৃক্ত করবে, দোয়া নিবে, পরামর্শ নিবে, এটা হচ্ছে আপনি যখন ছোট থেকে তাকে এইভাবে নার্সিং করবেন, এটা একটা দাবি। সন্তানের উপর মা বাবার কিছু হক আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা বিষয়ে দোয়া, ভালোবাসা এবং মতামত নিয়ে করবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার দিকেও আমরা একটু আলোচনা করতে হয়। ছেলের বয়স 28 বছর, 30 বছর, 35 বছর, আপনি বিয়ে দিচ্ছেন না, এখন কি করবে সে? এমন অবস্থায় পৌঁছে গেছে আমাদের কিছু কিছু সিচুয়েশন, আমি সবটা দায়ী করছি না, যে মা বাবা যদি যথাযথ বয়সে পদক্ষেপ না নেন, তাহলে এরপর যদি সন্তান বালেগ হওয়ার পরে যদি নিজে নিজে বিয়ে করে, শরীয়তের দিক থেকে বিয়ে সম্পূর্ণ বৈধ, এতে কোনো বালেগ হওয়ার আগে যদি বিয়ে করে তাহলে মা বাবার ইজনে ওলি যাকে বলে, মা বাবার অনুমতি নিতে হবে এটা, কিন্তু বালেগ হওয়ার পরে তার বিয়েটা বৈধ হয়ে গেছে। এখন এই সিচুয়েশনে এই সন্তানকে আপনি সুন্দরভাবে যদি সঠিকভাবেই একটা সে যদি একটা নেককার পাত্রী দেখেই বিয়ে করে, তাহলে আপনি সুন্দরভাবে তাকে মেনে নেবেন, সুন্দরভাবেই আবার ভবিষ্যৎ সুন্দর জীবন করার চেষ্টা করবেন। আর যদি কোনো ভুল পথে পা বাড়ায় তাহলেও সেটা সুন্দরভাবে আপনি ওর থেকে সারিয়ে আনার জন্য শরিয়া যেই নিয়ম নীতিগুলো দিয়েছে সেটার মাধ্যমে আপনি শরীয়তের বিধিবিধান লক্ষ্য রেখে তারপর পৃথক বা পার্থক্য করার চেষ্টা করবেন। তবে আমরা ওই দিকটা লক্ষ্য রাখা উচিত মা বাবার, যে বয়স হয়ে যাচ্ছে আমি সন্তানকে বিয়ে দিচ্ছি না, বিভিন্ন অবান্তর চিন্তা মাথায় এনে, খাওয়াবে কি, পড়াবে কি, প্রতিষ্ঠিত হয়েছে কি না, লেখাপড়া কোন পর্যায়ে গেলে শেষ হবে, প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞাটা কি, কোন জায়গায় গিয়ে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু নর্মালাইজ করে সন্তানকে আগে আগে বিয়ে দেওয়াটা উচিত।
2: এই আজকের এই প্রশ্নটির যে বিষয়টি নৈতিকতা শিক্ষা, এটার সঙ্গে তো একটা সম্পৃক্ত আছে। যদি তাকে ছোটবেলায় এই শিক্ষা, নৈতিক শিক্ষাটা দিত, তাহলে এই অবস্থা অবশ্যই আসতো না।
0: এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাওলানা মঞ্জুর হোসেন, আমি আরেকটু যোগ করব আপনার সাথে, যে এই যে কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা যদি থাকতো, তার ভিতরে সেই আদব, মা বাবার প্রতি সম্মানবোধ, ওস্তাদের প্রতি সম্মানবোধ, শিক্ষকদের সাথে ভালো আচরণ, মুরব্বীদের প্রতি সম্মানবোধ, এগুলো থাকলে কিন্তু সে আসলে বেয়াদবি হবে এরকম অবাধ্যতার দিকে সে সাধারণত যায় না। তাই আমি আপনার কাছে একটু জানতে চাই আমাদের শ্রোতাদের জন্য, যে এই নৈতিক শিক্ষাগুলো গড়ে তোলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কী ধরনের শিক্ষা দিতেন, কী ধরনের আচরণ করতেন, এবং আমাদের কী করণীয়?
1: দেখুন, এই যে কিশোর গ্যাং, অর্থাৎ এই যে আজ থেকে ২০ বছর আগে একটু চিন্তা করেন সমাজ ব্যবস্থার কথা, ৩০ বছর আগে ফিরে যান, এই এই কিশোরদের অধঃপতনটা ছিল না। কেন ছিল না? এখানে ধর্মীয় মূল্যবোধ, মান্যতা, শ্রদ্ধাভক্তি, এই কালচারটা ছিল। এখন যখন এটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ মা বাবা ও সন্তানের ঠিক মতো টেক কেয়ার করছে না, জন্মের পরে কি কি দায়িত্ব পালন করতে হবে, ছোট বয়সে কি দায়িত্ব পালন করতে হবে, কিশোর বয়সে কি দায়িত্ব পালন করতে হবে, এটা করছে না, বিদায়, একটা আজাব আসছে আমাদের উপর, কিশোর গ্যাং, একটা কিশোর অপরাধ প্রবণতা, কিশোরদের একটা টিম ইউনিট, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কিন্তু আস্তে আস্তে খুব অধঃপতনের দিকে এবং অ্যালার্ম দিচ্ছে আমাদেরকে যে এর থেকে ফিরে আসার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোরদের সাথে যেভাবে আচরণ করতেন, শিশু অর্থাৎ বিবাহ থেকে শুরু করে ইসলামী যে নিয়মগুলো আছে, আপনি নেককার দেখে বিয়ে করেন, সন্তান আল্লাহর কাছে চান, এবং মারিয়াম আলাইহিস সালামের মা কি বলেছিলেন, ইন্নি নাযারতুলাকা মা ফি বাতনি মুহাররান, পেটে থাকতেই নিয়ত করছেন, আল্লাহ আপনার জন্য আমি এটাকে উন্মুক্ত করে দিলাম, আপনার জন্য আমি কোরবান করে দিচ্ছি আমার সন্তানকে, তারপর সুন্দর একটা নাম রাখা, সুন্দর পরিবেশে তাকে বেড়ে ওঠা, নামাজের আদেশ দিয়ে দিয়ে তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নবী সাল্লাম ম্যান্ডেটরি করে দিয়েছেন। কেন? এভাবে যখন আপনি ট্রেন আপ করে উঠাবেন আপনার সন্তানকে, সে কখনো বিপদগামী হবে না, সে আপনার জন্য রহমত হবে। এবং আল্লাহনা এই যে আয়াতে আল্লাহ সাল্লাম বলছেন যে যদি ঠিক মতো সন্তানকে নার্সিং করতে পারো, এই সন্তানকে আমি জান্নাতে তোমার সাথে মিলিত করে দিব। এটা আমাদের জন্য সম্পদ হবে যদি আমরা দুনিয়া আখেরাতে, কবরে শুয়ে তো আমরা একটু আগে জানলাম কবরে শুয়ে শুয়ে কিভাবে মা বাবা সন্তান থেকে উপকার পাবে, হাসরের মাঠে পাবে, আখেরাতে পাবে, জান্নাতে নিয়ে যাবে, সন্তানের কারণে নূরের তাজ পরাবে, কত কিছু আছে, কত অধ্যায় আপনি, একটা সন্তান দিয়ে আপনি অনেক উপকার হতে পারেন, দুনিয়াতেও বেনিফিট হতে পারেন, বারজাক থেকে শুরু করে পরবর্তীতে হতে পারেন, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মানহাজ মতো প্রতিটা পদক্ষেপ সুন্নাসম্মতভাবে গ্রহণ করেন, তাহলে এই সন্তান আপনার জন্য চক্ষু শীতলকারী হবে, আপনি সন্তানের দিকে তাকালেই দুনিয়া আখেরাতে শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ।
0: অনেক ধন্যবাদ, খুব সুন্দর আমরা শুনতেছিলাম সম্মানিত শ্রোতা আমাদের আজকের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আদব শিক্ষা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নবীজি যখন কোনো কিশোর কিশোরীর সামনে যেতেন বা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, ছোট বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন এবং সাহাবিদেরকে বলতেন যে সালাম দাও। আবার সাহাবি প্রশ্ন করলেন, হুজুর ছোটদেরকে কি বড়রা সালাম দেবে? নবীজি বললেন, হ্যাঁ, তুমি ছোটদেরকে সালাম দাও, তাহলে তারা সালাম দেওয়াটা শিখবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়্যাতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দাও, মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং এই সুন্দর পবিত্র অভিবাদন তোমাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত শ্রোতা, আমাদের সন্তানদেরকে আমরা আদব শিক্ষা দিব, মুরব্বীদেরকে আমরা সুন্দর করে সম্মান করব, আমরা মুরব্বীদের কাছে চেয়ারটা আগিয়ে দিব, এবং আমরা বিশেষ করে কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমার শিশু কিশোরদেরকে যদি আমরা ছোটবেলা থেকে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে তারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াগুলো তারা শিখবে, তারা রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে বিশেষ বিশেষ দোয়াগুলো রয়েছে, এই দোয়ার শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমাতে যাও, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলো, এই যে দোয়াগুলো, এগুলো প্রত্যেকটি জিনিস যদি দোয়ার সাথে শিশু কিশোরদেরকে যদি যুক্ত করা যায়, এবং মানুষকে গালি দেয়া যে অপরাধ, মিথ্যা কথা বলা অপরাধ, মানুষের সাথে চুগলখুরি করা, গীবত করা অপরাধ, এই বিষয়গুলোকে তাদেরকে যদি বোঝানো যায় যে এর দ্বারা তোমার আমল নষ্ট হবে, তোমার আমল নামে গুনাহ যুক্ত হবে এবং তুমি দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি থেকে তুমি বঞ্চিত হবে, এই বিষয়গুলো যখন আমরা শিক্ষা দিব তখন একটি শিশু কিশোর থেকেই কিন্তু তাদের মধ্যে এই নৈতিকতার বীজ বপন করা হবে এবং তারা এই শিক্ষাটাকেই কিন্তু বড় হয়ে একটি সুন্দর শিক্ষায় পরিণত করতে পারবে। এবং প্রত্যেক শিশু কিশোরের নৈতিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো তার পরিবারের শিক্ষা। মা বাবা তারা যদি ঝগড়া করে, তারা যদি মিথ্যা বলে, তারা যদি আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে কিন্তু শিশু কিশোররাও কিন্তু এগুলো দেখে দেখেই শিখবে, তারা মনে করে যে এগুলো তেমন কোনো অপরাধ নয়। সম্মানিত শ্রোতা, আজকে আমাদের এই শিশু কিশোরদের যে অনৈতিক আচরণ, তাদের যে বেয়াদবিমূলক আচরণ, যা আমরা সমাজে দেখি, তা কিন্তু আসলে আমরাই দায়ী যে তাদেরকে আমরা উত্তম শিক্ষাটা দিতে পারিনি, নবীজির সুন্নার আলোকে তাদেরকে আলোকিত করতে পারিনি, এজন্য কিন্তু এই নৈতিক শিক্ষা আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতা, চলো বদলে যাই অনুষ্ঠানে, আজকের আমাদের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। এই বিষয়ের উপরে আমরা এখন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
8: জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বর্গনজর।
0: জি, প্রশ্ন করুন।
8: আমি জানতে চাচ্ছি কিশোর কিশোরী কিশোরী মানে মেয়ে বাচ্চা শুরু থেকে কিভাবে পর্দায় রাখা উচিত মা বাবার, এবং স্কুলে বা মাদ্রাসায় কিভাবে মানে আদব কায়দা দিয়ে রাখা উচিত মা বাবার, এটা আমি জানতে চাচ্ছি।
0: জি আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার উত্তর দিচ্ছেন মাওলানা আশরাফুজ্জামান। কিশোরীদেরকে আমাদের ছোট মাদেরকে আমরা কিভাবে ছোট মেয়েদেরকে পর্দায় রাখতে পারি মাওলানা আশরাফুজ্জামান?
2: গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আসলে একটা ছোট্ট বাচ্চা, সে তো মাটির মতো, কাদার মতো, এটাকে যেভাবে তৈরি করা হবে সেভাবে সেই তৈরি হয়ে যাবে। আমরা আমাদের এই কিশোর কিশোরীদেরকে এই ছোট্টবেলা থেকে যদি ইসলামিক যে শিক্ষাগুলো আছে, যে আদব কায়দা আছে, শিষ্টাচারিতা আছে, এইগুলোকে যদি তাদেরকে শেখানো হয় যে একটা ছোট্ট মেয়ে তার করণীয় কী, ছোট্টবেলার থেকে যে দেখে মা পর্দা করছে, বোরকা পরছে, অথবা সে নামাজ পড়ছে, রোজা রাখছে এবং সৎভাবে জীবনযাপন করছে, মিথ্যা বলছে না, এইগুলো কিন্তু ছেলে মেয়েরা খুবই ফলো করে ছোট ছোট যারা। অতএব আমরা যদি সেই ছোট্ট কিশোর কিশোরীদেরকে ছোটোবেলা থেকেই আমরা তাদেরকে সেভাবে গড়ে তুলি, তাহলে অবশ্যই আমাদের সমাজের মধ্যে এরা পরবর্তীতে একটা সুন্দর সমাজ গড়বে। আমাদের কাছে খুব কষ্টকর বিষয়, আমরা অনেক সংবাদ বিভিন্নভাবে আমরা পেয়ে যাচ্ছি যে ছোট ছোট কচি কচি মেয়েরা কিভাবে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে অনাচার অত্যাচারের তারা শিকার হচ্ছে। এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে ভাবিয়ে তুলতেছে বর্তমান যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে সংবাদগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য মা বাবা যদি এখন থেকে যদি সচেতন না হয়, তার ছোট্ট মেয়েকে ছোট্ট ছেলেটাকে যদি এখন থেকে না শিক্ষা দেয়, তো পরবর্তীতে যখন সে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাবে তখন কিন্তু মা বাবার কান্না ছাড়া কিছুই থাকবে না। এই জন্য আসুন আমরা আজকের এই যে বিষয়ে যে বিষয়টিকে চুজ করা হয়েছে নৈতিক শিক্ষা, এই শিক্ষা প্রতিটি মা বাবার জন্য অপরিহার্য, তার সন্তানকে শিক্ষা দেওয়া। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ছেলে মেয়েকে সঠিক সুন্দর আদব শিক্ষা, এলমিদিন শিক্ষা এবং আদব শিষ্টাচারিতে শিক্ষা দেওয়াটা অনেক অনেক সম্পদ দেওয়ার চেয়ে উত্তম। এই জন্য আসুন আমরা যারা অভিভাবক আছি এখন থেকে আমরা সচেতন হই, আমাদের সন্তানদেরকে সেভাবে প্রতিপালন করি।
0: ধন্যবাদ, খুব সুন্দরভাবে আমরা উত্তর জানলাম। সম্মানিত শ্রোতা, আপনারা শুনছেন SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। আজকের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা। আজকে এ পর্যায়ে আমাদের রয়েছে একটি কুইজ, আপনারা এই কুইজের উত্তরটি সঠিকভাবে লিখে পাঠাবেন। আমাদের আজকের কুইজের প্রশ্ন হলো কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষার ক্ষেত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর কিশোরীদের সাথে সাক্ষাৎ হলে কি করতেন, প্রথমে কি করতেন, এই বিষয়ে আপনারা এই প্রশ্নের উত্তর লিখে পাঠাবেন। আমি ঠিকানা বলে দিচ্ছি, প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরের বাংলা নগর, ঢাকা 1207। আমি আবার প্রশ্ন এবং পাঠাবার ঠিকানা বলে দিচ্ছি, কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা দানের লক্ষ্যে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর কিশোরীদের দেখলে প্রথমেই কি করতেন, উত্তর লিখে পাঠান এই ঠিকানায়। প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। সম্মানিত শ্রোতা, চলো বদলে যাই অনুষ্ঠানের এপ্রিল থেকে জুন প্রান্তিকের পাঁচটি অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের নাম চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান সমীপেশুতে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত শ্রোতা, আজকের বিষয় কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা, এই বিষয়ের উপরে আমরা শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি।
9: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
9: ভাইয়া মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা থেকে, কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ,
9: ভালো লাগছে যে অনেকদিন পরে আপনাকে পেয়েছি, সেই সঙ্গে মন্দুর হুজুরকে পেয়েছি এবং আমাদের আশরাফুজ্জামান হুজুরকে পেয়েছি, খুব ভালো লাগছে। প্রশ্ন, আমার জানার ইচ্ছা যে নৈতিক শিক্ষা পিতামাতা অবশ্যই চেষ্টা করে, যে বাবা মা কখনোই ইচ্ছা করে না করে তার সন্তানকে নৈতিক শিক্ষার বাইরে রাখুক, কিন্তু নৈতিক শিক্ষা দেওয়ার পরে যদি কোনো সন্তান কুপথে চলে যায়, এর জন্য এই পিতামাতা কোনো দায়ী থাকবে কিনা, আর ওই সন্তানকে যদি কুপথ থেকে ফিরিয়ে আনার জন্য পিতামাতা যদি কখনো তাকে মানে পর্যাপ্ত পরিমাণে শাসন করে, এতে কোনো মানে পিতামাতার কোনো গুণা হবে কিনা, একটু জানালে খুশি হতাম।
0: জি, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন মাওলানা মঞ্জুর হোসেন।
1: ধন্যবাদ ভাই, আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিতই প্রশ্ন করেন সানোয়ার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদবের ক্ষেত্রে যে সতর্কবার্তাটা দিয়েছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, তাদের কাছ থেকে আদবের লাঠিকে, আদবের শাসনের শাসনটাকে তোমরা কখনো বিমুখ করো না, এটা কখনো উঠিয়ে নিও না। অতএব আপনি শাসন করবেন এটা শুধুমাত্র তাকে সুন্দর পথে নিয়ে আসার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। যতটুকু শাসনে সে সুন্দর পথে চলে আসবে আপনি অতটুকু পর্যন্ত শাসন করবেন, এতে কোনো ধরনের আপনার দায় নেই। আর যদি এর শাসনের পরে সুন্দর ব্যবস্থাপনার পরেও সে যদি বিপদগামী হয়, অর্থাৎ শয়তান যদি তাকে ওয়াসওয়াসা দিয়ে শেষ করে, তাহলে সেটা আপনার কোনো দায় নেই। আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে কোনো শাস্তি তিরস্কার আপনি এর জন্য পাবেন না ইনশাআল্লাহ।
0: জি ধন্যবাদ সম্মানিত সম্মানিত শ্রোতা, আমরা এতক্ষণ শুনছি চল বদলে যাই এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান, কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা আজকের বিষয়। সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সন্তান সন্ততি তারা যদি ভালো হয় তাহলে আমাদের ভবিষ্যৎটি হবে সুন্দর। আর আমাদের সন্তানদেরকে যদি আমরা নৈতিক শিক্ষাবিহীন, আমরা যদি শুধু কাগজের কলমের একাডেমিক শিক্ষা দেই, তাহলে তারা আসলে নৈতিকতা থেকে দূরে থাকবে। তাহলে নৈতিকতা শিক্ষা দিতে হবে আমাদেরকে কোরআনের মাধ্যমে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না আমলের মাধ্যমে এবং ভালো ভালো মনীষীদের জীবনী আলোচনার মাধ্যমে। তাহলেই আমরা দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবো, আমাদের সন্তানরা দুনিয়ায় এবং ভালো হবে এবং আখেরাতেও তারা নাজাত পাবে। মহান আল্লাহ তাআলা আমাদের কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষাগুলোকে সুন্দরভাবে আয়োজন করার মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এতক্ষণ শুনলেন এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলবদলে যাই। অনুষ্ঠান সঞ্চালনা করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পূর্ণ করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, আমসহ বিশ্ববাজারে বাংলাদেশের ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদানস্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে চৌঠা জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ১৬ দিন আর মাদ্রাসা ২৩ দিন বন্ধ থাকবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এলক্ষ্যে গত ১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে রিট করা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। চলতি মাসে প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখে একদিনেই দেশে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করাসহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার নেতা রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিকসহ ৪ হত্যার দায়ে রাউল কাস্ত্রোসহ অপর ৫ বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ৯৪ বছর বয়সী কাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তাকে আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। খেলার খবর। সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে ৭ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ বি গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি নাট্যানুষ্ঠান শোনার জন্য।
2: আজকের নাটক সোহাগী, গল্প দিলওয়ার হাসান, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্য অনুষ্ঠান

0: এমন করার রোদে এদিকে তেমন কেউ আসে না। দু একজন আসে পথিক, পাশের নলকূপের পানিতে তৃষ্ণা মিটিয়ে আমগাছের ছায়ায় একটু চিরোয়। কয়েক পা হেঁটে ওরাই আসে এখানে, এটা ওটা কিনে নিয়ে যায়। দুপুরে আর তেমন কেউ আসে না আজকাল। দোকানের কর্মচারী বাদশাকে অন্য কাজে পাঠিয়ে পড়ার ঘর ছেড়ে সে উঠে আসে দোকানে। আকাশ পর্যন্ত এখন খোলা খনখনে, সামনের লম্বা খেজুর গাছের ডাল নড়ছে চাবর কাটা চোয়ালের মতো। কালো খড়খড়ে অক্ষরে চোখ বসতে চায় না, সামনে তবু পরীক্ষা। বইয়ের উপর একটা ছায়া এসে পড়ে।
1: কি চান?
2: চান না, চাস বইয়ের পাতা থেকে চোখটা ফিরান।
1: ও সোহাগি, তুই?
2: আমি? আপনি আমারে আপনার কাছে আইতে মানা করছেন?
1: হ্যাঁ করছি, তারপরও আসলি কেন?
2: না মানে এই সময়ে আপনি দোকানে থাকবেন জানলে আগে আসতাম না।
1: তাইলে তাইলে আমার কথা খুব মানিস তুই, না?
2: মানুম না কেন, আপনাকে পড়শির কাম করি।
1: আমার সামনে তোকে কিন্তু হাসতেও মানা করেছি।
2: ঠিক আছে, আর হাসুম না।
1: হাই, কিছু কিনবি? কি হইল, আমার সময় নষ্ট করিস না।
2: অহন হারা দিনে বইলে বসে থাকেন?
1: আরে সামনে আমার পরীক্ষা।
2: পরীক্ষা? পরীক্ষা বইলে কি দোকানে বসে পড়তেইব?
1: আমার যেখানে খুশি সেখানে বসে পড়ুম, তাতে তোর কি?
2: এমন করে কথা কন কেন?
1: সোহাগি, তোরে তো কইছি আমার কাছে বেশি আসবি না, আমার পড়ার ক্ষতি হয়।
2: কেডাই কইছে, কেডাই কইছে? হ্যাঁ আপনার কাছে আমি বেশি আসি এই কথা আপনারা কেডাই কইছে? সাসির বাড়িতে সারাদিন কাম করে নিঃশ্বাস নিতে পারি না। ঠিক আছে, আপনার দোকানে আর আমি আসুম না, তাই গা।
1: সোহাগি, আর শোন শোন,
2: কোন
1: দোকানে কি সিলি গাইছিলি তা না কইয়ে চলে যেতাছস কে?
2: দোকানে মানুষ কেন আসে?
1: কথাটা এত পেঁচে বলছিস কেন?
2: চুরি কিনতে আইছি। কি হলো অমন কইরা কি দেখতাছেন? বুঝছি, আপনার কাছে আমার কোনো দাম নাই, আমি আপনাকে পরশির কাম করে খাইতো তাই।
1: সোহাগি, এইসব কি বলছিস? তুইও মানুষ আমিও মানুষ। শোন, তোকে তো আগেই কইছি এই সময় আমার কাছে বেশি আসবি না। কি হইল, কথা বলছিস না কেন? ওই কি ভাবছিস সোহাগি? সোহাগি অমন করে কি ভাবছে? ওর চোখে দৃষ্টি, ওর চঞ্চলতা আমার খুব ভালো লাগে। ওকে কিছুই বুঝতে দেই না, ওর বারণ তো শরীরের ছায়া, যখন আমার শরীরে পড়ে আমি কেমন যেন হয়ে যাই, তাই তোকে দূরে থাকতে বলি। কিন্তু কিন্তু ওকে মাঝে মধ্যে খুব দেখতে ইচ্ছে করে। কখনো কখনো বাদশাকে অন্য কাজে পাঠিয়ে দেই, নিজের দোকানে গিয়ে বসি। সোহাগি দোকানে আসলে আমার প্রাণ ভরে দেখতে ইচ্ছে করে। আমি যা ভেবেছি আজকে তাই হয়েছে। সোহাগি আজকে আমার দোকানে এসেছে, ওর নিঃশ্বাস যেন আমার শরীরে এসে লাগছে। অথচ অথচ ওকে আমি আমার কাছে আসতে মানা করছি, ওকে চলে যেতে বলছি।
2: ফজল ভাই, এই ফজল ভাই, কি ভাবতেছেন?
1: না না, মানে কই, কিছু ভাবছি না তো। সোহাগি
2: কোন
1: তুই? এখন যা সোহাগি, যা। কি হলো, এত জোরে নিঃশ্বাস ফেললি কেন?
2: না মানে চুরি কিনুম, বেলুয়ারি চুরি। ফজল ভাই একটু কষ্ট করে ওই যে ওই এক গোছা চুরি একটু দেখান না আমারে।
1: দাঁড়া আমি দেখাইতেছি।
0: ফজল চুরি এগিয়ে দেয়, ঝকমকে বেলুয়ারি চুরির গোছা। কাছে এসে ছুঁয়ে ছুঁয়ে দেখে সোহাগি, কটি চুরি বেছে নেয় সে মন ভরে দেখে। দোকানে আবদ্ধ বাতাসে ওর বারন্ত শরীরের লাবণ্য যেন জমে ওঠে, সেই স্পর্শ পায় ফজল।
1: সোহাগি
2: কোন অমন করে কি দেখতেছেন?
1: সোহাগি, ওই চুরি তোর খুব পছন্দ হয়েছে না?
2: হ, খুব পছন্দ হয়েছে। কি সুন্দর বেলুয়ারি চুরি,
1: তোর হাতে খুব মানাবে রে।
2: হাতে পয়রা দেখমো?
1: দেখ না, দেখ না। কি হলো, হাতে চুরি নিয়ে কি ভাবছিস?
3: না মানে?
1: আরে মানে মানে করছিস কেন
3: ফজল ভাই? সুরিগুলো হাতে পরমু, কিন্তু কাজ কইরা হাতে যে ময়লা লাগছে।
1: ও সোহাগী, তুই সারাদিন এত কাজ করিস, দেখলে তা মনেই হয় না।
3: সত্য? মেলা দিন পরে আপনার মুখ থেকে সুন্দর একখান কথা শুনলাম। সুরি গুলা পইরা দেখি লাগে কিনা।
1: পর সোহাগী
3: কোন?
1: সোহাগী, তোর হাতে চুড়ি গুলান খুব সুন্দর মানায়।
3: সত্য কইতাছে?
1: হ্যাঁ। তবে
3: থামলেন কেন? চুরির দিকে চা কি ভাবতেছেন?
1: না মানে সোহাগী,
3: কোন
1: এই চুরির দাম একটু বেশি রে।
3: তাতে কি হইছে? এই চুরির দাম আমি দিতে পারো, মাস গেলে আমি বেতন পাই না?
1: সেই বেতনের টাকা তোর মায়ে নেয়, আর তোর সেই টাকায় তোদের সংসার চলে না, তোর মায়ে পরে বাড়িতে ধান ভানে।
3: না ভাইঙ্গা কি করব, আমার বাজান হঠাৎ করে মরে গেছে, আমার মা বিপদে পড়লো, কাম ধরলো।
1: তো দুঃখের কথা আমি জানি রে, জানি।
3: আপনি আমাগো হগল কথা জানেন? ইয়াল্লা সর্বনাশ!
1: কি হইল?
3: আপনার কাছে আইসি মেলা সময় হয়ে গেছে, ওইদিকে বাড়িওয়ালা চাষি নিশ্চয়ই আমারে গাইল পারতাছে। তাড়াতাড়ি কন, এই চুরির দাম কত? কি হইল, চুপ করে আছেন কেন? কন না, আর কন যত দামি হোক কন, আমার পছন্দের এই চুরি আমি কিন্তু কিনুম।
4: সোহাগী
3: সর্বনাশ, চাষি আইতাছে।
4: এই যে নবাবজাদি, বাড়িতে কত কাজ, দোকানে এতক্ষণ কে করছিস?
3: ইয়ে না মানে
4: একি তোর হাতে চুরি?
3: না মানে
4: কিসের না মাইনে, কিসের তো রং ঢং, চুরি কিনবার পয়সা পাবি কোনখানে? ওই চুরির দাম দিছস
3: না?
4: এই যে ফজল।
1: হ্যাঁ চাচি বলেন।
4: ওকে বাকিটা কি দাও নাকি?
1: না না না না, প্রশ্নই আসে না, বাকি দিমু কেন?
3: কি বাকি দেন না?
1: আরে বাকি দিলে কি দোকানদারিতে পোষায়? তাছাড়া
3: চাচির সামনে আমার ছোট করলো।
4: এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস, তাড়াতাড়ি চুরিগুলো খুলে রেখে বাড়িতে, আমি গেলাম।
3: এই যে চুরি খুললা দিতাছি, টাকা পয়সা জোগাড় কইরা আমার পছন্দের এই চুরিগুলার নগদ ন্যায্য দাম দিয়ে আমি কিনা নিব, মনে রাখছেন।
5: তাড়াতাড়ি চুরিগুলো এমন ভাবে খুলতে লাগলো সোহাগী যেন ভেঙে না যায়। নাকটা ফুলে উঠে ছটকা একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। ফজলের সামনে চুরি রেখে চলে গেল সে। ফজল দেখল সব, চুপ করে রইল। সোহাগীর পায়ের শব্দ দপদপ করে বাজলো তার কানে।
6: বাদশা আইতাছি ভাইজান, আইতাছি, আমারে ডাকছেন ভাইজান? হ্যাঁ, চুড়িগুলান এইখানে কেন?
1: বাদশা
6: যে
1: এই চুড়িগুলান কাগজে মুড়াইয়া আলাদা করে রাখা দে।
6: জি আচ্ছা
1: বাদশা।
6: যে ভাইজান,
1: এই চুড়িগুলান কিন্তু বিক্রি করবি না।
6: কেন?
1: প্রশ্ন করবি না, আমি যা কইছি তাই করবি।
7: নিশ্চয় কোনো কারণ আছে, দূর থেকে আমি দেখছি সোহাগী বাবু দোকানে আইছিল।
1: হয় কি ভাবতাছস?
6: না না কিছু না কিছু না।
8: কি রে দিছে এসব? মা, ও মা!
4: কি বৃষ্টি, কিছু বলবি?
8: হ্যাঁ, এসব কি রেধেছ?
4: আমি কি রেধেছি নাকি?
8: সোহাগী, এই সোহাগী
4: জেফা,
8: এই এসব কি রেধেছিস, কিচ্ছু মুখে দিতে পারছি না।
4: আচ্ছা আমি কি করুম, এই কাম ওই কাম, রান্না ঘরে যে একটু শান্তিতে কাম করুম নাফা, হেডার কোনো উপায় নাই।
9: চুপ কর, তোকে বিদায় করতে হবে।
4: সাসি, এই যে সাসির একটা বড় দোষ, কিছু হইলেই খালি কয় বিদায় করে দেবো, বিদায় করে দেবো। শুনেন সাসি, দুনিয়াতে কামের অভাব নাই, বুঝছেন?
9: শুনেছিস বৃষ্টি, নবাব যদি মুখের উপর কথা বলে।
8: মা তুমি চুপ করো তো।
9: হ্যাঁ, আমাকে তো চুপ থাকতে বলছিস।
8: হ্যাঁ তুমি চুপ করো।
9: কেন, আমি চুপ করব কেন?
8: চাচি বেশি জোরে কথা কইলে আপনার প্রেসার বাইরে যাবো।
9: চুপ।
8: সোহাগী তুই যা, যা তো এখান থেকে।
4: আচ্ছা আমি গেলাম।
8: মা তুমি সব সময় রেগে রেগে কথা বলো।
9: বলবো না, ওই নবাব যদি সারাদিন হুরপুরির মতো সেজে গুজে থাকে, একটু সুযোগ পেলে ফজলের দোকানে ঘুর ঘুর করে।
8: মা তুমি যাই বলো, সোহাগী খারাপ মেয়ে নয়, ওর বয়স অল্প, এখনো ছেলে মানুষই যায়নি, সামান্য কিছুর জন্য ওর সাথে রাগারাগি করবে না তো?
9: আশকারা পেলে কাজের মেয়েরা মাথায় ওঠে।
8: সবাই না মা,
9: তোর সাথে আমি তর্ক করব না।
8: মা পানি দাও।
9: হ্যাঁ, নবাবজাদি পানিও দেয় নাই, ও কোথায় গেল?
8: আহা মা, ওকে আর ডেকো না তো। ওই যে দেখো বারান্দায় ও রাগ করে বসে থাকতে থাকতে এখন ঝিমুচ্ছে, একটু পরেই ও রাগ কমে যাবে।
9: কাজের মেয়েদের কিসের এত রাগ অভিমান?
8: মা, কাজের মেয়েরা মানুষ না।
9: তুই চুপ কর।
8: ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না।
9: যাই, আমি পানি নিয়ে আসছি।

0: ফজল ভাই, আপনি শুরুগুলো আমার বাকিতে দিলেন না, মনে রাখেন।
1: আরে পাগলি মেয়ে, তুই বুঝিস না সাসি সামনে রে দোন যায় নাকি?
0: বুঝছি বুঝছি, আর কই তুইব না, আমি গরিব বইলা কাজের মাইয়া বইলা, আমার অপমানটা আপনি বুঝলেন না।
1: আরে বুঝি রে আমি সব বুঝি, কিন্তু উপায় ছিল না তো।
0: ফজল ভাই, আপনি সত্য সত্য সব কিছু বুঝেন।
1: আরে আমি সব বুঝি, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: কিন্তু একটা বাধার পাহাড় আমার সামনে এসে দাঁড়ায়, আমি সেই পাহাড়টা ডিঙাইতে পারি না, বড় কষ্ট লাগে আমার।
0: আপনার অত শক্ত শক্ত কথা আমি বুঝি না।
1: আরে বুঝবি বুঝবি, একদিন সবই।
0: এই ফজল ভাই, এই ডিঙ্গা আসতে চালান, ডুববা যাইব তো।
1: আরে ভয় নাই ভয় নাই, খালে পানি কম, ডুবলেও কিছু না।
0: না না, তাই বললাম পানিতে ভিজমু।
1: আরে আমার জন্য না হয় একটু ভিজলি,
0: ভিজা কাপড় দেখলে চাষে আমার ঠ্যাং ভেঙে ফলাইব।
1: আরে পরের বাড়িতে কাম করলে অনেক দুঃখ কষ্ট মানতে হয়।
0: ফজল ভাই, নিজের বাড়িতে কবে কাম করব? এই ফজল ভাই, ফজল ভাই,
1: ও কিছু কইলি?
0: বুঝছি, বইটা টানার শব্দে আপনি আমার কোনো কথাই শোনেন নাই। তাছাড়া আমার মনে হয় ডিঙ্গা বাইতে বাইতে মনে মনে দোকানের বাকি হিসাব মিলাইতেছে।
1: সোহাগী
0: কোন
1: চেয়ে দেখ তোর রূপের।

0: রাসুল ভাই
1: বল,
0: আমি কিন্তু বসেজার ট্যাক্সি দিয়া শ্বশুরবাড়ি যাব না।
1: তাইলে তাইলে তুই কি দিয়া যাবি?
0: পালকিতে কইরা যাব।
1: পালকিতে চইরা
0: হ, আমি বসাই যা পালকিতে বসা থাকবো, পালকির হাওয়ায় দুলতে দুলতে চলতে থাকবো। আমার পাশে রুমালে মুখ দিয়ে তিনি বসা থাকবেন, তিনি বাড়ি বাড়ি ফিরা ফিরা আমারে থাকবেন।
2: ডিঙ্গা দুলতেছে কেন? আমি
1: পালকির মতো কইরা ডিঙ্গাটা আমি দুলাইতাছি।
2: কেন কেন
1: জানি না, আমি কিচ্ছু জানি না।
2: ডিঙ্গা তো ডুববে যাইতেছে ফজল ভাই।
0: হাই হাই কয় কি, ডিঙ্গা ডুববে গেলে তো আমি মরে যাবো ফজল ভাই, আমি মরে যাবো, আমি মরে যাবো ফজল ভাই।
3: আরে এসগি, এই হামা করে চিৎকার করছিস কেন? নিশ্চয় দিনে দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি। অমন করে হাঁপাচ্ছিস কেন?
0: মানে
3: আর কি হয়েছে বল না।
0: বৃষ্টি আপা, এই স্বপ্নের কথা কি সত্য হয়?
3: মাঝে মধ্যেই সত্যি হয়।
0: হায় হায় কয় কি,
3: আহা তুই এমন করছিস কেন? এই যা যা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে আয়। যা
0: আচ্ছা যাইতাছি যাইতাছি আপা, আমার স্বপ্ন মনে সত্যি না।
4: ভাইজান
1: কিছু বলবি বাদশা?
4: হ্যাঁ, একটু আগে সোহাগীবাবু দোকানে আইছিল।
1: হ্যাঁ কেন
4: বিষয়টা বুঝলাম না। সোহাগীবাবু ওই টুলে হেলান দিয়া বইসা আপনার ওই পড়ার ঘরের দিকে তাকাইয়া কি যেন ভাববা, জোরে জোরে নিঃশ্বাস ফেলাইয়া চোখের পানি মুছছে।
1: চোখের পানি মুছছে, হয়তো কারো অসুখ বিসুখ হইছে।
4: আমার মনে হয় ওই হগল কিছু না।
1: তাইলে তাইলে কি?
4: আমিও তো এই কথাই ভাবছি।
1: থাক, তোকে আর কিছু ভাবতে হইব না, দোকানদারি কর।
4: জি আচ্ছা।
3: কিরে সোহাগী, মন খারাপ করে আর কত বসে থাকবি?
0: বৃষ্টি আফা
3: কিছু বলবি?
0: হ
3: বল
0: না। মানে আপনি কাউকে ভালোবাসছেন?
3: হ্যাঁ, এসব কি বলছিস? কি হলো, হা করে চেয়ে আছিস কেন?
0: না মানে আপনার লাগে একটু মশকরা করলাম।
3: আমি এসব মশকরা পছন্দ করি না।
0: আচ্ছা ঠিক আছে।
5: সোহাগী, এই যে তুই এখানে, বৃষ্টির পড়ার ঘরটা কি নোংরা, যা ঘরটা পরিষ্কার করগে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন?
0: যাইতাছি
3: মা। সোহাগীর মনটা আজকে ভালো না।
5: আমি কি করব, সারাদিন ও একটাও কাজ করেনি, গালে হাত দিয়ে বসে থাকে, যেন ওর প্রেম প্রীতির নাগর মরে গেছে।
3: মা এসব কি বলছো?
5: ঠিকই বলছি, তুই চুপ কর।
1: সোহাগী নিশ্চয়ই আমার উপরে রাগ করছে।
4: ভাইজান ভাইজান, ও ভাইজান, সোহাগীবাবু চলে যাইতাছে।
1: কি চলে যাইতাছে?
4: হ্যাঁ, ওই যে দেখেন চাষির বাড়ির কাম সাইডে সোহাগীবাবু চলে যাইতাছে।
1: তাই তো।
6: মুখ মাকিয়ে সোহাগী একবার দেখল ফজলকে। ফজল দেখল ওর চোখে জমানো ক্ষোভ। পূবের হাটখোলার পথে গেল না সোহাগী, গেল পশ্চিমের বড় সড়কের দিকে। সোহাগী রাস্তায় গাছের নিচে এসে দাঁড়াল, হাতির খাড়ি কাপড়টা মাটিতে রেখে বসল তার উপর। অন্যের বাড়ি কাজ করে গাল শুনতে শুনতেই এত বড় হয়েছে সে।
0: আমি কাজের মেয়ে বইলা বাড়িওয়ালা চাষি ফজল ভাইয়ের সামনে কি সব খারাপ কথা কইল, আর ফজল ভাইও
6: না, কারো সম্বন্ধে তার কোনো মন্তব্য নেই যেন। ঠোঁটটা কামড়িয়ে হাটখোলার দিকে তাকালো সে। দাঁড়িয়ে আছে ফজল ভাই, ফজল ভাইয়ের জন্য এক অব্যক্ত অনুভব। ওর চেতনাকেও তা স্পষ্ট করে জানতে দেয় না সে। টেলিগ্রাফের তারে ছোট্ট একটা পাখি এসে বসে, ঠোঁট দিয়ে তারে আঘাত করে, চিকন একটা শব্দ চিনচিন করে বাজে। কান পেতে বাড়ি বাড়ি তা শোনে ছোট্ট সবুজ পাখিটা। তাই দেখে সোহাগী, কিন্তু পারে না বেশিক্ষণ দেখতে। মনে পড়ে,
5: ওই হারামজাদা

0: কিসের এত রঙ? নতুন নতুন চুরি কিনবার পয়সা তুই কোথায় পাস?
1: এই নির্জন হাট খোলা আশেপাশের জঙ্গল, দোকানপাট, বাসাবাড়ি উঠে গেছে কবে? সামনে দিয়েই বয়ে যেত বিরাট নদী, এখন এটা একটা ছোট্ট খাল। এপাশে জমে আছে অনেক আগাছা।
2: ওর ডান পাশের জঙ্গলা জায়গাটা বারবার দেখল সে। কত শখের লোক আসতো এখানে, নৌকা ভিড়ত ঘাটে, ঘুঙুরের তালে তালে ছোট ছোট ঘরগুলোতে জমে উঠত উন্মত্ত নেশার রাত। সোহাগি দেখেনি কেমন করে এখানে বাঁচতে হতো তার মাকে। এখন মাঝারি একটি বটের গাছ ও তিনটি আম গাছ ছাড়া জায়গাটা পরিপূর্ণ করে আছে ভাইটা আর মৌটালের ঝোপগুলো।
1: শুনেছি সোহাগীর মা তার শখের মানুষকে সাথে নিয়ে সমাজে উঠে এসেছিল, অন্যেরা যেখানে ইচ্ছে করে চলে গেছে। কবছর আগে কি এক রোগে মারা গেল সোহাগীর বাবা। ওই তো সোহাগী বসা থেকে উঠে দাঁড়াল।
2: সোহাগী নেমে এলো মেঠু পথে কিছু দূর, বাড়ি বা হাট খোলার কোনো পথে এগুলো না, পাবার আলো সোজা ফজলের দিকে ঢেলা জমির ওপর দিয়ে। হোঁচট খেতে খেতে এগিয়ে এলো সোহাগী, খালের ওপাশ পর্যন্ত এসে দাঁড়ালো সে।
3: কিরে সোহাগী, চাচির বাড়ির কাজ ফেলে খালের ওপার দিয়ে কোথায় চললি?
4: আমি আর কোনোদিন ওই বাড়িতে কাম করুম না, চুরি কয়টা অন্যের কাছে বেচেন না, কাইলি যখন আসুম নগদ পয়সা দিয়ে নিমু।
3: আরে একটু আগেই বললি চাচির বাড়িতে কাজ করবি না।
2: কিশোরী মুখটা বিবর্ণ হয়ে ওঠে, ঠোঁট দুটোতে জোর করে চেপে রাখতে চায় উদ্গত কান্না।
3: সোহাগী
4: কোন?
3: এই যে দেখ, তোর পছন্দের সেই বেলোয়ারের চুড়ি আমি নিয়ে আইছি। বাচ্চা যখন কইলো তুই কাজ ছেড়ে চলে যাইতাছস, তাই এই চুড়ি গোছাটা আমি সঙ্গে করে নিয়ে আইছি।
4: কেন আনছেন? আমি ওই চুড়ি হান কেমনে নিমু? আমি তো খালের এই পারে, আপনি হইলেন ওই পারে, তাছাড়া আমার কাছে অন টাকা নাই। আমি হইলাম গামের মাইয়া, আমারে তো আপনি বাকি টাকি দিবেন না।
3: সোহাগী এই চুড়ির দাম কোনোদিন তোর দিওন লাগবো না, তুই নিয়ে আসা। কি হইলো, চুপ করে আসুস কে?
4: আমি তো খালের এই পারে, খালের নোংরা পানি কাদা আপনার সুন্দর কদর লাগবো তো, আপনি জান গিয়া।
3: এক কাম কর, তুই হাত মিলা ধর, আমি এই চুড়ির গোছাটা ওপারে ছুঁড়া দেই। কি হইলো, কি ভাবতাছস?
4: আপনি কি সত্যি কইতাছেন?
3: কেন বিশ্বাস হইতাছে না? হাত মিলা ধর, হাত মিলা ধর। এই যে আমি দিলাম, চুড়ি গুলা মনে ভাইন গায়ে গেল।
4: কয়টা চুড়ি ভাইঙা গেছে? আপনি না চাইলেও এই চুড়ির দাম কিন্তু আমি ঠিকই দিমু।
3: সোহাগী, এই দামের কথা বলিস না, আর উৎসর দামের কথা বলিস না, মনে হয় সব চুড়ি ভাঙে নাই। এই তো দেখ, ওই দেখ, এই যে আমি এখান থেকে দেখ পারতাছি, ওই যে মাটির ফাঁকে ফাঁকে চুড়ি গুলা রোদের আলোতে চকচক চকচক করতেছে।
4: হ, খুব সুন্দর চকচক করতেছে, বেশিরভাগ চুড়ি ভাঙে নাই।
3: সোহাগী, চুড়ি গুলা তুলে নে।
4: তুলতাছি।
3: সোহাগী, চুড়ি কটা হাতে পরে নে। শোন, ওই চুড়ি তোর হাতে খুব মানাবে, খুব। কি হইলো, কি ভাবতাছ? হাতে পর না। আমি তোর হাতে ওই চুড়িটা পর অবস্থা দেখতে চাই। পর, এই চুড়ির দাম কোনোদিন তোর দিও লাগবো না, কোনোদিন দিও লাগবো না।
4: ফজল ভাই, আপনি কত ভালো মানুষ।
3: সোহাগী,

0: সোহাগী নাটকের অভিনয় শুনলেন। গল্প দিলওয়ার হাসান, বেতন নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন। বিভিন্ন ভূমিকায় ছিলেন সোহাগী রীতা ব্যানার্জি, ফজল সৈয়দ আহমেদ মোস্তফা রানা, বাদশাহ প্রভাস চন্দ্র বিশ্বাস, চাচি দীপ্তি চৌধুরী, বৃষ্টি মিতু রহমান, বর্ণনায় এম ওবায়দুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল।
2: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনবেন দেশাত্মবোধক গান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।
2: ভোরে প্রথম আলো, বৃষ্টি ভেজা ঘাসে খালি পা রেখে হাঁটতে হাঁটতে মনে হয় কত সুন্দর এই স্নিগ্ধ সকাল। তারুণ্য এই সকালের মতোই সুন্দর। তারুণ্য মানে দুরন্ত, তারুণ্য মানে সম্ভাবনা, তারুণ্য মানে নতুন কিছু, তারুণ্য মানে অবাধ্য সুন্দর।
3: তারুণ্য দুরন্ত, তারুণ্য দুর্বার, তারুণ্য মানে অপ্রতিরোধ আগামীর নতুন কোন সুর, তারুণ্য মানে বাহান্ন, তারুণ্য মানে ৬৯, তারুণ্য মানে ৭১, তারুণ্য মানে ২৪, তারুণ্য মানে ইতিহাস।
2: তরুণরাই নতুন কিছুর ধারক বাহক, তরুণরাই পরিবর্তনের প্রধান কারিগর, তাই তারুণ্যের যত্নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
3: প্রিয় শ্রোতা, তারুণ্যের প্রশ্নে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র, কেননা তারুণ্য মানে উদ্যম, তারুণ্য মানে শক্তি সাহস, তারুণ্য মানে নতুন কিছু সৃষ্টির জন্য সদা তৎপরতা। আজ আমরা দেখব তারুণ্য কিভাবে তরুণদেরকে সফল উদ্যোক্তায় পরিণত করছে। উদ্যমী উজ্জ্বল তারুণ্য আয়োজনে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুমনা সিরাজ সুমি। চলুন তরুণ উদ্যোক্তার কণ্ঠে শুনি তার সাফল্যের গল্প।
4: শ্রোতা বন্ধু, উদ্যমে উজ্জ্বল তারুণ্য, আজকে আমরা কথা বলবো একজন তরুণ উদ্যোক্তার সাথে। আর এই উদ্যোক্তা আমি আমরা নামক একটি দোকানের স্বত্বাধিকারী, যার নাম মাকসুদা পারভিন ইভা। কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ ভালো আছি।
4: আপনার পড়াশোনা শুনতে চাই। তারপরে এই যে পশুরা সাজিয়েছেন গহনার চমৎকার হ্যান্ডিক্রাফ্টের দোকানটি সামলাচ্ছেন।
5: আমি অনার্স মাস্টার্স করেছি হোম ইকোনমিক্স কলেজ থেকে ক্রিয়েটিভ আর্টস এর উপরে। আমার ছোটবেলা থেকে ক্রাফটিংটা পছন্দ, ক্রাফটিং থেকে কিভাবে যেন আস্তে আস্তে গহনাতে চলে আসি। আর আসলে গহনাতে আসা মানে যে আমি ক্রাফটিংটা ছেড়ে দিয়েছি তা না, আমি ক্রাফটিংটাকে গহনার রূপ দিচ্ছি এখন, যেটা মানুষ খুবই সুন্দর ভাবে পছন্দ করে তারা নিজেদেরকে সাজানোর জন্য গহনাগুলো নিয়ে থাকছে।
4: লেখাপড়া করেছেন বিশ্ববিদ্যালয়ে, সবাই চাকরি করতে চায়, সেখানে গহনায় নিমজ্জন কেন?
5: আসলে প্রথম থেকে আমার না নিজের কিছু করার খুব ইচ্ছা। আমি যখন চাকরি করব তখন আমি ধরেই নিয়েছি যে আমি আমার পছন্দ মতো কাজ করতে পারবো না। আমি আমার এখানে যেমন হচ্ছে যখন যেই মাধ্যমে কাজ করতে আমি চাচ্ছি বা পছন্দ করছি, আমি তখন সেই মাধ্যমটাকে আমি আমার মতো করে আমার ডিজাইন দিয়ে আমি মানুষের সামনে তুলে ধরতে পারছি।
4: আপনার দোকানে আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের মাছির তৈজসপত্রও আছে। তৈজসপত্র ঠিক বলা চলবে না, পোর্ট্রেট বলা চলে বিভিন্ন।
5: আসলে আমি গহনাতে মাটি নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, তো আমার শ্রদ্ধে যার আর কি আমি গাইডলাইন ফলো করি বিবি রাসেল আপা, উনি বলেছেন যে তুমি মাটি নিয়ে কাজ করতে চাইলে প্রথমে হচ্ছে তোমার মৃৎশিল্পের সাথে নিজেকে পরিচয় করাতে হবে। আমি যখন আমি আমাদের বিভিন্ন পালপাড়াতে যাচ্ছি, আমাদের ট্রেডিশনাল যে কাজগুলো আমি কাজগুলো দেখছি, সেই সাথে আমি আমাদের মৃৎশিল্পের যে প্রাচীন যে একটা ঐতিহ্য তার সাথে পরিচয় হচ্ছে, সাথে আমি আমার ডিজাইনিং এর কাজটাও করছি। কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি যে পালরা এই প্রোডাক্টগুলো সেল না হওয়ার কারণে তারা এখন অন্য পেশায় চলে যাচ্ছে, তখন জিনিসটা আমি বুঝলাম যে ঠিক আছে, তারা তো সবসময় ঢাকায় এসে তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারছে না, তাহলে কেন না আমি তাদের ট্রেডিশনাল প্রোডাক্টটা নিয়েই আমি ঢাকা এনে সেল করি না কেন। সেই চিন্তা থেকেই আমি তাদের যে পুতুল বলেন, টেপা পুতুল বলেন, আমি সেগুলো নিয়ে আসছি। তাদেরকে আমি থিমও দিয়ে দিচ্ছি যে আমাকে এই থিমের উপরে পুতুল করে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে থিম অনুযায়ী তারা হয়তো বা আমার যেটা করে দিচ্ছে পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি গিয়ে বসে থেকে দুইজনে মিলে কাজ করে একটা টেপা পুতুল করছে, এমনও হয়েছে।
4: এছাড়াও মাটির গহনা, কাস্টমাইজ গহনা দেখলাম, বিভিন্ন উপাদানের গহনা, কি কি নিয়ে কাজ করছেন এবং আরো কি কি নিয়ে কাজ করার পরি?
5: আমি আসলে কি নিয়ে কাজ করিনি বলতে গেলে এটা নিয়ে আমার সময় লাগবে, বাট কি কি কাজ করছি এটা বিশাল একটা লিস্ট আছে। আমার যেহেতু আর্ট এন্ড ক্রাফট এর উপরে পড়ালেখা, সেই কারণে আমি সব মাধ্যমেই কাজ করেছি, সেটা কাঠ বলেন, কাপড় বলেন, মিল্স বলেন, তামা পিতল, মাছের আঁশ, কি নেই যে আমি করিনি।
4: কখন শুরু হয়েছিল আপনার এই যে চমৎকার নামছি আমি আমরা?
5: আমি আমরাটা শুরু হয়েছে ঠিক 3 বছর আগে। এটা অনলাইনের মাধ্যমে আমি প্রথম শুরু করি। প্রথম 2 বছর আমার অনলাইনেই ছিল, তখন শুধু অনলাইন পেজ আমি আমরা নামে একটা পেজ ছিল, আর বিভিন্ন এক্সিবিশন বা মেলাতে আমি অ্যাটেন্ড করতাম। 1 বছর হয়েছে, শ্যামলী টাওয়ার কমপ্লেক্সে আমার একটা শপ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন অনলাইন অফলাইন প্লাস বিভিন্ন মেলাতে আমি আমরা অ্যাটেন্ড করছি।
4: এই যে শুরু হয়েছিল, সব হয়েছে, কত টাকা তখন পুঁজি ছিল?
5: ফার্স্ট যখন আমি যাই বিজনেস করার উদ্দেশ্যে ম্যাটেরিয়াল কিনতে, তখন আমার আসলে আমি 1500 টাকা নিয়ে চকবাজারে গিয়েছিলাম যে আমি বিজনেস এর প্রোডাক্ট কিনবো বিজনেস এর জন্য।
4: ঠিক, এখন কত টাকা রোলিং হয়?
5: এখন আলহামদুলিল্লাহ আপনারা যা দেখতে পাচ্ছেন আমার শোরুম গুলোতে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 15 লাখের উপরে প্রোডাক্ট আমার শুধু ডিসপ্লেতেই আছে।
4: কত বছরের ব্যবধান?
5: 3 বছর।
4: কতজনের কর্মসংস্থান করলেন?
5: আমি মেইনলি হচ্ছে সবাইকে কন্ট্রাকচুয়াল কাজই দেই, আমার ডিজাইনের উপরে স্যাম্পল রেডি করাই, তারপরে হচ্ছে ওই অনুযায়ী কন্ট্রাক্ট করি। এছাড়া পার্মানেন্ট আমার কাছে ছেলে মেয়ে মিলিয়ে আপাতত 10 জন রেগুলার কাজ করছে, আর কন্ট্রাকচুয়াল তো আসা যাওয়া করছি।
4: আমরা শেষ জানতে চাইব, শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
5: আমি যতটুকু পারছি ব্যবসায়ের দিকে নিজের কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি, সাথে সাথে সমাজেরও কিছু কাজ করার চেষ্টা করছি, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণীর উদ্যমী পারে দেশের সার্বিক চেহারা বদলে দিতে। নতুন নতুন তরুণ তরুণী যেন দেশ করার এই পথে এগিয়ে আসেন, সেই প্রত্যাশা রইল।
3: চলুন আমরা সবাই নিজের ভেতরের উদ্যোক্তাকে জাগিয়ে তুলি এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে চলি। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। এই প্রত্যয় বুকে পুষে চলুন, শুনি তারুণ্যের গান।

0: গান শেষ হয়, শেষ হয় সকল আয়োজন, কিন্তু তারুণ্য চিরন্তন রূপেই চিরবহমান। পৃথিবীর সকল জাতির উন্নয়ন কিংবা সংগ্রামে তরুণরাই তো মূল কারিগর। তাই তারুণ্যের প্রতি আন্তরিক যত্নই পারে তারুণ্যের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে নতুন কিছু দিতে।
1: তাই তরুণদেরকে বলি, জেগে ওঠো, নিজেকে তৈরি করো, দেশের জন্য দাঁড়িয়ে যাও, নিজেকে প্রস্তুত করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, কারণ তারুণ্য মানেই তো এগিয়ে যাওয়ার গল্প।
0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তরুণদের মুখোমুখি হয়েছেন আমাদের বন্ধু উর্মি আক্তার টুম্পা। চলুন তারুণ্যে সে জোরালো কণ্ঠ শুনি এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাদের প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিই।
2: পরিবেশ রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আর এই গুরুত্বপূর্ণ কাজে তরুণ সমাজের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আজ আমরা কথা বলব কয়েকজন তরুণদের সঙ্গে, যাদের কাছে জানব বৃক্ষরোপণ কর্মসূচি কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এবং তারা কিভাবে এগিয়ে আসতে পারে এই সচেতনমূলক কাজে। চলুন তাদের অভিজ্ঞতা ও ভাবনা জেনে নেওয়া যাক। প্রথমেই পেয়ে গেছি একজন তরুণ বন্ধুকে, জানব তার নাম পরিচয় এবং শুনব তার কথা।
3: আমি মোহাম্মদ নাইমুর রহমান, সদ্য স্নাতকোত্তর পাশ করা একজন সচেতন শিক্ষার্থী। আমার মতে বৃক্ষরোপণ কর্মসূচি এখন আর শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় একটি দায়িত্ব, বিশেষ করে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ, তাদের কাছে তো গাছের গুরুত্ব অনেক বেশি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া ছোট্ট একটা উদ্যোগ, কিন্তু সত্যি মহামূল্যবান উদ্যোগ। তো আসুন বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি।
2: ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে কথা বলবো একজন তরুণ নাটক নির্মাতার সাথে।
4: আমি শামীম আহসান, নাট্য নির্মাতা। গাছ শুধু আমাদের পরিবেশকে সৌন্দর্য দেয় না, গাছ বাঁচিয়ে রাখে আমাদের ভবিষ্যৎ। একটি গাছ আমাদের দেয় বিশুদ্ধ বাতাস, ছায়া আর একটুকু শান্তি। আসুন আমরা আজ থেকে গাছ লাগাই, পরিবেশকে ভালোবাসি এবং আমাদের প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।
2: অসংখ্য ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এবারে কথা বলবো আমাদের আরো একজন তরুণ বন্ধুর সাথে।
5: আমি জান্নাতুল নূর ইথিকা, গণিত বিভাগের একজন শিক্ষার্থী। বাংলাদেশের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ এখন আর কেবল শৌখিন পর্যায়ে নেই, এটি এখন আমাদের অস্তিত্ব রক্ষা লড়াই হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ প্রথম দিকে রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্যও বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণদের অগ্রণী ভূমিকাই পারে এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে।
2: ধন্যবাদ। কথা বলবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর সাথে।
6: আমি রেজওয়ান। বৃক্ষরোপণ শুধু একটি কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব। আজ পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বড় একটি কারণ হলো গাছপালা কমে যাওয়া। এটি গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ ঠান্ডা রাখে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এই গুরুত্বপূর্ণ কাজে তরুণরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। মনে রাখতে হবে, আজ আমরা যে গাছ লাগাবো, আগামী প্রজন্ম সেই গাছের ছায়া পাবে। তাই আসুন সবাই মিলেমিশে বেশি বেশি গাছ লাগাই এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলি।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরিবেশ রক্ষায় একটি গাছ হতে পারে ভবিষ্যতের জন্য বড় উপহার। আজকের আলোচনায় আমরা দেখলাম তরুণদের উদ্যোগ ও সচেতনতা আমাদের সমাজকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে পারে। আন্তরিক ধন্যবাদ তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সবাইকে বলবো নিজে গাছ লাগাই, অন্যকেও উৎসাহিত করি, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উর্মি আক্তার টুম্পা, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: শোনা হলো, জানা হলো তারুণ্যের কত কথা। তাদের কথা থেকে তারুণ্যের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে স্পষ্ট হয়েছে। তারা শুধু সমালোচনা করতে চায় না, তারা দেশের উন্নয়নে অংশীদার হতে চায়।
0: বর্তমান সরকার ও তারুণ্য যদি হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে অনেক অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।
1: চলুন তারুণ্যের এই সাহসী কণ্ঠকে সম্মান করি, তাদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিই
0: এবং একসাথে মিলে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ করে তুলি। তারুণ্যের হাতকে শক্তিশালী করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ করি।
1: তারুণ্য, তোমার হাতেই গড়ে উঠুক নতুন দিনের ধ্বনি।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ আবিদ শাহ, উপস্থাপনায় রায়হান কবির রাসেল ও জসিন্তা জিনিয়া, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন জাতীয় চা দিবস 2026 উপলক্ষে বিশেষ গথিকা। উপস্থাপন করছেন ইয়াসমিন পারভিন তিরবিরিজি, যুগ্ম সচিব সদস্য বাংলাদেশ চা বোর্ড।
2: আজ জাতীয় চা দিবস। আন্তর্জাতিক চা দিবসের সাথে মিল রেখে বাংলাদেশে 21 মেকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিবসের এবছরের প্রতিপাদ্য হল চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি। মূলত বাংলাদেশের অর্থনীতি ও ঐতিহ্যের সঙ্গে চায়ের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রতিদিন সকালে এক কাপ ধোয়া ওঠা চা যেন আমাদের অবিচ্ছেদ্য অংশ। অতিথি আপ্যায়ন, আড্ডা, অবসাদ, ক্লান্তি দূর করা কিংবা কর্মব্যস্ত জীবনের বিরতিতে চা এক অনন্য সঙ্গী। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের আধুনিক ক্যাফে, সব জায়গাতেই চা মানুষের মিলন মেলা তৈরি করে। চা শুধু পানীয় নয়, এটি সামাজিক বন্ধনের প্রতীক। এই জনপ্রিয় পানীয়কে ঘিরে বাংলাদেশে রয়েছে গৌরবময় ইতিহাস ও বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকা ও শিল্পভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। 1840 সালে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে প্রথম চা চাষের উদ্যোগ নেওয়া হয়। তবে এর বাণিজ্যিক যাত্রা শুরু হয় 1854 সালে সিলেটের মালনী ছাড়া চা বাগানের হাত ধরে। শিল্পকে সুসংগঠিত করতে 1951 সালে গঠিত হয় পাকিস্তান টি বোর্ড। দেশ স্বাধীন হওয়ার পর তা বাংলাদেশ চা বোর্ড নামে নতুন উদ্যমে যাত্রা শুরু করে। ধীরে ধীরে চা দেশের অন্যতম শিল্প হিসেবে বিকশিত হতে থাকে। বাংলাদেশ চা বোর্ড গুণগত মানের চা উৎপাদনের জন্য বাগান মনিটরিং, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি, বিভিন্ন ধরনের লাইসেন্স ও নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল সেবা প্রদান, চা বাগানসমূহের উন্নয়নে ঋণের ব্যবস্থা, নতুন নতুন প্রকল্প সৃজন এবং ভর্তুকি মূল্যে সার বরাদ্দ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে। শুধু তাই নয়, চা শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ চা বোর্ড বিবিধ কার্যক্রম গ্রহণ করছে। সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অধিকাংশ চা বাগান অবস্থিত হলেও হালে চা পৌঁছে গেছে উত্তরাঞ্চলের সমতলে। উত্তরাঞ্চলে চা শিল্পের যাত্রা শুরু হয় 2000 সালে। 2025 সালে সেখানে প্রায় 20 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যা দেশের মোট চা উৎপাদনের 1/5। এ অঞ্চলে উৎপাদিত অর্গানিক ও বৈচিত্র্যময় চা দেশে ও দেশের বাইরে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করার পাশাপাশি উত্তরাঞ্চলের দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 2014 সালে দেশের 67.1 মিলিয়ন কেজি চায়ের চাহিদা থাকলেও চা উৎপাদন হয়েছে 63.88 মিলিয়ন কেজি। বর্তমানে দেশীয় চায়ের চাহিদা প্রায় 94 মিলিয়ন কেজি। উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং মানসম্পন্ন উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের চা দেশীয় চাহিদা পুরোপুরি মিটিয়ে এখন বিশ্বের প্রায় 25টি দেশে রপ্তানি হচ্ছে। চা শিল্পের বিকাশের নৈপত্য কারিগর হল আমাদের চা শ্রমিকরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা আগলে রেখেছে চা শিল্পকে। চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর নির্ধারিত হারে মজুরি বৃদ্ধি করা হচ্ছে। এর বাইরে প্রতি বছর 2টি করে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, অবসরপ্রাপ্ত শ্রমিকদের জন্য অবসর ভাতা ও আনন্দশীত প্রদান করা হয়। তাছাড়া চা বাগান শ্রমিক এবং পুরুষদের বিনামূল্যে বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, রেশন প্রদান, বিনামূল্যে চাষাবাদের জন্য জমি প্রদান, তাদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান, ঘর বাড়ি মেরামত, জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্যানিটাইজেশন এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়। জাতীয় চা দিবস আমাদের সেই শ্রমজীবী মানুষের অবদান এবং তাদের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। গুণগত মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি প্রসার এবং ঐতিহ্যবাহী চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে জাতীয় চা দিবস পালন করে আসছে বাংলাদেশ চা বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়। এবছর চায়ের রাজধানী মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ 8টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার প্রদান করা হবে। আমি বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ চা শিল্পের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করছি।
1: এতক্ষণ জাতীয় চা দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনা ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গানটি শুনলেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমন্ত্রণ সবাইকে আজকে তৃতীয় পালায়। জানিয়ে দিচ্ছে যারা রয়েছে অনুষ্ঠান জুড়ে। অনুষ্ঠান উপস্থাপনায় তনিমা করিম, ইমতিয়াজ মাশরাফি, এস এম আসাদুজ্জামান, তাহমিনা খানম এবং ইশরত জাহান।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, নাসরিন আখতার, মোসাম্মদ নূর জাহান এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমেদকে এ নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশে কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, আমসহ বিশ্ববাজারে বাংলাদেশে ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদানস্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনে রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফিল এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা 16 দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে 4 জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 16 দিন আর মাদ্রাসা 23 দিন বন্ধ থাকবে। আজ থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ 31 মের যাত্রা টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ রায় দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং 1996 সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করা সহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার নেতা রাউল কাস্ট্রোকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের 3 নাগরিক সহ 4 হত্যার দায়ে রাউল কাস্ট্রো সহ অপর 5 বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে 94 বছর বয়সী কাস্ট্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তাকে আন্তর্জাতিকভাবে নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াস ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। খেলার খবর, সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে, চলবে 7 জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্থ থাকা খুবই জরুরি, আর সুস্থ থাকতে হলে প্রয়োজন সুখী, সমৃদ্ধ ও পরিকল্পিত পরিবার। পরিবার পরিকল্পনা হল সঠিক সময়ে সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। অন্যান্য পদ্ধতির মধ্যে যৌন শিক্ষা, যৌন সংক্রান্ত কার্যক্রমসমূহের নির্গমন প্রতিরোধ ও ব্যবস্থাপনা। পরিবার পরিকল্পনাকে অনেক সময় জন্ম নিয়ন্ত্রণের সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়, যদিও পরিবার পরিকল্পনার পরিধি আরও বিশাল। স্বামী স্ত্রীর মিলনে আলোচনা করে পরিকল্পিতভাবে পরিবার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করাই পরিবার পরিকল্পনা।
3: পরিবার পরিকল্পনার মাধ্যমে একটি দম্পতি সর্বমোট কয়টি সন্তান নেবেন, কতদিনের বিরতি নেবেন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরিকল্পনা করে থাকেন এবং জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তা বাস্তবায়ন করেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চেতনায়, আমাদের ভাবনায় অনুষ্ঠানে। যে যেখান থেকে শুনছেন, সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। প্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জন্য রয়েছে বরাবরের মতো সাক্ষাৎকারমূলক আলোচনা। বিষয়, অল্প বয়সে মা হওয়ার জটিলতা। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদান করছেন ইসরাত জাবিন, আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আজহারুল ইসলাম।
4: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আমরা জানি যে অল্প বয়সে গর্ভধারণ বা টিনেজ প্রেগন্যান্সি বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এটি মা এবং শিশু দুজনের শরীরের উপরে বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের আজকের আলোচনার বিষয় অল্প বয়সে মা হওয়ার জটিলতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইসরাত জামিন, সহকারী পরিচালক IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন আপনি?
5: ভালো আছি। আপনার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধু সকলকে আন্তরিক শুভেচ্ছা।
4: আজকে আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে টিনেজ প্রেগন্যান্সি, বা যেটাকে আমরা বলছি যে অল্প বয়সে গর্ভধারণ, এটার স্বরূপটা আপনি যদি একটু বলেন।
5: খুবই গুরুত্বপূর্ণ বিষয় টিনেজ প্রেগন্যান্সি অথবা অল্প বয়সে গর্ভধারণ। এই বিষয়টি আসলে কোন সময়টাকে আমরা বলছি অল্প বয়সে গর্ভধারণ? আমাদের একটি স্লোগান আছে, 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। অর্থাৎ আমাদের দেশে আইনগত বয়সসীমা মেয়েদের জন্য 18, অর্থাৎ 18 বছর আগে কোনো মেয়ের অবশ্যই বিয়ে হওয়া উচিত নয়। আর যদি বা কোনো কারণে সে মেয়েটির 18 বছর অথবা তার চেয়ে কম বয়সে বিয়ে হয়ে থাকে, তাহলে কমপক্ষে তিনি যেন 20 বছর পর্যন্ত, তার বয়স 20 বছর না হওয়া পর্যন্ত যেন সন্তান গর্ভধারণ না করে। আমরা এটাই বলি, কেননা 20 বছর পর্যন্ত একটি মেয়ের শারীরিক যে বৃদ্ধিটা দরকার, অর্থাৎ প্রজনন অঙ্গ যেগুলো রয়েছে, সন্তান জন্ম দেওয়ার জন্য যে অঙ্গগুলো প্রয়োজন হয় মেয়েদের শরীরে, সেই অঙ্গগুলো পূর্ণতা পায় না 20 বছরের আগে। এ কারণে একটি সুস্থ শিশু যদি আমি আগামী ভবিষ্যতে পেতে চাই, তাহলে আমার অবশ্যই মাকে পরিণত হওয়ার সুযোগ দিতে হবে।
4: অর্থাৎ আপনি বলতে চাইছেন যে অল্প বয়সে মা হওয়ার বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছে।
5: জি, অবশ্যই।
4: এবং কি ধরনের ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ছে আর কি বিষয়টা?
5: এখানে অনেকগুলো বিষয় জড়িত। একজন মা যখন অল্প বয়সে গর্ভধারণ করে অথবা সন্তান জন্ম দেয়, দুটোই ঘটনা ঘটতে পারে, তার অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত যেটা শারীরিক সমস্যা, আমরা অনেক সময় শারীরিক সমস্যাগুলোকে দেখতে পাই বা বুঝি, উপলব্ধি করি বা ওটা সমস্যা সমাধানে কিছুটা এগিয়ে যায়। পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে মানসিক সমস্যা। সেই মেয়েটির অনেক রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে যেটা সে কারোর সাথেই আলোচনার মাধ্যমে সমাধানে নাও আসতে পারে। আরও একটি সমস্যা রয়েছে যেটাকে আমরা একেবারে উপেক্ষা করি, সেটা হচ্ছে সামাজিক সমস্যা। এখন একটু ভেঙে বলি, শারীরিক সমস্যাটা আমি বলেছি যে মেয়েদের প্রজনন অঙ্গগুলো পূর্ণতা পায় না। তখন একটি মেয়ের যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে এবং তারপরে সে গর্ভে সন্তান ধারণ করছে, যার জন্য হয় কি, সে তো নিজে একটি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10-19 পর্যন্ত একজন ছেলে অথবা মেয়ে হচ্ছে শিশু হিসেবে পরিগণিত। তো কাজে সেই তো শিশু, শিশুর কোলে আরেকটি শিশুর জন্ম হচ্ছে। তো তার তো সেই সময় শারীরিক ভাবে অনেক রকম চাহিদা থাকে, তার খাদ্যের চাহিদা থাকে, সেই সময় বাড়ন্ত শরীর, এই সময় তাকে অনেক বেশি খেতে হবে, তাকে সুষম খাদ্য খেতে হবে, তাকে অনেক রকম নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু সেটা কোনোভাবে সম্ভব না যখন যদি তার মানে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং তারপরে কি হয়, যদি সন্তান ধারণ করতে বাধ্য হয় তাহলে কি হয়, তার শরীরে একটা ক্ষয়ের সৃষ্টি হয়। সে তো পারছে না, বাড়ন্ত চাহিদা সেটা তো তার মিটছে না, উপরন্তু তার গর্ভে যে সন্তানটি রয়েছে সে গর্ভস্থ সন্তান তার থেকে খাদ্য গ্রহণ করছে, মানে দুটো সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে।
6: তার মানে তার পুষ্টিহীনতার একটা বিষয় রয়ে যায় এবং রক্ত শূন্যতার বিষয়টাও এসে যায়।
5: জি অবশ্যই। এই জন্য হয় কি, একজন অসুস্থ মায়ের মাটা তখন অসুস্থ হতে থাকে এবং মাটার ফলে গর্ভে শিশুটা অসুস্থ হয়। পুষ্ট শিশু অথবা যে সুস্থ শিশু আমরা আশা করি সেটা পাওয়াটা আসলে খুব মানে দুরূহ একটা চিন্তা ভাবনা হয়ে যায়। আরো একটি কথা যেটা বলেছিলাম যে মানসিক ব্যাপার, ওই মেয়েটি মানসিক ভাবে পূর্ণতা না, যে মেয়েটি শারীরিক ভাবে পূর্ণতা পায়নি তার মানসিক বৃদ্ধি তো তখন হয়নি। মানসিক ভাবে একটা মেয়ে প্রস্তুত হতে হবে যে হ্যাঁ সে একটা বিয়ে করতে যাচ্ছে এবং পরবর্তীতে তার শ্বশুর বাড়ির সাথে তাকে খাপ খাইয়ে নিতে হবে, নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে হবে, নিজের একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে, এই বিষয়গুলো তখন তৈরি হয় না। এটা একটা বড় ধরনের সমস্যা পড়ে এবং মেয়েটি দেখা যাচ্ছে যে খানিকটা শঙ্কায়, খানিকটা ভয়ে, খানিকটা অসচেতনতায় এবং সে না জানার কারণে, অজ্ঞতার কারণে, অনেকগুলো কারণের জন্য সে এমন একটা জটিল আবর্তে পড়ে যায়। তার শরীর তাকে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিচ্ছে না, তার মন তাকে সুস্থভাবে থাকতে দিচ্ছে না। পরবর্তীতে মেয়েটা একটা মানে খুবই খারাপ অবস্থার মধ্যে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিতে বাধ্য হয়।
6: আচ্ছা, এই যে এই সময়ে যেন মা গর্ভধারণ না করে, বিশেষ করে একজন অল্প বয়সী মা সে যেন গর্ভধারণ না করে, সেই জন্য কোন কোন বিষয় আমাদের মাথায় রাখা উচিত? বিশেষ করে আমরা যেমন 18 বছরের নিচে যদি কেউ বিয়ে দেয়, যেরকম আমরা বাল্য বিবাহ বলছি, আমাদের দেশে যে বাল্য বিবাহ আইন, সেই আইনেও এটা একটা অপরাধ। বিশেষ করে অল্প বয়সে এই যে মা হওয়ার একটা জটিলতা তৈরি হচ্ছে, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি?
5: প্রথম কথা হচ্ছে যে আমার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে বা আপনার বাড়িতে থাকে, মানে মোট কথা আমরা নিজেদের কন্যাকেই ভাবি, নিজের কন্যা সন্তান যদি থাকে তাকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, তাকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে। তার এই বয়সটা হচ্ছে লেখাপড়ার বয়স, তাকে মেধায় মননে পারিপার্শ্বিককে সুবিধা তৈরি করে তাকে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে এবং তাকে লেখাপড়ার মধ্যে রাখলে হবে কি, মেয়েটি স্কুলে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে এবং বাবা মাও সেটা ভাববে, হ্যাঁ মেয়েটি লেখাপড়া করে নিজের যোগ্যতা অর্জন করবে, পরবর্তীতে সে দাম্পত্য জীবনে প্রবেশ করবে, তার আগে নয়। এটা আমাকে আগে নিশ্চিত করতে হবে। আর ঝুঁকির যে বিষয়টা, আমার প্রথম কথা হচ্ছে যে সামাজিক যে সমস্যাটার কথা আমি বলেছিলাম, যে সামাজিক যে সমস্যাটা, প্রথমে মেয়েটা যদি মানে কম বয়সে বিয়ে হয় তাহলে মেয়েটাকে প্রথমে লেখাপড়া থেকে বিরত থাকতে হয়, লেখাপড়ার সুযোগ থাকে না। তাহলে মেয়েটার কোনো লেখাপড়া মানে তার অক্ষর জ্ঞানটা হলো ঠিকই, হয়তো অল্প কিছু লিখতে পারলো পড়তে পারলো, কিন্তু পরবর্তীতে তার ওই লেখাপড়াটা দিয়ে পরবর্তী কোনো কর্মজীবনে প্রবেশ করার সুযোগ থাকছে না।
6: আচ্ছা, এই বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর কোনো কার্যক্রম গ্রহণ করে থাকে কিনা?
5: অবশ্যই অনেক অনেক কার্যক্রম আমাদের রয়েছে, যদিও কিন্তু তারপরেও আমরা বলবো যে সেটা অপ্রতুল, আরো বেশি প্রোগ্রাম দরকার। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে যে স্কুলগুলোতে আমরা এ ধরনের অবহিতকরণ, সচেতনতামূলক, উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপের আয়োজন করে থাকি এবং শুধু তাদেরকে নিয়েই না, আমার স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে করলেই হবে না, সেই সাথে স্কুলের টিচার এবং আমাদের অভিভাবক শ্রেণী তাদেরকে নিয়েও আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে থাকছি। খুব অল্প না এগুলো, মানে মোটামুটি সংখ্যায় হচ্ছে, কিন্তু বাংলাদেশ তো যত বড় সেই আঙ্গিকে হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের কার্যক্রম থেমে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। এবং আরো একটি কথা, এইসব ইনফর্ম, এইসব তথ্য শুধুমাত্র যে আমরা তাদের কাছে যাচ্ছি তা না, কেউ যদি নিজের প্রয়োজনে মনে করে যে আমি জানতে চাই, তাহলে সেবা কেন্দ্রেও আসতে পারেন, নিকটবর্তী সেবা কেন্দ্রে অথবা বাড়ি বাড়ি পরিদর্শনের জন্য আমাদের যে পরিবার কল্যাণ সহকারী যাচ্ছেন তাদের কাছে জানতে পারেন, অথবা আমাদের FPI পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারেন। আর সবচেয়ে সুযোগ সুবিধা যেটা, বাড়িতে বসে একটা ফোন কলের মধ্যে উনি জানতে পারেন, সেটা হচ্ছে সুখী পরিবার কল সেন্টার 1-6767, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনার জন্য খোলা রয়েছে। অবশ্যই আপনারা যে কোনো সময় ফোন করে পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে জানতে পারবেন।
6: আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে অল্প বয়সে মা হচ্ছে, মা হওয়ার ফলে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, এই অল্প বয়সে যেন মা না হয় এই জন্য অভিভাবকদের বা শিক্ষকদের কোনো করণীয় কিছু আছে কিনা?
5: অবশ্যই অভিভাবককে বুঝতে হবে যে প্রত্যেকটি বিষয়ের একটি একটি সঠিক সময় থাকা দরকার। তো একটি মেয়ের বিয়ে দেওয়ার সময়টা কিন্তু অবশ্যই 18 বছর আগে নাই, এই জন্য তাকে উপলব্ধি করবে এই বিষয়টাকে, তাদেরকে প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্যই আমরা রয়েছে, আমরা বোঝাচ্ছি। এছাড়া কমিউনিটি পিপল, যে কোনো উপজেলায় অথবা সমাজে কমিউনিটি পিপলের একটা ভূমিকা রয়েছে, আমরা আহ্বান জানাই যে সরকার তো বিভিন্ন পর্যায় থেকে কাজ করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কাজ করছে, সেই সাথে কমিউনিটি পিপল যারা চারপাশে রয়েছেন, পারিপার্শ্বিক যে প্রতিবেশী রয়েছেন, তাদেরও একটা ভূমিকা রয়েছে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি সঠিক দায়িত্বটা পালন করেন এবং সেই সাথে আমি নিজে যদি উপলব্ধি করি যে আমি আমার কন্যা সন্তানটিকে ভালোভাবে লেখাপড়ায় বড় করলে সে একটি উজ্জ্বল ভবিষ্যতে নিজেকে প্রতিমান করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে, সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
6: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের যে বিষয়ে, অল্প বয়সে মা হওয়ার জটিলতা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য।
5: ধন্যবাদ আপনাকেও।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অল্প বয়সে মা হওয়ার জটিলতা এই বিষয়ে আলোচনায় অংশ নিলেন ইস্তাদ জাবিন, সহকারী পরিচালক IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অবশ্যই আমরা এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে যাতে আমাদের আশেপাশে বা আমাদের পরিবারের কেউ অল্প বয়সে মা হওয়ার দিকে না যায়, এই বিষয়ে আমরা অবশ্যই সচেতন হব এবং সচেতন করব, এবং আমরা অবশ্যই একটি সুস্থ সন্তান জন্ম দেব। সেই কারণে আমাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত বয়সে বিবাহ এবং সন্তান ধারণ করতে হবে, এই বিষয়টি আমরা অবশ্যই মাথায় রাখব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।
2: প্রিয় শ্রোতা, সাক্ষাৎকারটি শুনলেন।
3: বাল্যবিবাহ একটি সমাজের জন্য তথা দেশের জন্য বরাবরই কুফল বয়ে আনে। বাল্যবিবাহের কারণে অনেকে অপ্রাপ্ত বয়সে মা হয়, যার ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। আসুন আমরা বাল্যবিবাহকে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষ একসাথে কাজ করি। এবারে আপনাদের জন্য রয়েছে একটি বাল্যবিবাহ বিষয়ক গান। শিল্পী মুহিন, গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার।

0: প্রিয় শ্রোতা, বাল্যবিবাহ বিষয়ক গানটি শুনলেন। এবারে আপনাদের জন্য রয়েছে একটি কথিকা, বিষয় খাবার পরি খাবার সঠিক নিয়ম। এ বিষয়ে বলছেন এ বি এম শাহিনুজ্জামান।
1: গর্ভনিরোধক খাবার বড়ি অত্যন্ত নিরাপদ ও কার্যকর পদ্ধতি। সঠিকভাবে নিয়ম মেনে খাবার বড়ি গ্রহণ করলে এর কার্যকারিতা প্রায় 99.7%। জেনে নেওয়া যাক খাবার বড়ি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। বাংলাদেশে প্রচলিত প্রায় সকল খাবার বড়ি মিশ্র প্রকৃতির, অর্থাৎ এতে হরমোন এবং আয়রনের সংমিশ্রণ থাকে। সেক্ষেত্রে সব ধরনের খাবার বড়ির প্যাকেটে 21টি সাদা জন্মনিরোধক বড়ি এবং 7টি খয়েরি রঙের আয়রন সমৃদ্ধ বড়ি থাকে। একজন মহিলা যদি নিশ্চিত হন যে তিনি গর্ভবতী নন, তাহলে তাকে মাসিকের প্রথম দিন হতে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে। তবে মাসিক শুরুর প্রথম দিন হতে পঞ্চম দিন পর্যন্ত যে কোনো দিন থেকেও শুরু করা যাবে। যে মহিলা গর্ভপাত বা এমআর করেছেন বা যে মহিলার গর্ভপাত হয়েছে, সেক্ষেত্রে গর্ভপাত বা এমআর করার দিন থেকেই বা পরবর্তী পঞ্চম দিনের মধ্যে বড়ি খাওয়া শুরু করতে হবে। কোনো গ্রহীতা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে থাকলে গর্ভবতী নয় নিশ্চিত হয়ে মাসিক চক্রের যে কোনো সময় বড়ি খাওয়া শুরু করতে পারেন। সব সময় প্রথম বড়ি দিয়ে শুরু করতে হবে। বড়ির পাতার দিক নির্দেশনা, তীর চিহ্ন বা আঙ্গুল অনুসরণ করে প্রথম বড়ি হতে 21 দিনে 21টি সাদা বড়ি খেতে হবে। সাদা বড়ি শেষ হয়ে যাবার পর একইভাবে প্রতিদিন 1টি করে 7 দিনে 7টি খয়েরি বড়ি খেতে হবে। খয়েরি বড়ি খাওয়াকালীন সাধারণত মাসিক শুরু হয়। এক্ষেত্রে মাসিক আরম্ভ হলেও খয়েরি বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। মাসিক হোক বা না হোক, 7টি খয়েরি বড়ি শেষ হওয়ার পরদিন থেকেই পুনরায় নতুন একটি পাতা থেকে উল্লেখিত নিয়ম মেনে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে। খাবার বড়ি পানি দিয়ে গিলে ফেলতে হয়। প্রতিদিন একই সময়ে বড়ি খাওয়ার অভ্যাস করা ভালো। বড়ি খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে রাতের শোবার আগে। তবে যেসব প্যাকেটে 21টি বা 22টি বড়ি থাকে, সেক্ষেত্রে সব বড়ি শেষ হয়ে গেলে মাসিকের জন্য অপেক্ষা করতে হবে। মাসিক শুরু হলে মাসিকের প্রথম দিন থেকে আবার নতুন প্যাকেটের বড়ি খাওয়া শুরু করতে হবে। যদি মাসিক না হয় এবং গ্রহীতা নিশ্চিত থাকেন যে কোনো বড়ি খেতে ভুল হয়নি, তবে শেষ বড়ি খাবার 7 দিন পরে আবার নতুন পাতা থেকে বড়ি খেতে শুরু করবেন। এবারে জেনে নেওয়া যাক বড়ি খেতে ভুলে গেলে তার করণীয় সম্পর্কে। যদি একদিন বড়ি খেতে ভুলে যান, তাহলে যখনই মনে পড়বে তখনই একটি বড়ি খাবেন এবং ওই দিনের বড়িটি যথাসময়ে খাবেন। যদি পরপর 2 দিন বড়ি খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি বড়ি খাবেন এবং তারপর দিন নির্দিষ্ট সময়ে 2টি বড়ি খাবেন। পাতার বাকি বড়ি নির্দিষ্ট সময়ে 1টি করে খাবেন এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত কন্ডোম ব্যবহার করবেন বা স্বামীর সাথে সহবাসে বিরত থাকবেন। যদি পরপর 3 দিন বড়ি খেতে ভুলে যান, তবে ওই পাতা থেকে বড়ি আর খাবেন না এবং পরবর্তী মাসিকের আগ পর্যন্ত কন্ডোম ব্যবহার করবেন বা স্বামী সহবাস থেকে বিরত থাকবেন। যদি খয়েরি বড়ি খেতে ভুলে যান, তাহলে বাদ পড়া খয়েরি বড়ি ফেলে দিতে হবে এবং নতুন প্যাকেট হতে রোজ সাদা বড়ি খেতে শুরু করতে হবে। মনে রাখা ভালো, প্রথমবার বা দীর্ঘ বিরতিতে বড়ি খাওয়ার ক্ষেত্রে পরবর্তী 7 দিন কন্ডোম ব্যবহার করতে হবে। কোনো কারণে স্বামী সাময়িকভাবে বাড়িতে না থাকলেও বড়ি খাওয়া বাদ দেয়া যাবে না। পরিশেষে বলা যায়, সঠিক নিয়ম মেনে খাবার বড়ি খেলে গর্ভনিরোধে কার্যকারিতা মেলে। এক্ষেত্রে সরকারি খাবার বড়ি বিনামূল্যে সুখী নিন গরুণ জীবন।

0: ভাবনাহীন।
1: কথিকাটি শুনলেন। জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে কৈশোরকাল। এই সময়টাতে ছেলেমেয়েরা অনেক সময় এলোমেলো সিদ্ধান্ত নিয়ে ফেলে।
2: তাই আপনাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। তার ভালো মন্দ বন্ধু নির্বাচনে আপনি তাকে সাহায্য করুন। আপনি যখন আপনার সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, আপনার সন্তান তখন আপনার সাথে সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।
1: প্রিয় শ্রোতা, এবারে রয়েছে কৈশোরকালীন গান। শিল্পী রাশেদ জামান ও শামিমা রাদুনা।

0: একজন মাই পারেন একটি শিশুকে সঠিক শিক্ষা দিতে, মায়ের বিকল্প কিছু নাই। প্রাথমিক শিক্ষার প্রথম পাঠশালা মায়ের কাছ থেকে শিশুর শুরু হয়। এবারে শিশুর মানসিক বিকাশে মায়ের ভূমিকা এ বিষয়ে বলছেন শামসুন্নাহার রিনি।
1: শিশুর জীবনে মা ও বাবা দুজনেরই গুরুত্ব আছে। শিশুরা তাদের কাছ থেকে সমান যত্ন ও মনোযোগ প্রত্যাশা করে। তবে আমাদের সমাজে শিশুর লালন পালন ও সার্বিক বিকাশে মাকে মুখ্য ভূমিকা পালন করতে হয়। শিশুর জন্মদান থেকে শুরু করে তার লালন পালন করা, যত্ন নেওয়া, এমনকি তার লেখাপড়া ও অন্যান্য বিকাশের ক্ষেত্রে মাকে দায়িত্ব পালন করতে হয়। অন্যদিকে বেশিরভাগ বাবা শিশু বিকাশের ক্ষেত্রে খুব কমই সম্পৃক্ত হয়। সাধারণত ধরে নেওয়া হয় বাবার দায়িত্ব অর্থ উপার্জন করা, বাজার করা, বাড়ির বাইরে অন্যান্য কাজ সম্পাদন করা। ফলে বাবার চেয়ে মায়ের সাথে শিশুর সম্পর্ক অনেকটা গভীর। প্রকৃতিগতভাবে সেই সম্পর্কটা হল নারীর আত্মিক বা আত্মার। তাই বলা যায় মাতৃবিয়োগ বা বিচ্ছেদ হলে শিশুর জীবন সমুদ্রে ভাসমান খড়কুটার সমতুল্য হয়। ভবিষ্যতে শিশুর মন মেজাজ কেমন হবে তা অনেক সময় মা ও শিশু সম্পর্কের ধরন দিয়ে নির্ধারিত হয়। কিছু কিছু শিশু জন্ম থেকে ধীর মনোভাব সম্পন্ন হয়, আবার অনেক শিশু বেশি নমনীয় হয়, তাদের সহজে বসে আনা যায়। সাধারণত সন্তানেরা যদি একটু চঞ্চল প্রকৃতির হয় তাহলে তাদের জন্য মা একটু বেশি উদ্বিগ্ন থাকে। যেহেতু বুকের দুধ খাওয়ানোর ফলে মা ও শিশুর মধ্যে ঘনিষ্ঠতা ও পরিতৃপ্তি আসে, মনোবিজ্ঞানীরা শিশুর মানসিক প্রশান্তির জন্য মায়ের দুধ পান করানোকে আদর্শ বলে দাবি করেন। মায়ের মানসিক অবস্থা শিশুকে বিশেষভাবে প্রভাবিত করে। উদ্বিগ্ন প্রকৃতির মায়ের সন্তানেরা অশান্ত মেজাজের হয় এবং শান্ত ধীর স্থির প্রকৃতির মায়ের সাহচর্যে শিশু শান্ত ও সুখী হয়। মায়ের স্নেহের অভাব ও শীতলতা শিশুর মধ্যে খাবারের সমস্যা, বিছানু বিজানু, মানসিক বিকার ইত্যাদি সমস্যা দেখা দেয়। প্রস্রাব পায়খানা বা অন্যান্য অসাবধানতা যেসব মায়েরা তাদের সন্তানদের কঠোরভাবে শাস্তি দেন, সেসব ছেলে মেয়েদের মধ্যে সার্বিক দুর্বলতা বেশি দেখা দেয়। মা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন শিশুর মধ্যে অপুষ্টি, অরুচি প্রভৃতি দেখা দেয়। মায়ের সঙ্গ শিশুকে সামাজিক ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সন্তানের জীবনে প্রাথমিক শিক্ষা মায়ের থেকে শুরু হয়। মায়ের স্নেহ, মমতা, আদর্শ, আচার আচরণ সন্তানের চরিত্র গঠনে সরাসরি প্রভাব ফেলে। একটি সুস্থ সভ্য সমাজ গঠনের জন্য মায়ের ভূমিকা অমূল্য। একজন মায়ের অংশগ্রহণ শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষাদানকে প্রসারিত করতে সাহায্য করে। পৃথিবীতে কোনো শিশুই বিবেকবান বা নৈতিকতা ও মূল্যবোধ প্রভৃতি মানসিক গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে না। আবার এত সব সে একাকি শিখতে পারে না, তাকে সুশিক্ষা শিক্ষিত করে তুলতে হয়। শিশুর সঠিক বিকাশের স্বার্থে তার প্রতি শাসনসুলভ মনোভাব এড়িয়ে বন্ধুসুলভ মনোভাব প্রকাশ করে তার সান্নিধ্যে যেতে হবে। শিশু সুস্থ বিনোদনের ব্যাপারে পিতামাতাকে একসাথে কাজ করতে হবে, তাহলে সঠিকভাবে শিশুর মানসিক বিকাশ বিকশিত হবে।
2: স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকতে হলে প্রতিদিন নিয়ম করে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন এবং হাঁটাহাঁটি করুন বা ব্যায়াম করুন। এতে করে আপনি সুস্থ থাকবেন এবং রোগ বালাই থেকে মুক্ত থাকবেন।
0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে একটি স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী মার্লিন টুকটুকি সাধক, গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, গানটিতে সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। স্বাস্থ্য

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে একটি বেতার কার্টুন।
1: এই সংসারটা আর আমার ভাল লাগে না। এই যে হুনতাছেন, ফুলা পানগু কান্দনের আওয়াজ কি আপনার কানে যায় না? আপনার দিলে কি রহম নাই?
2: আরে কি হলো, এত সিল্লা সিল্লি করতাছিস কেন?
1: সিল্লা সিল্লি করুম না তো কি করুম, আজকে নিয়া তিন দিন হইলো আপনি কোনো কামে যাইতাছেন না। সেদিন কয়েকটা টেহা পাইয়া কিছু বাজার করছেন, আর এদিকে কালকে রাত থেকে যে পোলা পান গুলা না খাইয়া আছে, সেদিকে আপনার কি কোনো খেয়াল আছে?
2: চুপ কর তো, আজকালকার মানুষে রিক্সা তেমন উঠবার চায় না, ওই বাস আর ট্যাক্সিতেই বেশি যায়, বুঝছিস? আরে রিক্সা চালাই তোর এত বড় সংসার টানুন যায় না?
1: ও, সংসারটা বুঝি আমার একলার, পোলা পান গুলান বুঝি আমি বাড়াইছি।
2: তয় কি আবার, আজ একদিন হলো একটা পোলা দিবার পারলি না, সেই আশায় আশায় তো পাঁচখান মায়া হইল। রাগা দে গামছা খান দে।
1: দিতাছি, দাঁড়ান, এই নেন। আরে আরে আরে, এটা আপনি কি করেন? কমলারে কই নেন?
2: ওই আবার নেবো, হাটে নিয়ে বেচা দেই, কয়টা টানি পাওয়া যায়।
1: এটা আপনি কি কন, কমলারে আমি কত আদর করে বড় করছি, এছাড়া এটা তো আপনি টেহা দিয়েও কিনি নাই। মাতবরের ছাগলটা হেই বাচ্চা বিয়ানের সময় মইরা গেল, মাতবরের বউয়ের তন সাইয়া আইনা ভাতের ফ্যানখান নিজে না খাইয়া বোতলে ভইরে আমি কমলারে খাওয়াইছি। আজ আল্লাহ করলে ছাগলটা গাভিন হয়েছে, দুই দিন পর বিয়ান দিলে দুইটা পয়সার মুখ দেখবেন। আর আর আপনি কি না এটা হাড়ি নিতেছেন?
2: আরে চুপ থাক, দুই দিন পরেরটা পরে, অহন কি খায়া থাকবি? হ্যাঁ
1: না না না না, দোহে আপনার, এটা এটা আপনি হাড়ি নিয়েন না, কমলারে আমি বেচতে দিমু না।
3: কি ব্যাপার আকাশ মিয়া, ছাগল নিয়ে কই যাইতাছো?
2: আরে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
2: আসসালাম। আসেন আসেন আসেন, আপনি এই আমাগো বাড়িতে কোনোদিন আহেন না, আজকে হঠাৎ করে
3: আমি আসছিলাম তোমার মেয়ে দুইটার খবর নিতে।
2: যে
3: এই বছর তো তারা স্কুলে গেল না।
1: স্কুলে যাইব কি মাস্টার সাহেব, যেই মানুষে বউ বাচ্চা গো ঠিক মতো খাওন দিতে পারে না, তার বাচ্চা গো আবার লেখাপড়া।
3: কেন কেন, আকাশ মিয়া তো সেইদিনও দেখলাম বাজারে রিক্সা চালাইতে।
2: রিক্সা চালাই আর পোষাইতে পারি না মাস্টার সাহেব।
3: তাই নাকি, তা ফুলির মায়ের ছেলে মেয়ে মোট কয়জন?
1: পোলা নাই মাস্টার সাহেব, পাঁচটা মাইয়া।
3: কও কি, এইটা তোমরা কি করছো আকাশ মিয়া, তোমরা কি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানো না?
2: জানি মাস্টার সাহেব, তয় দোষ তো আমার না, আমি চাইছিলাম একটা পোলা, কিন্তু হয়তো মাইয়া।
1: আর আর ফুলির বাপে হেল্লাইগা খালি খালি আমারে গঞ্জনা দেয়।
3: এইটা তোমাগোর মতন মানুষের একটা বড় রকমের ভুল ধারণা।
2: কোনটা মাস্টার সাহেব?
3: এই যে তুমি পোলা হয় না বইলা ফুলির মায়েরে গালমন্দ করো, এইটা তো তোমার মস্ত বড় ভুল
2: মাস্টার সাহেব।
3: হ, আরে সন্তান ছেলে হইব না মেয়ে হইব এইটা তো ঘটে বাপের দিক থেকে।
2: আচ্ছা,
3: তবে কেমনে ছেলে হইব সে ব্যাপারও বাপের করণের কিছু নাই, মা তো থাকলো দূরের কথা।
2: কোন মাস্টার সাহেব?
3: ও ঠিকই বলতাছি, আর ছেলে ছেলে কইরা এই যে তোমরা পাঁচ পাঁচটা সন্তান নিলা, আর এখন কি না তাগরে ঠিক মতন খাইতে দিতে পারো না? আরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই তো যথেষ্ট।
2: বড় ভুল করে ফেলাইছি মাস্টার সাহেব।
3: কিন্তু সেই ভুল বুঝতে যে বড় দেরি করে ফেলাইছো, এখন তো তার মাসুল দিতেই হবে।
2: ঠিকই কইছেন মাস্টার সাহেব, তয় সকলের কাছে আমাকে একটা অনুরোধ থাকলো, কেউ যেন পোলার আশায় আশায় সংসারটারে আর বড় না করে, আমাকে মতন এমন ভুল না করে।
3: কিন্তু তুমি তো আরেকটা ভুল করতেছো আকাশ মিয়া।
2: আবার কি ভুল মাস্টার সাহেব?
3: এই যে তুমি তোমার বড় মেয়ে দুইটারে স্কুলে পাঠাইতেছো না, বলতেছো অভাবের সংসার, কিন্তু তাদের এই স্কুল পড়াইতে তোমার খরচ তো লাগবে না।
2: কি কোন মাস্টার সাহেব?
3: আকাশ মিয়া, তাদের প্রয়োজনীয় বইপত্র সব স্কুল থেকে পাইব।
2: আচ্ছা,
3: শুধু তাই না, মাস শেষে সরকার তাগরে কিছু টাকাও দিব।
2: তাই নাকি, আসলে আমি ভুল করছি মাস্টার সাহেব, আমারে মাফ করে দিয়েন।
3: করতে পারি, তবে এক শর্তে।
2: আপনার শর্তটা আমিই কই মাস্টার সাহেব, কাল থেকে আমাগো ফুলি আর ময়না দুইজনেই স্কুলত যাইব।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন জনসংখ্যার গান, শিল্পী জুলি শর্মিলা।

0: বাংলাদেশের অনেকাংশে অপ্রাপ্ত বয়সকে বিয়ে একটি গভীরভাবে প্রতিষ্ঠিত প্রথা। এটি দারিদ্রতা এবং জনসংখ্যা বৃদ্ধির চক্রকে আরও ঘনীভূত করে তোলে।
1: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রিয় শ্রোতা, কথায় আর গানে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। বিদায়ের আগে জানাতে চাই আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ফারজানা ইয়াসমিন, উপস্থাপনায় আমি আনোয়ার হোসেন
0: ও আমি ফারজানা ইয়াসমিন,
2: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন।
0: আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। ওয়ালামাকুম বিদুয়া ইকারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে ভক্তিমূলক নজরুল সঙ্গীতটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দেশের গান, ফজলে খোদার কথায় বশির আহমেদের কণ্ঠে ও সুরে।

0: দেশের গানটি শুনলেন। শিল্পী ছিলেন বশির আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর। প্রথমে ইংরেজিতে, পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather, the news read by Farhana Trina. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has ordered Dhaka Metropolitan Police TMP Commissioner Muslehuddin Ahmed to submit the investigation report into the brutal rape and murder of a 7-year-old child at Pollubi in the capital within a week. He gave this instruction at a press briefing at his office at Secretariat in the capital today. Law Minister said government will take all out measures to speed up the process and complete the trial as soon as possible. He said if justice cannot be administrated, it will give a bad message to the society. It may be mentioned that a 7-year-old child was brutally murdered at Pollubi last Tuesday after being raped. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has stressed the need for a strong national social movement to prevent incidents of rape, child abuse and killings. He put the emphasis in a post on his personal Facebook profile today. The LGRT minister said families, schools, madrasas, teachers, religious leaders, media, social organizations and every citizen must come forward to address the issue. He said incidents of rape, child abuse and killings are not isolated events, but alarming reflections of long-standing moral degradation, social irresponsibility and the rapid decline of human values over the years. Mirza Fakhrul Islam Alamgir also urged everyone to join together to stage a collective struggle for change. UK High Commission Sarah Cook and Swiss Ambassador Retro Rangoli paid separate courtesy call on Information and Broadcasting Minister Johiruddin Shopon at his office today. In his meeting with UK High Commissioner Sarah Cook, the Information Minister sought the UK's cooperation in formation of the Media Commission. He expressed his interest in exchanging experience of the UK's media-related authority, the Office of Communication Ofcom. The High Commissioner assured the cooperation and informed the Minister about the activities of Ofcom. During his meeting with Swiss Ambassador Rattrangoli, the Information Minister expressed his interest in utilizing the experience of Switzerland to protect country's people from misinformation and disinformation. State Minister for Information and Broadcasting, Yasi Khan Choudhury, was present during the courtesy call. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said political bias and manipulation of system obstructed the expected development of country's agriculture. He said this while inaugurating the mango export program at the Bangladesh Agriculture Research Council in the capital today. The minister said ear service will be ensured to facilitate the export of fruits, including mangoes. At the event, 4 agriculture entrepreneurs were awarded for their contribution to producing export quality mangoes. Chief Election Commissioner A.M.M. Nasiruddin has said the commission has both the courage and experience to face any challenge on its way to holding fair and impartial elections. He said this at a press conference on the final report on the observation of the 13th National Parliament Election 2026 and the referendum in the capital today. The report was prepared by the Asian Network for Free Elections, ANFEL. Regarding the local government elections, the Chief Election Commissioner said the cooperation of all, including political parties, is required for holding a fair local government election. The High Court has rejected a writ petition challenging the legality of activities carried out during the tenure of the interim government, led by former Chief Advisor Professor Dr. Mohammad Yunus. The High Court bench of Justice Ahmed Sohail and Justice Fatima Anwar passed the order after hearing arguments on the petition. The U.S. has charged former Cuban leader Raul Castro with conspiracy to kill U.S. nationals and other crimes over the 1996 downing of 2 planes between Cuba and Florida. A case was filed yesterday accusing Raul Castro and 5 others in the shooting down of the aircraft and killing 4 people, including 3 Americans. Castro, now 94, was then head of the country's armed forces and faced international condemnation over the crash. The incumbent president of Cuba, Miguel Diaz-Canel, call the churches a political maneuver devoid of any legal foundation. Pakistan has stepped up diplomatic efforts to hasten the US and Iran peace talks, as Tehran said. It was reviewing Washington's latest response to a proposed ceasefire framework. Meanwhile, President Donald Trump suggested he could wait a few days for the right answers from Tehran, but was also willing to resume attacks on the country. 6 weeks since fragile ceasefire took effect, talks to end the war have made little progress. While soaring oil prices have raised concern over inflation and the impact on the global economy, a mild heat wave is sweeping across 11 districts, including Dhaka. Bangladesh Meteorological Department today said it may continue further as humidity is higher, so every light labor is causing sweating, resulting into dehydration and fatigue. In this situation, especially working class people are facing hardship to carry on their livelihood. Physicians are suggesting people to stay at cool and shaded place to avoid diseases caused by the scorching heat. Finally, weather and forecast. Volatile One tonight says there are chances of rain or thunder showers with temporary boost. Northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Mamsingh, Sylhet, Nuakhali, Kumilla, and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Salma Begum. দেশের রেকর্ড সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত 9টায় বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। এই নতুন মাইল ফলকটি গত বছরের 23 জুলাই রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সকল বিদ্যুৎ বিতরণ সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার 918 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতে 12টি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় 12টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যা আগামী 2 বছরের মধ্যে উৎপাদনে যাবে। এর মাধ্যমে সরকার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের বাতিল করা 6টি বিদ্যুৎ প্রকল্প পুনর্বহাল করেছে। সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে ফেনীর সোনাগাজীতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বিদ্যুৎ ঘাটতি পূরণে নতুন প্রকল্পটি ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছরের প্রথম 10 মাসে 3,26,928.16 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 31,327.43 কোটি টাকা বেশি। এনবিআর এর তথ্য মতে, চলতি অর্থবছরের 10 মাসে আয়কর খাতে রাজস্ব আদায় হয়েছে 1,09,622.17 কোটি টাকা, শুল্ক খাতে 90,762.74 লাখ টাকা এবং মূসক খাতে 1,26,543.25 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে 2,158 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটে 1 ভরি স্বর্ণে 2,099 টাকা বাড়িয়ে 2,27,331 টাকা এবং 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণে 1,808 টাকা বাড়িয়ে 1,94,847 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 375টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 233টির, কমেছে 93টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5264 পয়েন্টে। ডিএসইতে আজ 867.48 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 841.12 কোটি টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। দেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
1: পাখ পাখালির কিচির মিচির, সবুজ শ্যামল প্রকৃতি, নদ নদীতে ঘেরা এই বাংলাদেশের এক এক অঞ্চলের সুর যেন একই ফুলে নানা বর্ণের পাপড়ি।
0: বন্ধুরা, আমাদের লোকসংস্কৃতি আর মাটির সুবাসে মাখা চার অঞ্চলের চারটি গান নিয়ে আজ সাজানো হয়েছে প্রাণের সুরের আয়োজন। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
1: এবং আমি তানিমা করিম। এই অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন এবিএম মাহবুবুর রহমান।
0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের আঞ্চলিক গানের ভেলায় চড়ে আমরা প্রথমেই চলে যাব সুরমা নদী বিধৌত সবুজ শ্যামল অঞ্চল সিলেটে।
1: আপনারা জানেন যে হাসন রাজা আর শাহ আব্দুল করিমের পুণ্যভূমি সিলেটের আঞ্চলিক গান মানেই গভীর ভালোবাসা আর আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়।
0: আজকের আসরে প্রথম গান শাহজালালের মাটি আমার, গানটির শিল্পী গোলাম উদ্দিন, সুর ও গীতিকার শাহরাজ। শুনুন তাহলে চমৎকারী গানটি।

0: শ্রোতা বন্ধুরা, সিলেটের আঞ্চলিক গানের মধ্য দিয়ে আমাদের আজকের সুরের যাত্রা শুরু হলো, তাই না? আপনাদের কেমন লেগেছে জানাতে ভুল করবেন না। কিন্তু
1: সিলেট অঞ্চল থেকে এবারে আমরা সরাসরি চলে যাব তিস্তা ধরলা বিধৌত উত্তরের জনপদ রংপুরে। ভাওয়াইয়া আর চটকা গানের চারণভূমি, রংপুরের গানের সুরে থাকে এক অদ্ভুত টান আর মাটির গন্ধ।
0: শোনাব রংপুর অঞ্চলের একটি জনপ্রিয় গান। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন মোহাম্মদ কসিম উদ্দিন, শিল্পী রহিমা খাতুন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদের লিখে জানাতে পারেন। চিঠি লিখুন এই ঠিকানায়। প্রাণের সুর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শের-ই বাংলানগর, ঢাকা 1207। তো বন্ধুরা লিখছেন নিশ্চয়ই, চিঠির অপেক্ষায় থাকলাম।
1: রংপুরের মাটির গন্ধ মাখানো সুরের পর এবারে আমাদের যাত্রা পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনের দেশ চাটগাঁয়ে। চাটগাঁয়ে গান মানি প্রাণের জোয়ার, আর বলাই বাহুল্য চাটগাঁর আঞ্চলিক ভাষার টান শুনলেই মন নেচে ওঠে।
0: যেমনটি বলছিলাম, এবার আমরা শোনাব চট্টগ্রাম অঞ্চলের একটি দারুণ গান। গানের কথা, আশিক বন্ধু আমার নাইরে ঘরে, জননন্দিত এই গানটি শিল্পী শেফালী ঘোষ। শুনুন বন্ধুরা এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই গান শোনাতে গিয়ে আপনাদের নিয়ে যেতে চাই পদ্মাপাড়ের ঐতিহ্যবাহী অঞ্চল রাজশাহীতে। গম্ভীরা আর আলকাপের চারণভূমি, রাজশাহীর মাটির সুর আমাদের লোকসঙ্গীতকে করেছে অনন্য।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন বন্ধুর বাড়ি পদ্মার উপর, গাটি শিল্পী কাজী সুলতান মাহমুদ।

0: শ্রোতা বন্ধুরা, আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণীসুর আজকের মতো এখানেই শেষ হল। আজকের প্রাণীসুর গ্রন্থনা করেছেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থাপনায় ছিলাম তনিমা করিম
1: এবং এস এম আসাদুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু। আগামীতে আবারও নতুন কোন সুরের খেয়ায় বসে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বাংলাদেশ বেতার। শুভ বিকেল।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর,
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী জহির আলেম, প্রথম গানের গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: প্রিয় বন্ধুরা, দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন জহির আলীম,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: পরিবেশনায় এখন রয়েছে দেশের গান। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ জায়গিদার এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: দেশের গানটি শুনলেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: রইতে আর পারি না, বুকটা ঝুলে যায়, চোখে কিছু দেখি না, মনে হয় রইদ না, সারাদিন আগুন টানি।
3: শুনছো? এই রোদে যাইও না, কালই তো মাথা ঘুরে পড়ে গেছিল।
2: না গেলে চলবো কেমনে? বাচ্চার ওষুধ, ঘরের ভাড়া, পোলাপানের পড়ার খরচ, পেটের আগুন রোহিতের আগুনের থেকেও বেশি জ্বলে। এই শহর তো আর কারো জন্য থামবো না।
3: শহর তোমার কিছু দেয় নাকি শুধু ঘাম আর কষ্টটাই নেয়?
2: আমাগো ঘামেই তো এই শহর চলে, কিন্তু এই ঘাম কেউ দেয় না।
4: ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষ প্রচণ্ড তাপের মধ্যে কাজ করছে। এই তাপ শুধু অস্বস্তি নয়, এটি প্রাণঘাতী। হিট স্ট্রোক, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পানি পান করুন, প্রয়োজনে বিশ্রাম নিন, সচেতন থাকুন, তাপ থেকে বাঁচুন। আসুন অনিয়ন্ত্রিত বিল্ডিং নির্মাণ বন্ধ করি, ঢিলেঢালা কাপড় পরি, সবুজ বাড়িয়ে ছায়া তৈরি করি, একটু মানবিক মানুষ হই।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে একটি বিশেষ কথিকা। উপস্থাপনায় রয়েছেন মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

0: আজ বিশ্ব সংস্কৃতি দিবস 2026। এই দিনটি সারা বিশ্বের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বলে আমি মনে করি। সংস্কৃতি একটা জাতির বৈশিষ্ট্যকে তুলে ধরে এবং সেই বৈশিষ্ট্যটি হচ্ছে তার আচরণ, তার কর্ম, তার খাদ্যাভ্যাস, তার পোশাক পরিচ্ছদ, তার অন্য মানুষের সঙ্গে মত বিনিময়, সবকিছু কতটা উচ্চতায়, কতটা অভিজাত তা নির্ভর করে তার সাংস্কৃতিক চর্চার উপরে। এবং এই সংস্কৃতি কিংবা এই ঐতিহ্যগত দিক কিন্তু একদিনে গড়ে ওঠে না, একটা মহত্তম শ্রম দিয়ে এই সংস্কৃতিকে গড়ে তুলতে হয়, দিনে দিনে গড়ে তুলতে হয়। একদিনে কখনো সংস্কৃতির সমৃদ্ধি আসে না। বাংলাদেশের মানুষের সংস্কৃতির ইতিহাস 2000 বছরের কিংবা তারও বেশি। সে চর্যার আমল থেকে আজ পর্যন্ত আমাদের সংস্কৃতির ইতিহাসকে সমৃদ্ধ করেছি, শুধু সাহিত্য দিয়ে না, বরং এক অক্লান্ত পরিশ্রম আমাদের এই কৃষিভিত্তিক সমাজের মানুষের, যে দৈনন্দিন দুঃখ বেদনা, আশা নিরাশা, সংগ্রাম বিদ্রোহ সবকিছুর ভেতর দিয়ে এই সংগ্রাম লালিত হয়েছে এবং সামনে এগিয়ে গেছে। 1947-এর দেশভাগের পর থেকে 1952-সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে 1947-69-71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে 24 অভ্যুত্থান, আমরা এই ধারাবাহিক যাত্রায় যদি দেখি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে আমাদের দিন যাপনকে, আমাদের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কবিতায় যাই, দেখব তিনি বলছেন, মাতৃভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শত ধিক তারে। তখনই আমার মনে হয় যে তখন থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে। আমরা আমাদের সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রকে যদি বিবেচনা করি, আমাদের খাদ্যাভ্যাস আমরা দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একটা মানুষের সংস্কৃতির খাদ্যাভ্যাস। আমরা যে পান্তা ভাতের কথা বলি, সেটি কিন্তু যখন ফ্রিজ আবিষ্কৃত হয়নি, তখন এই বাংলাদেশের মানুষ নিজস্ব প্রক্রিয়ায় খাদ্যের সংরক্ষণ করেছে। এই বাংলাদেশের মানুষ তার খাদ্যের সুরক্ষা, ভূমির সুরক্ষা, তার জীবনের সুরক্ষার জন্য নানা রকম ঔষধিও আবিষ্কার করেছে। এবং এই যে চিকিৎসা ব্যবস্থা, এখন যেটা আমরা হার্বাল চিকিৎসা ব্যবস্থা বলি, সেটা কিন্তু 1000 বছরের, সেটাও আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। সুতরাং আমরা যদি আমাদের জাতিগত বৈশিষ্ট্যের দিকে তাকাই, আমরা অত্যন্ত সরল, সহজ এবং নির্ঝঞ্ঝাট জীবনযাপনে বিশ্বাসী। কিন্তু কালক্রমে বিভিন্ন সংস্কৃতির আদান প্রদানের ভেতর দিয়ে বিভিন্ন মানসিকতার যে পরিবর্তন ঘটেছে, সেখানে হয়তো বৈশ্বিক আবহ লেগে আমাদের সংস্কৃতির কিন্তু রূপবদল ঘটেছে। কিন্তু আমাদের মূল যে জায়গা, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংস্কৃতির যে চর্চা, যেটা সমতল এবং পাহাড় দুটির সংমিশ্রণে, আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে এখন দেখতে শুরু করেছি। সাঁওতাল, ভিল, গারো, হাজং, চাকমা, এদের আরো অনেক জনগোষ্ঠী আছে। সেই জনগোষ্ঠীর মানুষের যে সংস্কৃতি, তাদের যে রূপ, সংস্কৃতির যে রূপ, সেটি আমাদের সমতলের মানুষের সংস্কৃতির রূপের সঙ্গে আমরা আজকে সম্মিলিত করতে চাই। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ পরিগঠনের জন্য কাজ করতে চাই এবং সেটি অনেকাংশেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তির বিশ্বাসকে লালন করে। আমরা যদি শুধুমাত্র সমতলের মানুষের দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি পূর্ণ হবে না। সেজন্য আমাদের পাহাড়ের মানুষের যে সংস্কৃতি, তাকেও আমাদের মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করতে হবে। আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেটি হলো সংস্কৃতির যাত্রার একটা চিন্তা। এবং আমি মনে করি যে 1000 বছরের সংস্কৃতি চর্চায় আমাদের জাতি যে বদল ঘটেছে, আমাদের জাতির আকাঙ্ক্ষার যে রূপ বদল ঘটেছে, সেটিও খুব বিজ্ঞান মনস্কভাবেই ঘটেছে। এবং আমি মনে করি বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির যে একটা মেলবন্ধন ঘটে, সেটি কিন্তু অভিবাসনের ভেতর দিয়ে। অসংখ্য মানুষ আজকে বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে জীবন যাপন করছে, তারা যখন ফিরে আসছে, আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে তাদের যে বিনিময় ঘটছে, সেখানেও কিন্তু সংস্কৃতির রূপ বদল ঘটছে। কিন্তু আমি মনে রাখতে হবে, আমাদের নিজস্ব যে ঐতিহ্য, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের উত্তরাধিকারকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের সেই রূপ বদলকে আবহন করতে হবে। তা না হলে আমাদের জাতির যে বৈশিষ্ট্য, সেটা আমরা হারিয়ে ফেলব। সুতরাং আজকে সংস্কৃতি দিবসে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটানো। আমরা যদি অন্য সংস্কৃতি নিই, তার ভালো দিকটাই নেব, মন্দ দিকটা আমরা নেব না। সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা।
1: এতক্ষণ বিশ্ব সংস্কৃতি দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকাটি শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং কথিকাটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানমালায় আপনাদের জন্য আমাদের এখনকার নিবেদন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

0: দুখানি নজরুলসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশনারা মাসুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এ নির্দেশ দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এলক্ষ্যে ইতোমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশন অফ কমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণের কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলিও আজ তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দ্বার করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে বাংলাদেশে কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আমসহ বাংলাদেশি ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদানস্বরূপ 4 জন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল থেকে টানা 16 দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী রোববার থেকে ঈদ ও গরমের ছুটি হওয়ার কথা থাকলেও আগামীকাল ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় আজ শ্রেণী কার্যক্রম শেষে ছুটি শুরু হয়েছে, চলবে 4 জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 16 দিন বন্ধ থাকবে আর মাদ্রাসা বন্ধ থাকবে 23 দিন। পবিত্র ঈদ উল আজহার পরবর্তী ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ 31 মে'র যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। খেলার খবর, সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে ভারতে শুরু হচ্ছে, চলবে 7 জুন পর্যন্ত। এতে বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে স্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: সবার মনে খুব আনন্দ মনে হইতাছে। কেন, সামনে কুরবানি তাই?
1: তা তো আছে,
3: ঠিকই কইছো।
0: আর সবচেয়ে বড় কথা, আমরা যে কুরবানি দিমু এইটা হইতাছে গিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটার জন্য যে মনে যে কত আনন্দ, আল্লাহ যদি আমাদের কুরবানি যদি কবুল করেন এবং আল্লাহ যদি রাজি খুশি হন, আল্লাহ যদি খুশি হন তাহলে তো এর সে ভালো জিনিস আর কি আছে। সবাই সবার জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই কুরবানি কবুল করেন। কোরবানি নিয়া একটা একটা তোমার এই একটা আলোচনা করি, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? কোরবানির দিন আমরা এই ঈদুল আজহার সময় কোরবানির পশু জবাইয়ের ফলে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়, বুঝছো? রক্ত, হাড়, চামড়ার অংশ, নারী ভুঁড়ি বা অন্যান্য আবর্জনা সঠিকভাবে অপসারণ না করলে পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের সৃষ্টি হইতে পারে। তাই কোরবানির পশুর বর্জ্যের ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: হইতে পারে কি বলতেছো তুমি?
0: এখন এই যে কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার করতে হবে। রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এসব আবর্জনা ফেলতে হবে। অনেক ক্ষেত্রে এই যে গর্ত কইরা মাটির নিচে পুইতা ফেলাও কিন্তু একটা ভালো পদ্ধতি। এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। আমরা অনেক সময় প্লাস্টিক বা পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এইগুলা পরিবেশের জন্য ক্ষতিকর। কোরবানির স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমা যায়। এছাড়া সবাইকে সচেতন হইতে হইব এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হইব। তাহলে আমরা একজন আর একজনকে সহযোগিতা করব।
2: শুধু আপনার কামামিনা সহযোগিতা লাগবে না,
0: সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকে তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকে। তাই কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এবং এই যে তোমরা নিজেরা করবা, তারপরে পাড়া প্রতিবেশীদের জানাইবা, যারা না বোঝে তাদের বুঝায় বলবা, এটা কিন্তু সবার কিন্তু নৈতিক দায়িত্ব। এবং এই দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে কম বেশি পালন করতে হবে।
3: সমিতির মিটিং এ যেদিন যামু সেদিন যায় মহিলা গড়ে সবাই রে কমু, এই যে তুমি যে মেসেজ গুলা দিলা এগুলা কমু।
0: আর একটা জিনিস কি জানো, এই যে কুরবানির গরু কিন্তু মানে খুব ভালো গরু কিনতে হইব অন্তত পক্ষে, মানে কান নাক চোখ
2: সব কিছু থাকতে পারবে, কোনো রোগ অসুস্থ হইতে পারবো না,
0: অসুস্থ থাকতে পারবো না, দুর্বল থাকতে পারবো না, এবং ভালো দেখা হৃষ্ট পুষ্ট গরু কিনতে হইব। তাইলে কিন্তু আল্লাহ খুশি হইব। আর আজকে কি দিবস জানো?
2: জানি
0: কত,
2: আমি জানি
0: আজকে হইতাছে, জাতীয় চা দিবস। আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় পানীয় চা শুধু ক্লান্তি দূর করে না, এইটা বাংলাদেশের অর্থনীতি, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত, বুঝতে পারছো? বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রামের সবুজ চা বাগান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, বুঝছো? হাজারো শ্রমিকের কঠোর পরিশ্রমে উৎপাদিত এই চা দেশে চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখতেছে। কত সুন্দর কথা দেখছো, নিজেরা খাইতেছি বিদেশেও রপ্তানি কইরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নও সমান জরুরি। আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং দেশীয় চায়ের প্রচারের মাধ্যমে বাংলাদেশের চা বিশ্ব বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে, এই আশা আমরা সবাই করি, কি বলো? তাইলে এই যে কথাটা বলতেছিলাম, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উপায় এইটা নিয়ে আমরা আলোচনা শুনি, কি বলো? ডক্টর আম্বিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। তাহলে আমরা শুনি।
3: আচ্ছা,
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উপায় সম্পর্কে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আম্বিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ।
4: প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব গবাদি পশুর চামড়ার গুরুত্ব সম্পর্কে।
5: বাংলাদেশে গবাদি পশুর চামড়া একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গবাদি পশু বিশেষ করে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া দেশের অর্থনীতি, শিল্প ও রপ্তানি খাতে বড় ভূমিকা পালন করে থাকে। প্রথমে আসি চামড়ার অর্থনৈতিক গুরুত্ব। চামড়া বাংলাদেশের অন্যতম রপ্তানিমুখী পণ্য। চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। জুতা, বেল্ট, জ্যাকেট, ওয়ালেট তৈরিতেও চামড়া ব্যবহৃত হয়ে থাকে। শিল্পক্ষেত্রে চামড়ার গুরুত্ব। চামড়া থেকে বিভিন্ন শিল্পপণ্য তৈরি হয়। ফুটওয়্যার শিল্পে চামড়ার ব্যবহার সবচেয়ে বেশি। এছাড়াও ফার্নিচার, গাড়ির সিট, খেলাধুলার সামগ্রীতেও চামড়া ব্যবহার হয়ে থাকে। কাঁচামাল হিসেবে টেনারি শিল্পের প্রধান কাঁচামাল হল চামড়া। চামড়ার উপপণ্য থেকে জেলাটিন, আঠা, পশুখাদ্য তৈরি হয়ে থাকে। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে দেশি ট্যানারি শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এছাড়াও চামড়া সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সাথে বহু মানুষ জড়িত। তাই গ্রামীণ অর্থনীতিতেও চামড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও কুরবানি ঈদে চামড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটি পবিত্র ধর্মীয় উৎসব। এই ঈদে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিপুল সংখ্যক সুস্থ, সবল এবং নিরোগ গবাদি পশু কুরবানি করে থাকেন। তাই এই কুরবানির ঈদে বিপুল পরিমাণ গবাদি পশুর চামড়া সংগ্রহ করা হয়ে থাকে। এতে এই সময় দেশের মোট চামড়ার একটি বড় অংশ পাওয়া যায়। তাই সঠিকভাবে সংরক্ষণ করলে এসব চামড়া থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সহ প্রচুর লাভ করা সম্ভব।
4: আমরা জানি যে কোরবানির জন্য সুস্থ সবল পশু প্রয়োজন। সেই ক্ষেত্রে কোরবানির জন্য সুস্থ সবল এবং নিরোগ প্রাণী চেনার উপায় কি?
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে কুরবানির জন্য ক্রয়কৃত গবাদি পশু অবশ্যই সুস্থ, সবল এবং নিরোগ হতে হবে। তাছাড়া আমরা এও জানি যে একটি ভালো মানের প্রাণী থেকে অবশ্যই ভালো মানের চামড়া পাওয়া সম্ভব। সুস্থ গবাদি পশু চেনার উপায় হল, সুস্থ গবাদি পশুর নাকের উপরের কালো অংশ ভেজা এবং চকচকে হবে। পিঠের কুচ মোটা ও টানটান থাকবে। সবসময় কান ও লেজ নাড়াচাড়া করবে। স্বাভাবিক চাঞ্চল্য থাকবে এবং জাবর কাটবে। মুখের সামনে খাবার ধরলে নিচ থেকে জিব্বা দিয়ে টেনে খাবে। শরীরের চামড়া টানটান, পশম মসৃণ ও উজ্জ্বল হবে। এছাড়াও চামড়া টান দিয়ে ছেড়ে দিলে তা দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, ভালো মানের চামড়া পেতে হলে কোরবানির পশুর চামড়া ছাড়ানো বিষয়ে এবং চামড়া ছাড়ানোর পর কি করণীয় বলে আপনি মনে করেন?
5: শ্রোতা বন্ধুরা, আপনাদের কোরবানির পশু থেকে ভালো মানের চামড়া পেতে হলে আপনাদের কোরবানির পশুকে প্রচুর পানি খাওয়াতে হবে। এতে চামড়া ছাড়ানো সহজ হবে। জবাই করার পূর্বে পশুকে ভালোভাবে গোসল করাতে হবে। জবাই করার সময় নখদার ছুরির অগ্রভাগ দিয়ে পশু জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি দাগ কাটতে হবে। সামনের দুপায়ের হাঁটু থেকে সিনা পর্যন্ত একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যোগ করতে হবে। অনুরূপভাবে পিছনের দুপায়ের হাঁটুর নিচ থেকে দাগ কেটে প্রথম দাগ পর্যন্ত কাটতে হবে। এছাড়াও চামড়া ছাড়ানোর সময় চামড়া যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া ছাড়ানোর পর আপনাদেরকে যা করতে হবে তা হল, চামড়া ছাড়ানোর পর প্রথমেই তা যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলতে হবে। এর জন্য চামড়ার ভেতরের দিক থেকে রক্ত, চর্বি, মাংস, মাটি ভালো করে সরিয়ে ফেলতে হবে। পরিষ্কার পানি দিয়ে চামড়া ধুয়ে শুকিয়ে ফেলতে হবে যাতে বাকি রক্তপিণ্ড বেরিয়ে যায়। ছাড়াইকৃত চামড়া যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ 4-5 ঘন্টার মধ্যে বিক্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ দীর্ঘ সময় ফেলে রাখলে চামড়াতে ব্যাকটেরিয়া পচন ধরাতে পারে। আর চামড়া বিক্রয় কেন্দ্রে সময় মতো পৌঁছানো সম্ভব না হলে যত দ্রুত সম্ভব চামড়া সংরক্ষণ করতে হবে।
4: সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, কোরবানির পশুর চামড়া কি কি উপায়ে সংরক্ষণ করা যেতে পারে?
5: ধন্যবাদ। যেহেতু চামড়া দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা রাখে, তাই পশু জবাইয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। বিভিন্ন পদ্ধতিতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ করা যায়। এদের মধ্যে একটি পদ্ধতি হল লবণ দিয়ে চামড়া সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত পদ্ধতি, কারণ এই পদ্ধতি খুবই সহজ এবং খরচ কম পড়ে। তাছাড়া দীর্ঘদিন চামড়া ভালো থাকে এবং চামড়ার পচন রোধ করে সহজেই। এই পদ্ধতিতে প্রথমে চামড়া ভালোভাবে পরিষ্কার করে চামড়ার অনাকাঙ্ক্ষিত মাংস ও চর্বি অপসারণ করতে হবে। পরবর্তীতে চামড়ার ভেতরে শরীরের অংশে পর্যাপ্ত লবণ লাগাতে হবে। সাধারণত চামড়ার ওজনে শতকরা 30-35 ভাগ লবণ ব্যবহার করতে হবে। গরু মহিষের চামড়ার জন্য প্রায় 7-8 কেজি লবণ এবং ছাগল ও ভেড়ার চামড়ার জন্য প্রায় 3-4 কেজি খাঁটি খাদ্যমানের লবণ ব্যবহার করে চামড়াতে ছিটিয়ে সংরক্ষণ করতে হবে। চামড়ায় লবণ ছিটিয়ে দেওয়ার পর ভাঁজ করে চামড়া স্তূপের আকারে রেখে দিতে হবে। সাধারণত একটি চামড়া 2-3 অংশে ভাঁজ করে এবং ঘুরিয়ে স্তূপের মতো সাজানো যেতে পারে। চামড়া সংরক্ষণের জায়গাটি অবশ্যই ছায়াযুক্ত এবং বায়ু চলাচলযুক্ত হতে হবে। সরাসরি রোদ বা বৃষ্টির পানিতে যাতে চামড়া না লাগে, এছাড়াও বর্ষাকালে মাটিতে প্লাস্টিক শীট বা বড় পাতলা প্লাস্টিক কভার বিছিয়ে চামড়াকে সুরক্ষিত রাখতে পারেন। আরেকটি বিষয় হল পরিবহনের সময় যেন চামড়া মাটিতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া না হয় এবং কাঠের তক্তা বা ট্রলিতে রেখে চামড়া সরাতে হবে। চামড়া ছাড়ানোর পর 4-5 ঘন্টার মধ্যে সাধারণত লবণ দিতে হবে। তবে গরমে গ্রীষ্মকালে যেহেতু দ্রুত ব্যাকটেরিয়া বৃদ্ধি হয়, তাই 2-3 ঘন্টার মধ্যে লবণ দিতে হবে। আর শীতের সময় খানিকটা দেরি, অর্থাৎ 4-6 ঘন্টার মধ্যেই করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি হল শুকিয়ে চামড়া সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে ঘরোয়াভাবে রোদে বা ছায়ায় শুকিয়ে চামড়া সংরক্ষণ করা যেতে পারে। এক্ষেত্রে বাঁশ বা কাঠের ফ্রেমে টানিয়ে চামড়া শুকানো যেতে পারে। শুকানোর ফলে চামড়ার আর্দ্রতা অনেক কমে যায় বলে চামড়া ভালো থাকে। এই পদ্ধতির চামড়া সংরক্ষণের সুবিধা হল লবণের প্রয়োজন হয় না, পরিবহন সহজ হয়। তবে এক্ষেত্রে অসুবিধা হল অতিরিক্ত রোদে চামড়া শক্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি পদ্ধতি হল ব্রাইনিং পদ্ধতিতে চামড়া সংরক্ষণ। এই পদ্ধতিতে ঘন লবণ পানিতে চামড়া ডুবিয়ে রাখা হয়। বিশেষ করে বড় বড় শিল্প কারখানাগুলোতে এই পদ্ধতিতে চামড়া সংরক্ষণ করা হয়ে থাকে। আরেকটি পদ্ধতি হল রাসায়নিক সংরক্ষণ। এই পদ্ধতিতে বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করে চামড়ার ব্যাকটেরিয়া পচন রোধ করা হয়ে থাকে। সাধারণত শিল্প পর্যায়ে এই পদ্ধতিতে চামড়া সংরক্ষণ করা হয়ে থাকে। যেহেতু গবাদি পশুর চামড়া বাংলাদেশের অর্থনীতিতে একটি মূল্যবান সম্পদ, তাই সঠিক সময়ে এবং সঠিকভাবে চামড়ার সংগ্রহ ও সংরক্ষণ করা হলে এটি দেশের রপ্তানি আয় ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
4: এতক্ষণ আমরা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উপায় সম্পর্কে জানলাম। সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের কি করণীয়?
5: গবাদি পশু জবাই করার পর, পশু থেকে চামড়া ছাড়ানোর পর খুব দ্রুত চামড়া সংরক্ষণ করা যেমন জরুরি, ঠিক তেমনি কুরবানিকৃত পশুর বর্জ্য ব্যবস্থাপনা করাটাও ততটাই জরুরি। কারণ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কুরবানিকৃত গবাদি পশুর বর্জ্য অপসারণ করা না হলে একদিকে যেমন পরিবেশ নষ্ট হবে, অন্যদিকে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যাবে। তাই সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে মহল্লার অলিতে বা গলিতে বা যেখানে সেখানে কুরবানি পশু জবাই না করে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে কুরবানির পশু জবাই করতে হবে। পশু জবাই করার পর রক্ত যাতে চারদিকে ছড়িয়ে পরিবেশের ক্ষতি না করে সে ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। তাছাড়া পশু জবাইয়ের স্থান পানি দিয়ে ভালোভাবে ধৌত করে সেখানে জীবাণুনাশক ঔষধ ছিটাতে হবে।
4: আপনাকে অশেষ ধন্যবাদ কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উপায় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
0: শোনো, যেহেতু সামনে কুরবানি, তাই না? যেহেতু সামনে কুরবানি, সেই জন্য যে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ কিভাবে করতে হবে এটা নিয়ে কিন্তু যে গুরুত্বপূর্ণ আলোচনাটা
2: হলো, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি সম্পদ,
3: যা যা কইলো সব মনে রাখতে হইব আর সেই অনুযায়ী কাজ করতে হবে। চামড়া কিন্তু নষ্ট করা
0: যাবে না। ওই যে বাবুল কইলো না, এটা জাতীয় সম্পদ, আসলে জাতীয় সম্পদ। আমাদের জাতীয় সম্পদ যদি আমরা ঠিক মতো যদি
3: রক্ষা
0: করি, তাহলে কি হইব, তাহলে দেশের উন্নতি হইব, আমরাও ভালো থাকতে পারবো, তাই না? এরপর একটা কি গান শুনবো? তাহলে একটা কৃষি বিষয়ে গান শুনি আমরা সবাই
1: মিলে। আরো ভালো,
0: ও ভাই যেমন মাটি। হ্যাঁ, সালমা জাহান শিল্পীর কণ্ঠে আমরা শুনি ও ভাই যেমন মাটি। এইটা হচ্ছে গানের প্রথম কলি। তাহলে চলো আমরা শুনি।

0: কেমন লাগলো গানটা? কত
1: সুন্দর!
0: সালমা জাহান কিন্তু খুব সুন্দর একটা গান গাইছে,
2: মানে মাটির গুণ বুঝে চাষ করতে হবে।
0: তেমন চাষ, মাটির গুণ বুঝে যদি আমরা চাষ করতে পারি তাইলে কিন্তু ফসল
1: ভালোই তো হবে,
0: অনেক বেশি ভালো হবে। আর ফসল যদি ভালো হয় সেটা তো আমাদের জন্য অনেক তবে এই সময় এই যে আমাদের দেশীয় যে ফলগুলা এগুলা খাইলে কিন্তু শরীরে অনেক উপকার হয়,
1: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
0: এই যে ধরো আম কাঁঠাল, আম কাঁঠাল খেয়ে যদি কেউ হজম করতে পারে তাহলে কিন্তু কাঁঠালের চেয়ে কাঁঠালটা আমাদের তো জাতীয় ফল না, কি বাবুন? যদি কাঁঠাল খেয়ে যদি কেউ হজম করতে পারে এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকার। পাশাপাশি আম তো একটা
1: ফলের রাজা,
0: ফলের রাজা। এই আম পুষ্টি রসে ভরপুর হইল। আম আমের পুষ্টি গুণ এইটা নিয়ে আমরা একটা আলোচনা শুনি।
1: বাহ, খুব ভালো।
0: পুষ্টি রসে ভরপুর আম, এইটা নিয়ে আলোচনা করবেন সুলতানা পারভীন মুক্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা। তাহলে আমরা শুনি পুষ্টি রসে ভরপুর আম, এইটা নিয়ে উনি কি বলেন।
1: খুব ভালো, শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আম নিয়ে কথা বলবো। আম যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের সামনে একটি সুস্বাদু রসালো ফলের কথা ভেসে উঠছে। আর আম চেনে না বা আম খান এমন লোক কমই রয়েছে। আর এটি হচ্ছে গ্রীষ্মকালীন ফল, এটার অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। আর এই আম নিয়ে আমরা আজ বিস্তারিত জানবো। আর এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন সুলতানা পারভীন মুক্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা।

0: আমের মধ্যে যে অনেক পুষ্টি রয়েছে সেই পুষ্টিগুণ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন।
1: ধন্যবাদ। আম আসলে একটি সুস্বাদু ফল, স্বাদে গন্ধে পুষ্টিতে আম অতুলনীয়। আমকে আমাদের দেশে ফলের রাজা বলা হয়। পাকা আম যেমন সুস্বাদু তেমনি কাঁচা আমও অত্যন্ত মুখরোচক। আমে থাকে প্রচুর খনিজ লবণ এবং বিভিন্ন ভিটামিন। প্রতি 100 গ্রাম পাকা আমে 0.5 গ্রাম খনিজ লবণ থাকে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন B6 রয়েছে আমে। এতে আছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও কপার। আমে থাকা বিটা ক্যারোটিন, লুসিয়ান লিজাইক অ্যাসিড, আলফা ক্যারোটিন, ক্যাফিক অ্যাসিড ইত্যাদিও স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট থাকে, যেমন প্রতি 100 গ্রাম পাকা আমে 1 গ্রাম প্রোটিন এবং 0.7 গ্রাম ফ্যাট থাকে। আম শ্বেতসারের ভালো উৎস। প্রতি 100 গ্রাম পাকা আমে 20 গ্রাম শ্বেতসার পাওয়া যায়। এছাড়াও প্রতি 100 গ্রাম আমে 2740 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। এতে 1.3 গ্রাম আয়রন, 14 মিলিগ্রাম ক্যালসিয়াম, 16 মিলিগ্রাম ফসফরাস, 16 মিলিগ্রাম ভিটামিন সি, 0.9 মিলিগ্রাম রিবোফ্লাভিন এবং 0.08 মিলিগ্রাম থায়ামিন থাকে।
0: আমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানতে চাইব আম খেলে কি কি উপকার হয় বা আমের উপকারিতা কি।
1: আমের বিভিন্ন উপকারিতা আছে, এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা উল্লেখ করি, যেমন গাছ পাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতি রয়েছে। আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে। আমরা যারা ওজন কমাতে চাই, যারা তাদের অতিরিক্ত ক্যালোরি খরচ করতে, কাঁচা আম খুব ভালো একটি ফল। পাকা আমের চেয়ে কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে। যকৃতের সমস্যা দূর করতেও আম উপকারী। কয়েক টুকরা কাঁচা আম জীবাণু হলে পিত্তরস বৃদ্ধি পায়, এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর হয়। এছাড়াও আম খেলে শরীর ঠান্ডা থাকে এবং অ্যাসিডিটির মতো সমস্যাও সমাধান হয়। বর্তমানে অন্যতম ভীতির কারণ হৃদরোগ। আম এই রোগ প্রতিরোধে খুব উপকারী, কারণ এতে আছে প্রচুর বিটা ক্যারোটিন, এটি ভিটামিন এ এর উৎস। আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আর্থ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরে স্নায়ুগুলোতে অক্সিজেন সরবরাহ সচল রাখতে সাহায্য করে। আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ, যার ফলে খুব দ্রুত ঘুম আসতেও সাহায্য করে আম। আমের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। স্তন, লিউকেমিয়া, কোলন, প্রোস্টেট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই আম। চোখের জন্য আম বেশ উপকারী, বিশেষ করে আমে বিদ্যমান ভিটামিন এ। বড় একটি পাকা আমে এক পাশের অংশ থেকেই প্রায় 25% ভিটামিন এ পাওয়া যায়। ড্রাই আয়ের সমস্যা কমাতেও আম বেশ উপকারী। এছাড়া মিনারেলের ঘাটতি পূরণেও আম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে যদি বলা হয়, শিশুকে আম খেতে দেওয়া উচিত, কারণ এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আমে আছে গ্লুটামিন, ফলিক অ্যাসিড, যা মস্তিষ্কের কোষ উজ্জীবিত করে, মনোযোগ বৃদ্ধি পায়, তাই মস্তিষ্কের চাপ কমাতে আম খাওয়া যেতে পারে। স্কার্বি রোগ প্রতিরোধেও আম উপকারী। আম থেকে ভিটামিন সি পাওয়া যায়। স্কার্বি রোগ প্রতিরোধ করে এটি। দাঁত, মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে এই ভিটামিন সি। এছাড়াও আম আমাদের হজমের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের উপকার করে থাকে।
0: আমের উপকারিতা সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা একটু জানবো যে অতিরিক্ত আম খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে কিনা, বা এই অতিরিক্ত আম থেকে কি ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত।
1: আম অবশ্যই উপকারী ফল, তবে অতিরিক্ত আম গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, কারণ পাকা আমে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বেশি আম খাওয়া ক্ষতিকর। যাদের ডায়াবেটিস আছে তাদের আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটি মাঝারি আমে 3 গ্রাম ফাইবার থাকে, তাই একসঙ্গে বেশি আম খেলে বদহজম বা ডায়রিয়া হওয়ার ভয় থাকতে পারে। এছাড়া অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ, গলা ও পেটে সংক্রমণ হতে পারে। এছাড়া আমে থাকা ইউরিশিয়াল নামের রাসায়নিক অনেকের শরীরে অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি করে থাকে, এর ফলে চর্মরোগ দেখা দেয়। এই রাসায়নিকের ফলে ত্বকের সমস্যা, যেমন ত্বক ফুলে ওঠা, ফুসকা ও চুলকানি হতে পারে। এজন্য অতিরিক্ত আম খাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আপনারা আম সম্পর্কে অনেক কিছু জেনেছেন। আমরা আশা করব এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন।

0: এইটা কোনো কথা হইল? রহিম ভাই আর ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো?
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি? সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য? আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না। সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো। চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি?
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালুকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু চাকরি না কইরা ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযন্ত করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি, আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করবো। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
2: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়ার সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না, রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট কইরা ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারতো।
3: হ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাইয়া ক দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো এক লগে পালন করা যায়, আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরা বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে।
4: হ্যাঁ তাহলে শুনলা তো, এই যে আম, আম খাইতেও যেমন শান্তি, আমের পরে কিন্তু তোমার এই যে ভেড়া পালন, এই যে ভেড়া পালনটাও কিন্তু তোমার একটা খুব গুরুত্বপূর্ণ, এবং এইটার কিন্তু একটা এই যে তোমার এই যে মাংসটা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক
5: ভালো।
4: আমরা সবাই মিলে ভেড়া
6: পালা
4: যাওয়ার আগে তাহলে একটু জানাই দিই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতান। তাহলে চলো সবাই একসাথে যাই।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। প্রথম গানে গীতিকার সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। এবারে গানটির গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন সমর দাস।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: রই দে আর পারি না, বুকটা জ্বলা যায়, চোখে কিছু দেখি না, মনে হয় রইদ না, সারাদিন আগুন টানি।
2: শুনছ? এই রোদে যাইও না, কালি তো মাথা ঘুরে পুরা গেছিলা।
1: না গেলে চলবো কেমনে? বাচ্চার ওষুধ, ঘরের ভাড়া, পোলাপানের পড়ার খরচ, পেটের আগুন রোহিতের আগুনের থেকেও বেশি জ্বলে। এই শহর তো আর কারোর জন্য থামবো না।
2: শহর তোমার কিছু দেয় নাকি শুধু ঘাম আর কষ্টটাই নেয়?
1: আমাগো ঘামেই তো এই শহর চলে, কিন্তু এই ঘাম কেউ দেয় না।
3: ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো শ্রমজীবী মানুষ প্রচণ্ড তাপের মধ্যে কাজ করছে। এই তাপ শুধু অস্বস্তি নয়, এটি প্রাণঘাতী। হিট স্ট্রোক, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। পানি পান করুন, প্রয়োজনে বিশ্রাম নিন, সচেতন থাকুন, তাপ থেকে বাঁচুন। আসুন অনিয়ন্ত্রিত বিল্ডিং নির্মাণ বন্ধ করি, ঢিলেঢালা কাপড় পরি, সবুজ বাড়িয়ে ছায়া তৈরি করি, একটু মানবিক মানুষ হই।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতা বিষয়ক গান। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা রুমা। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72%, সন্ধ্যে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:13, সূর্য অস্ত যাবে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland area post well till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45-60 km per hour may occur over the regions of Dhaka, Mamensing, Noakhali, Kumilla, Silet and Chattogram. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Mamensing and Silet divisions, some places of Rangpur, Rajshahi, Dhaka and Chattogram divisions and a few places of Khulna and Barishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squall wind and lightning. Moderate to heavy shower is also expected at places of Rangpur, Rajshahi, Mamensing, Dhaka, Chattogram and Silet divisions. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected all over the country. Mild heat wave is sweeping across Khulna, Jashor, Satkhira and Bagerhat districts and it may continue. The maximum temperature of Bangladesh was recorded today at Koyra, 36.8 degrees Celsius and the minimum was at Silet, 22.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33.8 degrees Celsius and minimum 29.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 72% and at 6 p.m. 69%. Sunrise over Dhaka tomorrow at 5:13 a.m. and sunset at 6:37 p.m. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল

0: এবার দুদিন সাপ্তাহিক ছুটি পেয়ে যাওয়ায় আজ শ্রেণীকার শেষে ছুটি শুরু হচ্ছে, চলবে চৌঠা জুন পর্যন্ত। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 16 দিন আর মাদ্রাসা 23 দিন বন্ধ থাকবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মানিকগঞ্জে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ঈদকে কেন্দ্র করে সড়ক মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, মহাসড়কে অবৈধ পার্কিং প্রতিরোধ এবং দুর্ঘটনা কমাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ঈদ উল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর খামারি ও কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এবার জেলায় কোরবানির জন্য প্রায় 86,000 পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিরা 6 থেকে 11 মাস আগে দেশের বিভিন্ন হাটবাজার ঘুরে গরু, মহিষ ও ছাগল ক্রয় করে লাভের আশায় লালন পালন করছে। খামারিদের পাশাপাশি লাভের আশায় পারিবারিকভাবেও অনেক কৃষক কোরবানির পশু তৈরি করছেন। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলা ও 8টি পৌরসভায় প্রায় 2 লাখ কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এসব গবাদি পশু বর্তমানে বিভিন্ন খামারে ও ব্যক্তি পর্যায়ে লালন পালন করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলায় কোরবানিযোগ্য মজুদ পশুর মধ্যে 97,000-এর বেশি গরু, প্রায় 4,000 মহিষ, 90,000 ছাগল ও ভেড়া রয়েছে। মুন্সীগঞ্জে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026 আজ শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ই ভূমি সেবার মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই নামজারি আবেদন ও খতিয়ান প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সহজলভ্য হওয়ায় নাগরিকরা ঘরে বসেই ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সেবাগ্রহীতাদের হাতে চেক তুলে দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিকে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নরসিংদীর মনোহরদি উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক 2026-এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন। একই সঙ্গে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে গাঙ্গুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 72% এবং সন্ধে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:13 এবং সূর্যাস্ত সন্ধে 6:37। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে।

0: চারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আরে
3: রাজা ভাই কেমন আছো? দেখো কত মজা করে আমরা খাচ্ছি।
4: শোনো, চা খাও একটু, আর করো না, চা খাও ভালো, কিন্তু এরকম আওয়াজ হয় কে? যেমন করে কি খাওয়া কয়?
3: এত গরম রে ভাই।
4: চা খাও তবে একটু আওয়াজ কম দাও, কারণ হচ্ছে যে চা খাওয়া শরীরের জন্য অনেক সময় শরীর ভালো। চা দিবস, বুঝতে পারিছো? আজকাল চা দিবস, বুঝলে? এই কারণে আমরা সব আসরের মধ্যে চা নিয়েছি, চা খাবো আর আসর জমাবো,
3: গলাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে।
4: তো আমরা ওইটা আদা দিছি, যাতে আদা চা খায়
3: ঠান্ডাটা
4: ভালো থাকে, ঠান্ডা গরমিটা কম হয়, এই জন্য, বুঝতে পারিস?
1: আমার জন্য দেহে এক কাপ রাখছো।
4: হ্যাঁ, তো তুমি ওই যে ওই পিঠেটা একটু পরে খাও। চা খাচ্ছে এখন, আমরা আসরের ফাঁকে গান শোনার সময় পিঠাটা খাবা, বুঝলে?
3: তো
4: যাই হোক, আমাদের কিন্তু আজকে বিশ্ব চা দিবস, এই জন্য আমরা চা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগে তো আমাদের দেশে চা মাগনা খাওয়াই তো, এখন কিন্তু দেখো আমরা পয়সা দিয়ে কিন্তু রাস্তাঘাটে, বাসা বাড়িতে সব জায়গায় চা খাই।
3: আর কত রকমের চা ভাই!
4: হ্যাঁ, আবার কোন কোন জায়গায় দেখি
3: ব্ল্যাক টি।
4: হ্যাঁ, আমরা যে শ্রীমঙ্গল না কোথায় দেখেছি সাত রঙের চা।
1: হ্যাঁ ভাই, এই ছোটকালে শুনতাম যখন চা প্রথম প্রথম বেরিল, বুঝছো, কেউ চা খাইতো না সেই সময়, নাকি ওই যে স্টেশনে আসলে যে বিদেশ থেকে ওই সবাই চা ধরে ধরে মাগনা চা খাওয়াইতো, আবার চা নাকি দিয়ে উঠে।
4: তুমি যেভাবে বললে মনে হচ্ছে তুমি ব্রিটিশ আমলের লোক, বয়স তো তোমার তেমন হয় নাই
1: না,
4: তুমি ছোট মিয়ার মতন কি যে কও কখন, এটা মুশকিল হয়ে যাচ্ছে, বয়স তো তোমার কমই। হ্যাঁ, পরে তো ভাবি কমিনি যে এ মা রে বুড়ো নাকি, কি সুন্দর তোমার চুল কচকচা, যাই হোক, আমরা চা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের দেশে দেখো যে চা কিন্তু অনেক উৎপাদন হয়, তাই না? এই সিলেট অঞ্চল, শ্রীমঙ্গল, আবার ওদিকে পঞ্চগড় ওই পাইছে শুনলাম, ওখানেও ভালো ভালো চার বাগান হয়েছে,
1: আবার বিদেশেও তো রপ্তানি,
4: বিদেশেও রপ্তানি হয়। তো বৈদেশিক মুদ্রা যেমন আমাদের দেশে আসে, আমরা চাই যে চা শিল্প যাতে আগায় যাক। আর আমরা সব সময়, আমরাও যেমন কৃষক শ্রমিকই তো, তাই না? চা শ্রমিকদের জন্য জানাই আমাদের শুভেচ্ছা, তারা অনেক কষ্ট করে। চা শ্রমিকের সাথে আমরা সবসময় একাত্মতা ঘোষণা করি, আমরাও শ্রমিক, চাও শ্রমিক, তারা আমরা মিলে, সবাই মিলে দেশটাকে গড়ব, কি বলো? তো চলো, আমরা কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আমরা আজকে বেশ কয়েকটা বিষয় কিন্তু আমরা শুনব, জানব এবং বুঝব। তার আগে হচ্ছে যে আমরা যে এই যে বনায়ন করতেছি, বর্ষাকাল এসে গেছে প্রায়, তো এই সময় কিন্তু আমার গাছ লাগাতে হবে, বারবার করছি না? তো চলো আমরা একটু একটা জিনিস ভালো করে শুনে নিই, যে শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের করণীয়, মানে আমরা কি করতে পারি, তাহলে যারা শহর অঞ্চলে আছে তাদের জন্য এটা খুব জরুরি। তো চলো এই বিষয়ে বলতেছেন ASM জহিরউদ্দিন আকন, বন সংরক্ষণ কেন্দ্রীয় অঞ্চল বন বিভাগ আগারগাঁও ঢাকা, আর তার সাথে এই বিষয়ে কথা বলেছে ফাতেমা জীবননেসা। চলো শুনে নি।
3: আচ্ছা শুনি।
5: একটি দেশের জন্য বনাঞ্চল ভীষণ প্রয়োজনীয়। আমরা জানি যে একটি দেশের আয়তনের কম পক্ষে 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান সময়ে একটু একটু করে জমির পরিমাণ কমে গিয়ে মানুষ বেড়ে যাওয়ার কারণে নগর পরিকল্পনা আরও বেশি বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বনভূমি কমে গেছে। আর তাই তো বনায়নের পাশাপাশি একটি নতুন শব্দ যোগ হয়েছে, নগর বনায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য। আমাদের আজকের আসরে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের করণীয় এই বিষয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ASM জহিরউদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ঢাকা। স্বাগতম আপনাকে।
6: আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে।
5: শুরুতেই যে বিষয়টা নিয়ে বলছিলাম, নগর বনায়ন, এই নগর বনায়ন বিষয়টা আসলে কি?
6: নগর বনায়ন বলতে শহর বা নগর এলাকায় গাছপালা রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে একটা সবুজ পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হলো শহরের বায়ু দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জীব বৈচিত্র্য রক্ষা করা এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করা।
5: বায়ু দূষণের কথা বলছিলেন, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ভীষণ রকম দূষণের কবলে প্রতিটি শহরের বাতাস, সেক্ষেত্রে বনায়ন কতটা সাহায্য করতে পারে?
6: আসলে বায়ু দূষণ রোধে দেখেন যে শহরের বায়ুতে আজকে 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে ধূলিকণা, এটা 2.5 থেকে প্রায় 10 মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে। শুধু তাই না, যানবাহনের ধোঁয়া থেকে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, শিল্পলা এলাকা থেকে সালফার ডাইঅক্সাইড, জ্বালানি থেকে কার্বন মনোক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ায় আজ মানুষের শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি হ্রাস, হাঁপানি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, নাক কান জ্বলা, শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে নগরের মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা ও উচ্চ রক্তচাপও বৃদ্ধি পাচ্ছে। এমনকি বায়ু দূষণের ফলে পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আচরণও বিঘ্নিত হয়। তো স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটা অন্যতম একটা বিষয় যার কারণে আজকে মানুষের অস্বস্তিতার ফলে দেখা দিয়েছে।
5: অর্থাৎ সেক্ষেত্রে বনায়ন যথেষ্ট জরুরি। আরও একটি বিষয়ে আমরা শুনেছি যে শব্দ দূষণ কমাতেও বনায়ন কাজ করতে পারে।
6: এই বিষয়ে শব্দ দূষণটা আসলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শব্দ দূষণের রেঞ্জটা মূলত 80 ডেসিবল থেকে 110 ডেসিবল পর্যন্ত ঢাকার এই নগরীতে পাওয়া গিয়েছে। তো সাধারণত 85 ডেসিবলের উচ্চ মাত্রার শব্দ দূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, টেনশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রবলেম মানুষের জন্য তৈরি
5: হচ্ছে।
6: অপরদিকে আমরা যদি দেখি যে একটা গাছপালা শব্দ তরঙ্গ শোষণ করে, দেখা গেছে একটা আদর্শ নগর বনায়নের ফলে পরিবেশটিকে শব্দের মাত্রা 5 থেকে 10 ডেসিবল পর্যন্ত কমে যেতে পারে। রাস্তা বা হাইওয়ে, রেললাইন বা শিল্প এলাকায় বিদ্যমান গাছের সারি শব্দকে দূরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা বেশি থাকলে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়। গাছপালা থাকলে পাখি ডাকে আর পাখি ডাক মানুষকে শান্ত করে, ফলে এতে শব্দের বিরক্তিকর প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। কাজেই শব্দ দূষণ রোধে নগর বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
5: অনেকগুলো বিষয় আপনি তুলে ধরছিলেন যেগুলো বনায়নের শুভ প্রভাব বলে আমরা মনে করতে পারি, সেক্ষেত্রে আরেকটু জানতে চাই এই নগর বনায়নের উদ্দেশ্যগুলো কি?
6: নগর বনায়নের উদ্দেশ্য যদি আমরা কথা যদি বলি, এভাবে বলা যায় যে আসলে প্রথম উদ্দেশ্য হচ্ছে নগর বনায়ন শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে, এর ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপ দূষণ এগুলো হ্রাস হয়। শহরের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং নাগরিক মানুষের যে মানসিক প্রশান্তি এবং বিনোদনেরও সুযোগ সৃষ্টি হয় নগর বনায়নের মাধ্যমে।
5: এই নগর বনায়নের উপকারী দিকগুলো সম্পর্কে যদি একটু বলতেন।
6: নগর বনায়নের আসলে অনেক উপকারিতা রয়েছে। যে আপনারা জানেন যে বায়ুমণ্ডল থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। আমাদের যে প্রধান, যে আমরা বেঁচে আছি অক্সিজেনের উপর, সেটি মূলত নগরে এই উদ্ভিদগুলো দেয়। উদ্ভিদ মূলত গাছপালা ছায়া দেয় এবং নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। গাছের পাতা শব্দ শোষণ করে, আর শব্দ শোষণ করে শব্দ দূষণ হ্রাস করে। পাখি ও ছোট প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সবুজ পরিবেশ মানুষের মানসিক প্রশান্তিও এনে দেয়।
5: বাহ, চমৎকার বলছিলেন। নগর বনায়ন যে কতটা জরুরি আপনার প্রতিটি কথায় সেটা আমরা বুঝতে পারছি। এবারে জানতে চাই নগর বনায়নের জন্য আমাদের করণীয় কি কি?
6: নগর বনানোর জন্য আসলে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। শহর জুড়ে পরিকল্পিতভাবে পার্ক স্থাপন করা দরকার, ছোট ছোট সবুজ এলাকা বা করিডোর তৈরি করতে হবে, রাস্তা বা ফুটপাথের পাশে বা এবং রাস্তার মাঝে যে ডিভাইড, এখানে গাছ লাগাতে হবে। শহরে ভবনগুলো ছাদে অবশ্যই বাগান করা খুবই জরুরি, আর শহরে খালি জমি যদি পাওয়া যায় সেখানেও চাষবাস করতে হবে। ক্ষুদ্র পরিসর পরিকল্পিত হবে, ছোট নগর বন তৈরি করতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ মানুষকে গাছ লাগানো বনায়নে উৎসাহিত করা দরকার। ফাইনালি আমরা যদি বলি, নগর বনায়ন শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং একটা টেকসই ও স্বাস্থ্যকর নগর জীবন গঠনের জন্য অপরিহার্য। তাই প্রত্যেক নাগরিকের উচিত সামর্থ্য অনুযায়ী অন্তত একটি গাছ লাগানো ও তার যত্ন নেওয়া, কারণ একটা গাছ 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে, 750 গ্যালন পানি বছরে শোষণ করে এবং 60 পাউন্ডের বেশি পরিমাণ ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয়। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাই মিলে নগর বনায়ন করি।
5: প্রিয় শ্রোতা সঙ্গী, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা জেনেছেন নগর বনায়ন আমাদের জন্য কতটা জরুরি। তাই আসুন সবাই মিলে পরিবেশকে সুরক্ষিত রাখতে নগর বনায়ন করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
6: আপনাদেরকে ধন্যবাদ।
4: তো শুনলে তো, শহরে পরিবেশ রক্ষা করতে হবে, সেজন্য শহরে নগর বনায়ন করার ব্যাপারে আমাদের কি করতে হবে না করতে হবে এই বিষয়টা আমরা শুনলাম নাকি? তো আরে দাঁড়াও, গান শুনতে শুনতে চা খাওয়ার ইয়ে খাওয়া, আগে চা খাওয়া শুরু করি,
3: পিঠা তো রেখে দিছি ভাই, পিঠা
1: রাখো, চা কে আসে নাকি?
4: তো শোনো, আমরা চলো একটা গান শুনি। শিল্পী শহীদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: তকি
1: খুব মজা পুঁইশাক
0: ভিটামিন ক্যালসিয়াম আয়রন সব আছে এই শাকে নাকি পুঁইশাক ক ওই যে খা পুঁইশাকের কথা কইলো আর মনে হলো যে
1: জিভ ভাই পানি এসে যায়
0: পানি এসে
2: আরন ভাই এই গানে গানে পুঁইশাক আমগো রাইন দেখাওয়াই দিল
0: হ্যাঁ শুনো এই যে এখন কিন্তু খুব জরুরি একটা বিষয় আছে কারণ হচ্ছে কয়দিন পরেই তো কুরবানি ঈদ
1: হ্যাঁ ভাই
0: তাই না ঈদ উল আজহা এই সময় তো অনেক কুরবানি হবে আল্লাহর নামে কুরবানি হবে
1: ইনশাআল্লাহ
0: এই কুরবানির সময় আমাদের কিন্তু দেশপ্রেমের একটা নিদর্শন রাখতেই হবে সেটা হলো পশুর যে চামড়া যে ছাড়ায় এটা খুব সাবধান এবং খুব যত্ন সহকারে করতে হবে তো চলো আমরা এই বিষয়টা একটু ভালো করে জানি এবং শুনি যে আমরা কুরবানির পশু সুস্থ পশু চেনার উপায় এবং পশু ক্রয়ের পর করণীয় কি এইটা আগে জানি পরে আমরা আবার অন্য কিছু শুনবো নাকি চলো এই বিষয়ে বলতেছে ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ ভেটেনারি সার্জন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা তার সাথে এই বিষয়ে কথা বলেছেন জান্নাতুল ফেরদৌস তমা চলো শোনা যাক
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ তার সাথে আজকে আমরা কথা বলবো কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায় এবং পশু ক্রয়ের পর করণীয় এ বিষয়টি নিয়ে শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে কোরবানির জন্য তো পশু ক্রয় করতেই হবে কোরবানির জন্য সুস্থ পশু চেনার উপায়গুলো কি
4: গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকপাত করেছেন বিশেষ করে আমরা আমাদের ঈদ উল আজহা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন কিন্তু সুস্থ পশু চিনতে না পারায় তারা অনেক সময় সমস্যায় পড়েন সুস্থ পশু চেনার প্রধান উপায়টা হচ্ছে সুস্থ পশুর চাঞ্চল্য থাকবে এবং মাঝে মাঝে জাবর কাটবে অন্যদিকে অসুস্থ পশু ঝিমাবে এবং ক্লান্ত থাকবে সুস্থ পশু কোথাও শব্দ হলে সেদিকে লক্ষ্য করবে এবং সবসময় সচেতন থাকবে

0: টেনে কাবে, সুস্থ পশু চামড়াটা সবসময় টান টান মসৃণ এবং উজ্জ্বল হবে, চামড়া টান দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখি অবৈধ ওষুধ ইউজ করে বা স্টেরয়েড ইউজ করে যে পশুগুলো মোটা তাজা করা হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিকভাবে ফোলা থাকবে এবং শরীরের কোনো অংশে চাপ দিলে সেখানে পানি জমা থাকার কারণে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় নিবে। সুস্থ পশুর স্বাভাবিক তাপমাত্রা থাকবে, অন্য ক্ষেত্রে অসুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকবে। যদি সময় থাকে সুস্থ পশু চিনার জন্য আমরা তাকে কিছুটা হাঁটাহাঁটি করে নিতে পারি। পাশাপাশি সুস্থ পশুর দেখবেন যে একটু লক্ষ্য করেন পায়খানা প্রস্রাব করবে একটু সময় দিলে, এবং যেটা মনে রাখতে হবে অন্ধ পঙ্গু দাত্তহীন পশু কোরবানির যোগ্য নয়, এবং কোরবানির জন্য গরুর বয়স 2 বছর বা তার অধিক, ছাগল এবং ভেড়ার বয়স 1 বছর বা তার অধিক, এবং ওঁটের ক্ষেত্রে 5 বছর বা তার অধিক হতে হবে।
1: আচ্ছা, এ তো গেল চেনার উপায়গুলো। এবারে যদি জানতে চাই যে কোরবানির জন্য পশু ক্রয়ের পর আমাদের কি কি করতে হবে?
0: পশু ক্রয় করার পর যত সম্ভব কম হাঁটিয়ে সম্ভব হলে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতে হবে। আসার পর যদি গরমকাল হয় তাহলে পশুকে গোসল করানো সবচেয়ে ভালো, এবং পশুকে বাড়িতে নিয়ে এসে প্রথমেই 3-5 লিটার পানিতে যথাযথভাবে স্যালাইন মেশানো পানি খাওয়াতে হবে। আর যদি আমরা পেট ফাঁপা বা বদহজম এই ধরনের লক্ষণ দেখি তাহলে 1 কেজি পানিতে 100 গ্রাম কাবার সোডা মিশিয়ে খাওয়াতে হবে, এবং কোরবানির আগের দিন পর্যন্ত পশুকে বাড়িতে রাখার জন্য একটা দাঁড়ানোর জন্য তার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে। নাহলে পশুর মাংসের গুণগত মান হ্রাস পাবে, এবং পশুকে প্রতিদিন গোসল করাতে হবে, সময় মতো দানাদার খাদ্য দিতে হবে এবং কর এবং ঘাস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এই জিনিসগুলো আমাদের কোরবানির দিন পর্যন্ত লক্ষ্য রাখতে হবে।
1: এই পশু কোরবানির সময় কোনগুলো আসলে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে?
0: হ্যাঁ, পশু যখন আমরা কোরবানি করব কোরবানির 12 ঘন্টা পূর্বে পশুকে পানি ব্যতীত কোনো ধরনের খাদ্য দেওয়া যাবে না। বিশেষ করে সর্বোচ্চ দামে দিতে হয় শুধু কর এবং পানি খেতে দিতে পারবো, কিন্তু কোনো দানাদার খাদ্য দেওয়া যাবে না। এবং কোরবানির দিন সকালে কিছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র পরিষ্কার বিশুদ্ধ পানি খাওয়ানো যাবে, এবং যথাসম্ভব পরিষ্কার জায়গায় পশুকে জবাই করতে হবে এবং ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, এবং পশু যাতে কম কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং পশুর ভালো চামড়া পাওয়ার জন্য জবাইয়ের পূর্বে গোসল করাতে হবে, এবং চামড়া সারিয়ে পরিমাণ মতো বিশেষ করে আমরা বলি প্রতি কেজিতে 200 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে, এবং চামড়াটা দ্রুত বিক্রয় কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সেখানে পশু কোরবানি করা যাবে না, সরকার কর্তৃক নির্ধারিত স্থানে জবাই করতে হবে, এবং পশুর রক্ত মলমূত্র এবং বর্জ্য অবশ্যই মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে, এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবে।
1: আমরা তো অনেকেই কোরবানি দিব, সকলেরই উপকার হবে আজকের আলোচনা থেকে। অনেক ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ সবাইকে।

0: রহিম ভাইয়ার ছেলে পাইলো না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো।
0: কেন তুমি শোনো নাই, রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি, সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য, আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না, সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো, চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু

0: চাকরি না কইরা ভেড়া পালতে গেল?
1: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি। তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
2: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
1: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযোগ করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
1: আমি ঠিক করছি, আমগোমাইয়া রায়মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করব। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
0: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
2: রহিম এমনিতে নানান কথা হইতেছে, তুই আবার?
1: আরে ভেড়া সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না। রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট কইরা ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
1: হ, কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
0: হ, সেটা অনেক ভালো কাজ।
1: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
2: এই রহিম রহিম, তাহলে একটু বুঝাই কো দেখি।
1: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
1: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো একলগে পালন করা যায়। আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
0: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
1: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরে বেড়ায়। শোনো, ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো, মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
2: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
1: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগোমাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
0: ভাইয়ের কথা শুননা বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন। কেন এখন কি তুমিও শুরু করবা নাকি? তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
3: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: তাহলে তো ভেড়া আমাদেরও পালন করতে হয়,
5: মেলাই তো লাভ,
4: লাভের উপর লাভ। হ্যাঁ তো যাই হোক, আর কিন্তু সময় নাই। এই আমার গ্রামে গঞ্জে কিন্তু শহর থেকে লোকজন আসবি নি, আত্মীয় স্বজন আসবি, সাবধান। ও বাচ্চা কাচ্চা যাতে পুকুরের পাড়ে টাড়ে না যায় একটু সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ আপনার এলাকাও তো নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন আসবে, আপনিও খেয়াল রাখবেন। কিন্তু ছোট মিয়া, তোমার আত্মীয় স্বজন কিন্তু আসতেছে, সাবধান। হ্যাঁ তো আর কিন্তু কথা বলার সময় নেই। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজ এ পর্যন্তই। আর অনুষ্ঠান এই আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরু বিলাস রায়। তো চলো উঠা যাক, পিঠে কয়টা নেয়াও হাতে।
5: আইসা।

0: এখন সময় সন্ধ্যে 7:30। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মধুমাস জ্যৈষ্ঠের সুরভিত সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চতুর্থ পালার আয়োজনে।
1: এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জিনাত আক্তার, স্বপন কুমার হালদার, মাহমুদা আক্তার রাখি এবং জান্নাতুল ফেরদৌসী লিসা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। দুর্বারের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মিঠু সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম, আর সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, মেঠোসুরের এবারের শিল্পী মনির হোসেন, গীতিকার রুনা লায়লা এবং সুর করেছেন আব্দুল্লাহ খান।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠু সুর। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন শেফালি সরগম, কথা লিখেছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি। তোমার বাঁশির সুরে আমার এমন উদাস হয়ে যায়, শুনুন এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারে শিল্পী রাবেয়া আক্তার সেতু, গান লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান আর সুর দিয়েছেন দীপক কুমার দে।

শুনিল ভাই বোনেরা, দরবারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেঠো সুর। এবারে শিল্পী মোহাম্মদ গোলাম মুস্তফা, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ, গানে সুর দিয়েছেন শাহিন সর্দার।

0: সৈনিক ভাই বোনেরা এই গানটির সঙ্গে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠুসুর।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। গতরাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত খেলায় অ্যাস্টন ভিলা 3-0 গোলে ফেইবুর্গকে হারিয়ে দীর্ঘ 30 বছর পর ইউরোপা লীগের শিরোপা জিতেছে ইংলিশ এই ক্লাবটি। বিজয়ী দলের ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স একটি করে গোল করেন। 1995-96 মৌসুমে ইংলিশ লীগ কাপ জয়ের পর এটাই অ্যাস্টন ভিলার প্রথম বড় শিরোপা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে 2 লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্সের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে খেলবে। আগামী শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও এর আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাবের আবাহনী লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সিটি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স ব্রাদার্স ইউনিয়নের এবং রূপগঞ্জ টাইগার্স ঢাকা লেপার্ডসের মোকাবেলা করবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 খেলা থেকে 10 পয়েন্ট লাভ করে তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সমান সংখ্যক খেলা থেকে 10 নিয়ে দ্বিতীয় এবং আবাহনী লিমিটেড 8 পয়েন্ট লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচই লাফবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তাফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশগ্রহণ করছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: অধ্যাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। জীবনের প্রতিটি স্তরে সচেতনতা, সুস্থতা আর ভালোবাসাই গড়ে তোলে একটি পরিপূর্ণ পরিবার। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসারে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন কিছু বিষয় তুলে ধরব যা আমাদের জীবনে আনবে শান্তি ও স্বস্তি, যা আমাদের পরিবারকে করে তুলতে পারে আরও সুস্থ, সুশৃঙ্খল ও সুখী। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, সুখী সংসার অনুষ্ঠান আমাদের অনেক কিছু শেখায়। নিজের শরীরের যত্ন, পুষ্টি বিষয়ক নানা নির্দেশনা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, কিশোর কিশোরীর সমস্যা এবং সমাধান, সমাজের প্রতি দায়িত্ব ইত্যাদি। জানলে বাঁচা যায়, জানলেই সচেতন থাকা যায়, এই ভাবনায় আমরা আছি আপনাদের পাশে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। আজ শুনব বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান। চলুন তবে শুনে আসি।
1: ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসর ভিত্তিক সুখী পরিবার অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদ আছেন। বলো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন। হ্যাঁ সুলতান বাবু, কি অবস্থা তোমার? মুচকি মুচকি হাসি কেন? হ্যাঁ এই তো বলো ভাই,
2: ও
1: বাসা থেকে না সুলতান বাবু, জরুরি কোনো কাজে আসতে গেলেই কিন্তু জ্যামে পড়ে যায়। আবার কি বলে, চাকা
2: পাঞ্চারে
3: দুইটা পাশে বসেছে একটা, আর কোলে লিয়েছে দুইটা।
1: আর তুমি কোলে নাও নি একটা?
3: না
1: আমি তো যেভাবে বলছো যে সবার কোলে কোলে একটা বাচ্চা, অর্থাৎ অধিক জনসংখ্যা হলে যা হয়, অধিক জনসংখ্যা
2: সেখানেই
1: একই অবস্থা। অধিক জনসংখ্যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে থাকে। তাহলে কি হচ্ছে, এই জন্মহার যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে কি হবে, দিনে দিনে জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং এই জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কারণটা দায়ী সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম কারণ হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, বিভিন্ন কুসংস্কার, ধর্মীয় গোরামি, এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা করতে হবে এবং জনসংখ্যাকে কমাতে হলে পরিবারকে আগে ছোট রাখতে হবে।
2: পরিবার যখন গ্রহণ করবে,
1: হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিবার যখন ছোট হবে তখন ধীরে ধীরে জনসংখ্যার বৃদ্ধির আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারলে সেটা কিন্তু ফল অনেক ভালো। কারণ একটি দেশের দক্ষ জনশক্তি হচ্ছে সেই দেশের উন্নয়নের চালিকা শক্তি।
2: তাহলে কারিগরি শিক্ষা শিখালে,
1: কারিগরি শিক্ষাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানি যে যখনই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে তখন মানুষের জীবন মানও অনেক বেশি উন্নত হবে। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে, এখনো সেই পুরনো ধ্যান ধারণা, যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আধুনিক চিন্তা ভাবনা নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবে জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে বলা ভাই, আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনের এই পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন, এ বিষয় নিয়ে বলবেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন।
4: জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আজ স্বীকৃত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ ও জীবনযাত্রার মানের জন্য হুমকি স্বরূপ। উন্নত বিশ্বে জনসংখ্যা স্থিতিশীল থাকলেও উন্নয়নশীল দেশে তা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর সম্মুখে অপর গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হচ্ছে জনসংখ্যাস্ফীতি। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনসংখ্যাবহুল দেশ। এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। সর্বশেষ 1911 সালের জনসুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল 14,40,43,697 জন। এই রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার 1119 জন। এ থেকেই প্রতীয়মান হয় যে 1,47,610 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে আয়তনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা অচিরেই সৃষ্টি করবে নানা সমস্যা। খাদ্য পানীয় জলের অভাব, বাসস্থানের অপর্যাপ্ততা, পরিবেশ দূষণ, অর্থনৈতিক মন্দাসহ নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে মানুষ। আর তাই একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার সহ গবেষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সমাজ সংস্কারকরা বেশ কিছু সমস্যাকে জনসংখ্যা

0: জনসংখ্যা বৃদ্ধির এই সমস্ত কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নানা ধরনের সামাজিক ধ্যান ধারণার প্রভাব। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও রীতিনীতি আমাদের জীবনাচরণকে প্রভাবিত করে। সমাজের এই সমস্ত পূর্ব সংস্কার ও ধ্যান ধারণা জনসংখ্যা বৃদ্ধির হারকেও করে বেগবান। যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষই মনে করেন যে পুত্র সন্তান হচ্ছে বংশগতির বাহক, তাই পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক দম্পতি এমনকি অনেক শিক্ষিত ব্যক্তিরাও একের পর এক সন্তান জন্মদানে আগ্রহী হন। পুত্র সন্তান না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে। ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অনেকেই বলে থাকেন যে জন্ম দিয়েছেন আল্লাহ, রিজিকও দেবেন আল্লাহ, তাই কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি তারা গ্রহণ করেন না। ফলশ্রুতিতে দেখা যায় যে এসব পরিবারের সন্তানের সংখ্যাও অনেক বেশি। আমাদের দেশে মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া জনসংখ্যা বৃদ্ধির আরেকটি উল্লেখযোগ্য কারণ। এদেশে কন্যা সন্তানরা বয়সন্ধিকালে পৌঁছালে বা তার আগেই তাদের বিয়ে দেবার জন্য বাবা মারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বয়স বেশি হলে মেয়ের আর বিয়ে হবে না এমন সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই তারা অল্প বয়সে কন্যা সন্তানের শিশু বিবাহ সম্পন্ন করেন। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার ফলে এই সমস্ত মেয়েরা মা হবার উপযুক্ত বয়সের আগেই সন্তান জন্ম দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিনষ্টের পাশাপাশি অধিক সংখ্যক জনসংখ্যা তৈরিতেও ভূমিকা রাখে। সুতরাং আমাদের উচিত এসব সামাজিক ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে ছোট পরিবার গঠন করা, যা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণ করবে। ফলশ্রুতিতে এদেশের কাম্য জনসংখ্যা পরিণত হবে দক্ষ জনশক্তিতে, যা পরিণামে এদেশকে করবে উন্নত ও সমৃদ্ধ।
1: হ্যাঁ প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন এ বিষয় নিয়ে বললেন মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
2: আরে ওটা তো ঠিক কথাই কইছে, একটা পরিবার যদি ছোট করতে হয় তাহলে আমার আগে সন্তান লেওয়া লাগবে কম।
3: আরে দেশে আগামীর কথা ভাবতে হবে, আমার দেশকে আগায় নিয়ে যেতে হলে আগে দেশের কথা ভাবতে হবে, দশের কথা ভাবতে হবে।
2: আরে আগে পরিবারের কথাই ভাবো, তোমার যদি আমার যদি পাঁচটা চাওয়াল হয় তাহলে আমি কি করে খাওয়াবো?
3: আমার এতটুকু জায়গার মধ্যে ভাগাভাগি হলে ভালোবাসা ভাগাভাগি মাইনে লিয়া যায় না গো ভাই, মানুষ মাইনে নিতে পারে? জায়গা জমি কি করে ভাগাভাগি হলে মানুষ মাইনে নিবে বলেন? এটুকু না জায়গা, ওর মধ্যে যদি চারটা পাঁচটা ছেলে পেলে নিয়ে এলে তাহলে ভাগ হইতে হইতে মনে করেন থাকারই জায়গা থাকবে না,
2: তাহলে শূন্য হয়ে যাবে, ভাইসে বেরাবে।
3: হয়তো কথাই আছে, চায়ে বিস্কুট টাইমে না তিললে বিস্কুট যায় গুলে, সারা জীবন কাঁদতে হয় শ্রোতা ছোট্ট একটা ভুলে। বলি জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন তাহলে দেশে হবে সব সমস্যার সমাধান। আজকে কিন্তু টাইম হয়েছে ভাই শুনবো জনসংখ্যার একটা
1: গান। বাহ চমৎকার, অবশ্যই গান শুনবো। প্রিয় শ্রোতা বন্ধু চলুন এখন একটু জনসংখ্যার গান শোনা,
3: চলো চলো গান শুনে জান ভরে আসি।
2: গান শুনুন

0: ওরে শেরে চেগুলা ভাই, আমি তো মুশারে ঢেকে গেছি নুকানের মধ্যে, মনে করে গান শুনে করে জানটা ভরে গেল। আসলে গান নাগে ভাই, এগুলা হচ্ছে আমাদের জীবনের কথা।
1: ঠিক কথা, একদম এটা তো জীবনের কথা, গান তো জীবনের কথাই কবি।
0: গানে
2: তাহলে হচ্ছে এই গানের কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে,
0: বেরিনে গাইতেলি তবে বেরিনে
2: মাথায় রাখতে হবে,
1: বাস্তবায়ন করা লাগবে,
0: বাস্তবায়ন জানতেও হবে, মানতে হবে।
2: আমাদের সুলতানা বাবু যে কথাটি বললো যে মাথায় রাখতে হবে, অন্তরে রাখতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, ছেলে হোক মেয়ে হোক দুয়ের অধিক নয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধু, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন, এই শুভকামনা রইল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এমন কিছু কথা, এমন কিছু পরিবেশনা যেগুলো আমাদের সংসারকে করে তুলতে পারে আরও সুস্থ, আরও সুন্দর। পরিবারের শান্তি, পুষ্টি, স্বাস্থ্য, এইসব বিষয় নিয়ে সচেতন থাকলেই গড়া যায় সুখী সমাজ। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলব সচেতনতার কথাগুলো। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সচেতনতা এবং প্রতিরোধী ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায় ফুলদানি, টায়ার, ডাবের খোসা, কৌটা বা যে কোনো জায়গায় পানি জমতে দেবেন না। দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি ফেলে দিন এবং পাত্র পরিষ্কার করুন। শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করুন যাতে মশা কামড়াতে না পারে। ঘরে ও আশপাশে নিয়মিত মশানাশক স্প্রে ব্যবহার করুন। জানাব অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশনের গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফিরতি যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন লিগে ফ্রাইবুর্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা হবে। আজ রাজধানীতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রামিসা হত্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ সব ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে।
2: আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।
0: সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ও সুরক্ষার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি বলেন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান সহ যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী বলেন,
3: আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি।
0: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ধর্ষণের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টে তিনি ধর্ষণকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। পোস্টে এলজিআরডি মন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। তিনি পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন সহ প্রতিটি নাগরিককে এগিয়ে আসার এবং ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করার উপরও গুরুত্ব আরোপ করে সকলকে পরিবর্তনের এই সংগ্রামে সামিল হবার আহ্বান জানান। রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন। আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ সময় তিনি সরকার রামিসার পরিবারের পাশে রয়েছে বলে জানান। হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গুর মতো হামও এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অতীতে হাম থাকলেও বর্তমান সময়ে এর ভয়াবহতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতিমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনস অফকমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলিও আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে উল্লেখ করা হয়, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ দেওয়া হয়েছিল তার অনেক বিষয়ই কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর মতামত ও পরামর্শও প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। কমিশনের সদস্যরা বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার ও কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর অনুরোধ জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী কমিশনের সদস্যদের জানান, সরকার পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। আজ থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের 31 মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। রেলওয়ে জানিয়েছে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা একবারে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন, তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে। রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী 22 মে বিক্রি করা হবে 1 জুনের টিকিট, 23 মে পাওয়া যাবে 2 জুনের টিকিট, 24 মে মিলবে 3 জুনের টিকিট এবং 25 মে বিক্রি হবে 4 জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। এর আগে গত 13 মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন 23 মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে 14 মে, 24 মে, 15 মে, 25 মে, 16 মে, 26 মে এবং 27 মে এবং 17 মে, 27 মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এদিকে ঈদ উপলক্ষে কেনার টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগর জুড়ে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: আসন্ন পবিত্র ঈদ উল আজহা ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উস্কানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
6: আসন্ন ঈদ উল আজহা, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
5: ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
6: অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
5: ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালিয়াত চক্র ঠেকাতে ডিবি সহ থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে ক্যানভা K12 এডুকেশন এর গ্লোবাল লিড অ্যান্ডি শর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম 2026 সাইড লাইনে। গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ টু সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যানভা কর্মকর্তারা ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে সম্পৃক্ততা বাড়ানো ও ভিজুয়াল যোগাযোগ উন্নত করার মাধ্যমে ক্যানভার শিক্ষা সেবা কিভাবে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বমানের উপযোগী করে তুলতে সহায়তা করতে পারে সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন। এ সময় শিক্ষা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে দেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আমসহ বাংলাদেশি ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদান স্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্রিত্বে বর্তমান সরকার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি কর্তব্য নয় বরং মানবতার প্রতি এক বড় দায়িত্ব মনে করে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গতকাল মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে একথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে নারী শান্তি ও নিরাপত্তা কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন। বুধবারের তুলনায় হামে মৃত্যু সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। এদিকে ঈদকে সামনে রেখে বাতিল করা হয়েছে হামের টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের ছুটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: গেল ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হামের টিকাদান কর্মসূচি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
9: ২০ তারিখে আমাদের হামের যে ক্যাম্পেনিংটা আমরা করতেছিলাম ভ্যাকসিনের, এটা বিগত হয়েছে। বাই দিস টাইম আমরা ১০৪% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বারবারই সকল সিভিল সার্জন ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্টদের জানিয়ে দিয়েছি যেটা বন্ধ হবে না। বাট আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, বলারও আমাদের দরকার নেই, বাট ইট উইল কন্টিনিউ। আমাদের
8: একটি শিশু যেন হামের টিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্যে ঈদেও টিকা ক্যাম্পেইনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
9: আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি, যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে থেকে কন্টিনিউ করবো এবং ঈদের ছুটি ব্যতীত, ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেকের ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে।
8: এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ১৫১ জন সংক্রমক ব্যক্তি হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ট্রোকে হত্যার দায়ে অভিযুক্ত করার পর চীন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিকে সমর্থন করেছে এবং দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করা সহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ট্রোকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩ জন নাগরিক সহ ৪ জনকে হত্যার দায়ে রাউল ক্যাস্ট্রো সহ অপর ৫ জনের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। ৯৪ বছর বয়সে ক্যাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তিনি বিশ্বজুড়ে নিন্দার সম্মুখীন হন। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেন। তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর ব্যাপারে ওয়াশিংটনের সর্বশেষ প্রতিক্রিয়া পর্যালোচনা করছে বলে জানানোর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তেহরানের কাছ থেকে যথাযথ জবাবের জন্য কয়েকদিন অপেক্ষা করবেন, তবে তিনি ইরানে ফের হামলা শুরু করতেও প্রস্তুত রয়েছেন। খেলার খবর ফুটবল। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। গতরাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত খেলায় অ্যাস্টন ভিলা 3-0 গোলে ফ্রাইবার্গকে হারিয়ে দীর্ঘ 30 বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ এই ক্লাবটি। বিজয়ী দলের ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাইবার্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি ফারহানা খান রনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে বাংলাদেশ সিরিজে হোয়াইট ওয়াশ নিশ্চিত করেছে। এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা বজায় রাখা সবসময় কঠিন, বিশেষ করে পাকিস্তানের মতো অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু সিলেটের মাটিতে বাংলাদেশ দল যে আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জাতীয় গৌরবের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যাটাররা নিজেদের প্রথম ইনিংসে মাত্র 278 রান সংগ্রহ করে, যার সিংহভাগ 126 রান আসে লিটন দাসের ব্যাট থেকে। পরে অবশ্য বাংলাদেশের বোলাররা, বিশেষ করে নাহিদ রানা ও তাইজুল ইসলাম, শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখে। নিজেদের প্রথম ইনিংসে তুলনামূলকভাবে কম রান করলেও বাংলাদেশের পেস ও স্পিন বোলিং আক্রমণ পাকিস্তানকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে দেয়নি। মাত্র 232 রানে সফরকারীরা অল আউট হয়ে গেলে প্রথম ইনিংসে 46 রানের মামুলি লিড পায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার সঙ্গে খেলেছেন, বিশেষ করে প্রথম ও নিচের সারির ব্যাটসম্যানদের অবদান ছিল উল্লেখযোগ্য। মুশফিকুর রহিমের 137 রানের অবদানই শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে 400-এর বেশি রানের লক্ষ্য দাঁড় করায়। জয়ের জন্য 437 রানের লক্ষ্যে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। বাংলাদেশের স্পিনার ও পেসাররা মিলিতভাবে আক্রমণ চালিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ভেঙে তছনছ করে দেন। তাইজুর প্রথম ইনিংসে 3টি ও দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নেয়। শেষ পর্যন্ত সফরকারীরা রিজওয়ানের দৃঢ়তায় 358 রানে পৌঁছাতে পারলেও হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারেনি। ফলে 78 রানের ব্যবধানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে 2-0 সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। লিটন ম্যাচ সেরা এবং মুশফিক সিরিজ সেরা হন। মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ সফরকারী পাকিস্তানকে 104 রানে পরাজিত করে। এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসে সঞ্চার করেছে। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সংগ্রাম করতে হয়েছে, অনেক সময় জয় আসলেও ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা 2 টেস্টে জয় পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বিরল ঘটনা। অতীতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পাওয়া কঠিন ছিল, কিন্তু এবার বাংলাদেশ শুধু জয়ই পায়নি বরং সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। এটি নিঃসন্দেহে প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে উন্নতি ঘটেছে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন বার্তা এই অর্জনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে। দেশের মানুষ এই জয়কে জাতীয় গৌরব হিসাবে গ্রহণ করেছে, আর ক্রিকেটারদের জন্য এটি হবে নতুন অনুপ্রেরণার উৎস। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন দেশের গান শুনবেন। প্রথম গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারে গানের শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। গানের কথা সাজিয়েছেন এস এম হেদায়েত আর সুর করেছেন লাকি আখন্দ।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন।

0: আবারও আমরা শুরু করছি বেতার ম্যাগাজিন উত্তরুণ। এই উত্তরুণ সেও এক অর্থে আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে চলেছে, কারণ সংস্কৃতি শব্দের আভিধানিক অর্থ হল শিল্প সাহিত্য, আচার আচরণ, বেশভূষা প্রভৃতির মাধ্যমে কোনো জাতি বা গোষ্ঠীর যে পরিচয় ফুটে ওঠে।
1: আর সংস্কৃতিমান শব্দের আভিধানিক অর্থ হল উন্নত মানসিকতা আর পরিশীলিত রুচির অধিকারী। আমাদের উত্তরণ শ্রোতা বন্ধুদেরকে আমরা সংস্কৃতিমানের দলেই রাখতে চাই, কারণ উত্তরণের পরিবেশনা সে তো রুচিশীলতাকেই উপস্থাপন করে, যেখানে থাকে সংস্কৃতির আলো।
0: এবার বলি আজকের উত্তরণে এই সংস্কৃতি নিয়ে কথা বলার আসল কারণ। কারণ হল আজ বিশ্ব সংস্কৃতি দিবস। এই দিবসকে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবসও বলা হয়ে থাকে। প্রতিবছর 21শে মে সারা বিশ্বে এই দিবসটি উদযাপিত হয়ে থাকে।
1: এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের মাঝে থাকা নানা রকম সংস্কৃতি, ভাষা, বিশ্বাস এবং জীবনের পদ্ধতির বৈচিত্র্যকে উদযাপন করা এবং সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করা।
0: আমাদের বাংলাদেশেও আছে বৈচিত্র্যময় সংস্কৃতি, নানা জাতি এবং গোষ্ঠীর বাস এখানে। আজকের এই বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবসের মাঝে আমরা সম্প্রীতির আভাসই পেয়ে থাকি। সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানো এবং বিভিন্ন জাতীয় গোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখাই এই দিবসের অন্যতম লক্ষ্য।
1: এবার জানিয়ে যাই আজকের উত্তরণে যা যা থাকছে। আজ আমরা শোনাব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, আপনার লেখা এবং নির্বাচিত একটি গান। জানিয়ে দিলাম সূচি পরিচিতি। সবার কাছে সম্পূর্ণ উত্তরণ শোনার আন্তরিক অনুরোধ।
0: যদি বলি কোন পরিবেশনাটি উত্তরণের প্রধান পরিচয় বহন করে, তাহলে তো বিশ্ববিচিত্রার নাম বলতেই হয়, কারণ এই বিশ্ববিচিত্রা ছাড়া উত্তরণ যেন কোনোভাবেই সম্পূর্ণ নয়।
1: এবার সেই বিশ্ববিচিত্রাই শোনাতে চাই। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থ নাই আফসানা আক্তার।
0: আমাদের এই বিশ্বে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 10% মানুষ বাঁহাতি, আর বিশ্বের বিখ্যাত মানুষের তালিকায় বাঁহাতিদের সংখ্যাটা নেহাত কম নয়। একবার বাঁহাতি বিখ্যাত মানুষদের তালিকায় চোখ বোলালেই বুঝতে পারবেন তারা ডানহাতিদের থেকে কোনো অংশে কম বা আলাদা কিছু নন, শুধু ডানহাতের বদলে বাঁহাত ব্যবহারে স্বচ্ছন্দ। আলবার্ট আইনস্টাইন, অ্যারিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি, মেরি কুরি, বারাক ওবামা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, অমিতাভ বচ্চন, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, রাফায়েল নাদাল, ডেভিড গাওয়ার, অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, হেলেন কেলার, লেডি গাগা, লুইস ক্যারল, প্রিন্স উইলিয়ামস এবং ওপরা উইনফ্রে, এদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। এরা সবাই বাঁহাতি। এই তালিকা নেহাতি ছোট নয়, আর প্রচুর বাঁহাতি বিখ্যাত মানুষের নাম তালিকায় রয়েছে। ফলে বাঁহাতিরা ডানহাতিদের থেকে কম তো ননই, বরং এগিয়েই বলা যায়। বলা হয় বাঁহাতিরা ডানহাতিদের থেকে বেশি সৃষ্টিশীল এবং বুদ্ধিমান হন। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের ডান এবং বাম অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ডানহাতিদের থেকে বাঁহাতিদের বেশি, এর ফলেই তারা বেশি বুদ্ধিমান হন। এমনকি বাঁহাতিদের পানির নিচে দৃষ্টিশক্তি ডানহাতিদের থেকে বেশি। পাখানা ঝাপটি এই প্রায় 100 মাইল উড়তে সক্ষম আন্দিয়ান কন্ডর নামের এক পাখি। এক গবেষণায় দেখা গেছে পাখিটি পাখা ঝাপটানো ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বাতাসে ভেসে থাকে। আন্দিয়ান কন্ডর বা আন্দিজের কন্ডর শকুন গোত্রীয় পাখি, বৈজ্ঞানিক নাম ভালচার গ্রাইফাস। আন্দিজ পর্বতমালা এবং এর সংলগ্ন দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশের প্রশান্ত মহাসাগরের উপকূলে এদেরকে দেখা যায়। ওজন এবং পাখার দৈর্ঘ্যে এরা পৃথিবীতে উড়তে সক্ষম পাখিদের মধ্যে বৃহত্তম। এদের ওজন 15 কেজি এবং পাখার দৈর্ঘ্য সর্বোচ্চ 10 ফুট 10 ইঞ্চি। সম্প্রতি দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়ায় 8টি পাখি নিয়ে কাজ শুরু করেন ব্রিটেনের সোয়ানসি ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। পাখিগুলোর পিঠে রেকর্ডিং যন্ত্র বেঁধে দেওয়া হয়। এরা পুরো উড্ডয়নকালে মাত্র 1% সময় তাদের পাখা ঝাপটানোয় ব্যয় করেছে। আমরা শুনছিলাম উত্তরণের বিশ্ববিচিত্রায় বিস্ময়কর খবর।
1: আর এবার শোনাব খাবারের কথা, যে কথা হয়তো কারো কারো অজানা।
0: সবাইকে আমন্ত্রণ উত্তরণের দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার আয়োজনে। আজও এ আয়োজনের পরিবেশনায় আছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
2: শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে। আজ আমরা দেশের সীমানা পেরিয়ে চলে যাব দ্বীপরাষ্ট্র মালদ্বীপে, যেখানে বেশিরভাগ খাবারে থাকে নারকেলের ছোঁয়া। সব খাবারে ব্যবহার করা হয় নারকেলের দুধ কিংবা তেল দিয়ে, সে কারণেই খাবারে রয়েছে আলাদা বিশেষত্ব। মালদ্বীপের মানুষজন ঐতিহ্যবাহী খাবারই পছন্দ করে, যার মধ্যে গারোধিয়া অন্যতম। এটি মূলত টুনা মাছের স্যুপ। মূল উপকরণ টুনা মাছের সাথে লবণ, লেবু, চাল, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে রান্না এই খাবারে ঘরে ঘরে সবার প্রিয়। আরও একটি খাবার মাসহুনি, সুস্বাদু এই সালাদ মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সকালের নাস্তা। কুচি করা টুনা মাছ কোরানো নারকেল, পেঁয়াজ, লেবুর রস এবং কাঁচামরিচ দিয়ে তৈরি করা হয়। খাওয়া হয় রশি নামের স্থানীয় রুটি দিয়ে। আরও একটি ঐতিহ্যবাহী সালাদ বসি মাসহুনি, বিভিন্ন সবজি, হলুদ ও জিরা দিয়ে রান্না করা হয়। কলার মোচার খোসা বা নারকেলের মালায় এই খাবার পরিবেশনের রেওয়াজ রয়েছে মালদ্বীপে, অনেকটা সামোচা ও স্প্রিং রোলের মতো দেখতে। বিস্কিমিয়া মালদ্বীপের মানুষের অন্যতম প্রিয় খাবার। এর ভেতরে ডিম, পেঁয়াজ, ক্যাবেজ থাকে। মালদ্বীপের আরও একটি জনপ্রিয় খাবার ফ্রাইড ইয়ামস, এক ধরনের মিষ্টি আলু অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে লবণ ও হলুদ মাখিয়ে ডুবো তেলে মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজা হয়। এই দেশের কাঁকড়া খাওয়ার প্রচলন রয়েছে বহুদিনের। খুবই সুস্বাদু এবং ভিন্ন স্বাদের এই কাঁকড়া এখানে সহজলভ্য। যারা ডায়েট করেন তাদের জন্য রয়েছে সাগু বন্দিবাই। নারিকেলের দুধ ও কন্ডেন্স মিল্কের মিশ্রণে তৈরি এই ঐতিহ্যবাহী খাবার এলাচ গুঁড়ো দিয়ে পরিবেশন করা হয়। মালদ্বীপের জনপ্রিয় মাছ রিফ দিয়ে তৈরি কাটলেট প্রায় সবারই ঘরে ঘরে দেখা যায় এবং এটি পরিবেশন করা হয় চাটনি বা শসার সালাদের সাথে। বিকেলের নাস্তা হিসেবে মালদ্বীপের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় নাস্তা গুলহা, মূলত টুনা মাছ, পেঁয়াজ, নারকেল এবং মশলা দিয়ে পুরো বানিয়ে চালের গুঁড়ো বা আটা দিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে ভেতরে এই পুর ভরে ডুবো তেলে মুচমুচে করে ভাজা হয় বলগুলো। আজকের পর্ব শেষ করব মিষ্টি দিয়ে, যার নাম আলুভি বোয়াকিবা। মালদ্বীপের এই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারটি মূলত এক ধরনের কেক। কাসাভা নামের এক ধরনের আলু কুচি করে ডাবের শাঁস, চিনি ও গোলাপ জল দিয়ে তৈরি করা আলুভি বোয়াকিবা পর্যটকদের কাছে অনেক পছন্দের খাবার। বন্ধুরা, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব এখানে শেষ হলো। আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠানে।
1: এতক্ষণ খাবারের খবর শোনা হলো।
0: এবার বিশ্ব সাহিত্য আয়োজন শোনাবার আগে সাহিত্যের একজন পৃষ্ঠপোষকের কথা শোনাতে চাই, আর তিনি হলেন সাংবাদিক এবং মুক্ত চিন্তার অধিকারী মোহাম্মদ নাসিরউদ্দিন। চাঁদপুর জেলার পাইকারদি গ্রামে তার জন্ম, আর তিনি মৃত্যুবরণ করেন 1994 সালের আজকের দিনে।
1: 1918 সালের 2রা ডিসেম্বর তিনি স্বগাত নামে একটি সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশ করেন, যার মাধ্যমে তিনি তৎকালীন তরুণ লেখকদেরকে উৎসাহিত করতেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনাকে মোহাম্মদ নাসিরউদ্দিন তার এই পত্রিকায় অনেকবারই প্রকাশ করেন।
0: মোহাম্মদ নাসিরউদ্দিন ছিলেন বাংলা একাডেমির একজন ফেলো, বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টের সদস্য এবং নজরুল ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান।
1: বাংলা একাডেমির সম্মাননা পুরস্কার ছাড়াও মোহাম্মদ নাসিরউদ্দিন 21 পদক এবং স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এখন অবশ্য তার নিজের নামেই অন্যদেরকেও নাসিরউদ্দিন স্বর্ণপদক দেওয়া হয়ে থাকে।
0: মোহাম্মদ নাসিরউদ্দিনের স্মৃতির প্রতি নিবেদন করি উত্তরণ শ্রদ্ধাঞ্জলি।
1: আর এবার আমরা শোনাব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি। একজন বিশ্বসেরা সাহিত্যিকের জীবন ও কর্ম নিয়ে এ পর্বের গবেষণা ও গ্রন্থনা করেছেন অধ্যাপক আহমেদ রেজা, পাঠ করছেন জায়েদ জুলফিকার।
3: জন ড্রাইডেন সপ্তদশ শতকের ইংরেজি সাহিত্যের অন্যতম আলোচিত লেখক ও কবি, যিনি 30টিরও বেশি নাটকের রচয়িতা। তাঁর আবির্ভাবকালকে ড্রাইডেনের যুগ বলে অভিহিত করা হয়ে থাকে। 1631 সালের 9 আগস্ট ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটন শায়ারের অল্ড উইলিংডন নামক গ্রামে জন ড্রাইডেনের জন্ম হয়। তাঁর বাবা ইরাসমাস ড্রাইডেন এবং মা মেরি পিকারিংয়ের 14 সন্তানের মধ্যে তিনি ছিলেন বড় সন্তান। ড্রাইডেনের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের স্কুলে, কিন্তু এই স্কুলে সাহিত্যের ছাত্রদের বিশেষ করে পড়ানো হতো ক্লাসিক্যাল সাহিত্য। ফলত ড্রাইডেন প্রাচীন ইংরেজি সাহিত্যের প্রায় সব বড় বড় লেখকের লেখার সাথে পরিচিত হয়ে ওঠেন। তাঁর কবিতা ও নাটকে পরবর্তী সময়ে যে ক্লাসিক্যাল সাহিত্যের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তার গোড়াপত্তন এখান থেকেই। 1650 সালে তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। এখানে থেকে তিনি 1654 সালে বিএ ডিগ্রি লাভ করেন। 1663 সালে তাঁর যখন মাত্র 32 বছর বয়স, তখন তিনি সদ্য প্রতিষ্ঠিত রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। কলেজে পড়ার সময় থেকেই ড্রাইডেন কিছু কিছু কবিতা লিখতে শুরু করেন। 1649 সালে লর্ড হেস্টিংসের মৃত্যু হলে তাঁর স্মৃতির উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করেন। রাজা অলিভার ক্রমওয়েলের পর দ্বিতীয় চার্লস সিংহাসনে আরোহণ করলে কবি এই তরুণ রাজাকে অভিনন্দন জানিয়ে একটি দীর্ঘ কবিতা রচনা করেন। 300 লাইনের এই দীর্ঘ কবিতার নাম দেন তিনি অস্ট্রায়া রেডাক্স। এরপর তাকে কেন্দ্র করে রাজার প্রশস্তি গেয়ে আরও একটি দীর্ঘ কবিতা রচনা করেন, টু হিজ সেক্রেট ম্যাজিস্ট্রি। পরপর দুটি কবিতা রচনা করার জন্যই তিনি রাজপরিবারের নজরে পড়ে যান। 1666 সালে তিনি অ্যানিউস মিরাবিলস নামে আরও দীর্ঘ একটি কবিতা রচনা করেন। ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে হওয়া নৌযুদ্ধ এবং লন্ডন শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছিল তাঁর এই কবিতার বিষয়বস্তু। লন্ডনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রাজা যেভাবে সাহায্য করেছিলেন তারই চমৎকার বর্ণনা ড্রাইডেন তুলে ধরেন এই কবিতায়। ফলে ড্রাইডেন রাজার সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং রাজার অধীনে একটি সম্মানিক পদ লাভ করেন রাজদরবারে এবং সভাকবির পদ লাভ করেন। 1663 সালে ড্রাইডেন তাঁর প্রথম নাটক দি ওয়াইল্ড গ্যালান্ট মঞ্চস্থ করেন। এটি ছিল একটি কমেডি নাটক। তাঁর পরবর্তী ট্র্যাজেডি নাটক দ্য ইন্ডিয়ান কুইন বেশ সাফল্য লাভ করে এবং নাট্যকার হিসেবে ড্রাইডেনের নাম ছড়িয়ে পড়ে। এরপর প্লেগ মহামারীর কারণে থিয়েটার বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য। আবার যখন থিয়েটার খোলা হল তখন প্রথম অভিনীত হয় ড্রাইডেনের বিখ্যাত নাটক সিক্রেট লাভ, যার আরেক নাম দ্য ম্যাডেন কুইন। 1669 সালে লেখেন টাইটানিক লাভ নামের একটি নাটক। এই একই বছরে ডিসেম্বরে লেখেন দ্য কনকোয়েস্ট অব গ্রানাডা বাই দ্য স্প্যানিয়ার্স। তিনি 1673 সালে লেখেন ম্যারেজ আলা মোড শীর্ষক একটি নাটক। 1676 সালে লেখেন তার অন্যতম শ্রেষ্ঠ নাটক আওরঙ্গজেব। 1677 সালে লেখেন অল ফর লাভ, এটা তিনি রচনা করেন শেক্সপিয়ারের অ্যান্টোনিও ক্লিওপেট্রা নাটকের কাহিনীর উপর ভিত্তি করে। 1690 সালে তিনি রচনা করেন ডন সেবাস্টিয়ান কিং অব পর্তুগাল। 1691 সালে লেখেন কিং আর্থার। ড্রাইডেন 1660 সাল থেকে 1680 সাল পর্যন্ত প্রায় একনিষ্ঠভাবে নাটক লিখেছেন। কেবল নাটক নয়, কবিতা লেখাতেও ড্রাইডেন আগেই তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। 1681 সালে লেখেন অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল। 1682 সালে প্রকাশিত হয় ড্রাইডেনের সর্বশ্রেষ্ঠ কীর্তি ম্যাকফ্লেকনো। 1687 সালে প্রকাশিত হয় তাঁর আরেকটি বিখ্যাত কাব্য দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার। 1697 সালে প্রকাশিত হয় তাঁর আলেকজান্ডার্স ফিস্ট। 1700 সালে প্রকাশিত হয় তাঁর একটি অনুবাদমূলক রূপকথার গদ্য গ্রন্থ ফ্যাবলস অ্যান্সিয়েন্ট অ্যান্ড মডার্ন। 1700 সালে 12 মে লন্ডনে জন ড্রাইডেনের মৃত্যু হয়।
1: বিশ্ব সাহিত্যের কথা শোনা হলো,
0: আর এবার শোনানো হবে শ্রোতা বন্ধুদের কথা, যে কথার রচয়িতা আমাদের শ্রোতা বন্ধুরা নিজেরাই।
1: শুরু করতে চাই আপনার লেখা পর্বটি। আপনার লেখা পর্বের আজকের বিষয় ফলের মাস জ্যৈষ্ঠ।
0: প্রথমেই যার লেখা হাতে তুলে নিচ্ছি, আপনি হলেন পাপিয়া খাতুন, লিখেছেন পশ্চিমবঙ্গ নদিয়া ভারত থেকে। আপনি কবিতাকারে লিখেছেন, নাম দিয়েছেন জ্যৈষ্ঠ ভরা ফল। জ্যৈষ্ঠ জানি ফলের রানী, লিচু কাঁঠাল আম, বেলতরমুজ পাতার সবুজ, গাছপাকা ওই জাম, মিষ্টি আতা গ্রাম্য গাথা, ডেওয়া হলুদ কোষ, রসে ভরা তালের শ্বাস, খেতে দারুণ জোশ, আনারস দারুণ যশ, মিষ্টি মাখা টক, লটকনে যে মিষ্টি বনে, খেতে ভারী শখ, ড্রাগন দেখি নয় যে মেকি, ছাদের উপর চাষ, জ্যৈষ্ঠ এলে বন কাঁঠালে, ল্যাংড়া আমের বাস, নানান ফলে গন্ধ দোলে উদাস করে মন, এমন দেশে উঠবে হেসে জ্যৈষ্ঠ মাসের বন।
1: এবারের লেখাটি পাঠিয়েছেন শিকদার ইসহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম এবং ডাক আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, ফলের মাস জ্যৈষ্ঠ যখন আসে ধরার বুকে, পাকা ফলের সুবাস পেলে সবাই থাকে সুখে, বউ কথা কও পাখির ডাকে জাগায় শিহরণ, সুখের বিনা খ্যামটা নাচে দোলায় তনুমন, প্রিয় ফলের মধুর রসে সময় বয়ে যায়, মৌমাছি সব গুনগুনিয়ে কাটায় নিরালায়, হঠাৎ করে বাদল নামে লাফিয়ে চলে জল, পদ্মপুকুর ভরাট হয়ে যে টলমল, সকল গাছে পাকা ফলের পরে অনেক ধুম, চোখ জুড়িয়ে যায় তখনই রয় না কোনো ঘুম, ফলের মাস জ্যৈষ্ঠ এলেই ছড়ায় মায়া জাল, হৃদয় পটে এই কথাটি থাকবে চিরকাল।
0: শ্রোতা বন্ধুরা, এভাবে বলে রাখি, আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঈদের দিন, ওই দিন কিন্তু এই পর্বটি প্রচার হবে না, কিন্তু আগামী এর পরের বৃহস্পতিবারে যথারীতি

0: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। আপনিও কবিতার মতো লিখেছেন, জ্যৈষ্ঠ এলো রৌদ্র মেখে আগুন ঝরা দুপুরে, তবু কত রঙিন সুখ লুকিয়ে অন্তঃপুরে, আমের ঘ্রাণে ভরে ওঠে মাঠঘাট বন, কাঁঠালের মিষ্টি সুবাস মাতায় সবার মন, লিচুর ডালে পাখি ডাকে সুর আসে ভেসে, কালো জামে মুখ রাঙিয়ে কচি কাঁচায় ওঠে হেসে। জ্যৈষ্ঠ মানেই মধুর ঋতু রসে অফুরান, বাংলার বুকে ফলের মেলা ভরিয়ে তোলে প্রাণ।
1: মেহেদী হাসান মামুন আমাদের এবারের লেখক। আপনার শিরোনাম ফলের মাস জ্যৈষ্ঠ, এই শিরোনামেই লিখেছেন আপনি। জ্যৈষ্ঠ এলো রৌদ্রের সাথে মধুর হাসি হেসে, ফলের গন্ধে মাতাল হাওয়া সারা বাংলাদেশে, গাছের শাখায় আম পেকেছে হলদে রঙের ছোঁয়া, মিষ্টি রসে মন ভরে যায় খেয়ে করে দোয়া, থোকায় থোকায় লিচু হাসে লাল টুকটুকে গায়, পাকা জামটির কালচে ছোপ লাগে হাতে পায়ে, কাঁঠাল ভাঙা গন্ধে ব্যাকুল গ্রামের প্রতিটি ঘর, রসে ভরা কোষগুলো সব কি আপন কি পর, তালের শ্বাস আর বেল পানা ওই তপ্ত বেলার শেষে, শান্তি আনে ক্লান্ত মনে শ্রান্তি সব শেষে, প্রকৃতি যেন থালা ভরে দিয়েছে শ্রেষ্ঠ দান, জ্যৈষ্ঠ মানেই রসে ভরা বাঙালির জয়গান।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন উত্তরণে, আর আপনার উত্তরণে আছেন বলেই উত্তরণকে নিয়েই আমরা নানা রকম পরিবেশনায় মেতে উঠি। কথা দিয়েছিলাম আজকের উত্তরণে শোনাব একটা নির্বাচিত গান,
1: আবার সেই কথা আমাদের রাগবার পালা।
0: আজ আমরা শোনাব নির্বাচিত একটি লালন গীতি,
1: পরিবেশনায় সফি মণ্ডল।

0: যে বিষয়টি প্রচার হবে সবাইকে মনে করিয়ে দিই, বিষয় হলো সবার আগে বাংলাদেশ।
1: আমি আরো একবার বলি, সবার আগে বাংলাদেশ।
0: তাহলে এই বিষয়ের উপর লিখতে থাকুন, সবার আগে বাংলাদেশ। আর আজও আবার
1: যাবার সময় হলো আমাদের।
0: এ সময় আবারও বলতে চাই, আমাদের সচেতনতাই পারে আমাদেরকে রোগমুক্ত রাখতে, তাই আসুন হাম সম্পর্কে আমরা বেশি রকম সচেতন হই, আমাদের শিশুদেরকে হাম্মুক্ত রাখি,
1: মেনে চলি চিকিৎসকের পরামর্শ। এমনই আহ্বানে এবার জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: প্রকৌশল সহযোগিতা দিলেন সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: মন ভালো থাকে যদি ভালো কাজ করি,
1: সেই ভালো কাজে যদি দেশটাকে গড়ি।

কি হয়, অতি আবেগে অনেক সময় আমরা ভুল করে ফেলি, একটু সংশোধনে যাই। একটু আগে বলছিলাম যে এবারের বিষয় জ্যৈষ্ঠ ফলের মাস তা না, আমরা যেহেতু আগামী বৃহস্পতিবারে ঈদের ভিতরে থাকব, তাই ওই দিন তো আর আপনার লেখা প্রচার হবে না। এর পরের বৃহস্পতিবারে

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন প্রকার পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

দেশের গানটি শুনলেন শমনুর মনির কোনালের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: আধুনিক ক্রিকেট বিশ্বে টেস্ট ক্রিকেটের জয়গান দিনকে দিন যে হ্রাস পাচ্ছে আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু ক্রিকেটারদের পরিপূর্ণতা অর্জনের জন্য টেস্ট ক্রিকেটের কালজয়ী সুর হৃদয়ঙ্গম করার কোনো বিকল্প নেই।
1: ক্ষণে ক্ষণে রং বদলানো হালের মার্কাটারি দ্রুতগতির বিনোদন ক্রিকেট টি টোয়েন্টিতে যখন তরুণ প্রজন্ম বুঁদ হয়ে নির্যাস নিতে ব্যস্ত, তখন আক্রমণ ও রক্ষণের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ মিশ্রণের ওয়ানডে ক্রিকেটের আবেদন যেন ঐতিহ্যের হাতছানি দিয়ে ডাকছে স্রোতের বিপরীতে।
0: আর টেস্ট ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রঙিন ভেলায় চড়ে নতুন জীবন ফিরে পাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়।
1: তাই তো ক্রিকেটের আধুনিকতায় সময়ের বেড়াজাল ছিন্ন করে পাঁচ দিনের টেস্ট ক্রিকেটও জীবন্ত হয়ে উঠছে মনস্তাত্ত্বিক লড়াই, ধৈর্যের পরীক্ষা আর টেকনিকের অপূর্ব মেলবন্ধনে।
0: সিলেটের নৈসর্গিক চা বাগানে ঘেরা স্টেডিয়ামের সবুজ ঘাসের বুক চিরে মুশফিক, শান্ত আর লিটনদের উইলো তুলির আঁচড়ে যখন ক্রিকেটের লাল চেরি ঠিকানা খুঁজে পায় দর্শক সারিতে, তখন দর্শকদের হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে ব্রায়ান লারা ও সচিন টেন্ডুলকারদের ক্লাসিক্যাল ব্যাটিং প্রদর্শনী প্রতিচ্ছবি।
1: দলীয় চেতনা, ব্যক্তিগত পারফরম্যান্স আর দেশের প্রতি ভালোবাসায় বাংলাদেশ ক্রিকেট টিম টেস্টে পাকিস্তানকে পরাজিত করে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যেভাবে জীবন্ত করে তুলেছে, তা নিশ্চয়ই পুনরুদ্ধার করবে টেস্ট ক্রিকেটের হারানো রাগিণী।
0: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সিরিজ বিজয়ের সুর ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবিষ্যৎ ক্রিকেটারদের হৃদয়ের মণিকোঠায়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
0: খেলাপ্রিয় বন্ধুরা, শুরুতেই অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। আজ আয়োজনে প্রথমেই শুনবেন দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব ক্রীড়া পর্যালোচনা, এবং এরপর থাকছে স্টেডিয়াম পরিচিতি পর্ব,
1: আরও থাকছে খেলোয়াড় সাক্ষাৎকার, ক্রীড়া কুইজ ও ক্রীড়া সঙ্গীত।
0: আর বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকি
1: এবং আমি জামিলুর রহমান। আশা করি শ্রোতা বন্ধু পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন।
0: সুপ্রিয় শ্রোতা, সিলেট টেস্টে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে পরাজিত করে ধবল ধোলাইয়ের মাধ্যমে টেস্ট সিরিজ জিতল 2-0 ব্যবধানে।
1: অপরদিকে বাংলাদেশের ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বসুন্ধরা কিংস। আবার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ফুটবল দল ঘোষণা করেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড।
0: আর ঢাকার শীর্ষস্থানীয় 12টি ক্লাব নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আয়োজনও এগিয়ে যাচ্ছে সমানতালে।
1: তাই তো বন্ধুরা, দেশ বিদেশের নানা খেলাধুলা নিয়ে আয়োজনমালার শুরুতেই শোনাব সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা।
2: সুপ্রিয় শ্রোতা, ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান চঞ্চল, আমার সাথে রয়েছেন শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
3: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা।
2: আমরা অবশ্যই আজ ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করতে চাই, কারণ আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে পরাজিত করার মাধ্যমে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। টানা 4টি টেস্ট, 2টি টেস্ট পাকিস্তানের মাটিতে আর 2টি বাংলাদেশের মাটিতে, টানা 4টি টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ অনন্য রেকর্ডের পাশাপাশি নিজেদের ক্রিকেট ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে। এবং আমরা বলতে পারি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন ছিল আজকের এই জয়। কম্বাইন্ড এবং কালেকটিভ এফোর্ট আমরা লক্ষ্য করেছি ব্যাটার এবং বোলারদের কাছ থেকে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এতটা প্রত্যাশা কি ছিল শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ?
3: সোজাসুজি যদি তোমার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, তাহলে আমি বলবো যে না, এতটা প্রত্যাশা আমাদের হয়তো বা ছিল না। তার কারণ, এত ভালো প্রস্তুতিও আমাদের ছিল কিনা আমরা নিজেরাই জানতাম না। কিন্তু আমাদের খেলোয়াড়দের ভিতরে অনেক বেশি এখন অ্যাডাপ্টেবিলিটি জিনিসটা এসেছে, এ কথা প্রশংসা অবশ্যই করতে হবে। বেশ কিছু খেলোয়াড় যারা দুটি বা তিনটি ফরম্যাটেই কিন্তু ক্রিকেট খেলে যাচ্ছেন, সিনিয়র কয়েকজন রয়েছেন, তার ভিতরে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, টেস্ট স্পেশালিস্ট, তিনি অন টাইম ডেলিভার করেছেন। বিশেষ করে প্রথম টেস্ট ম্যাচে বিজয়ের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসামান্য, আমি অবশ্যই বলবো। আর একটা কথা অবশ্যই বলতে হবে যে আমাদের পেস ব্যাটারি, যেটাকে নিয়ে আমরা ইদানিং গর্ব করতে শুরু করেছি, সেটার স্বীকৃতি পেতে শুরু করেছে। ইভেন পাকিস্তানের ওয়াসিম আকরাম তিনি পর্যন্ত বলেছেন, পাকিস্তানি ব্যাটার্স হ্যাজ বিন পেসড আউট বাই বাংলাদেশ বোলার্স। তার মানে পেস দিয়ে পাকিস্তানি ব্যাটারদেরকে পরাজিত করেছে।
2: এবং অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার যারা শোয়েব আখতারের সাথে তুলনা করেছেন আমাদের নিউ সেনসেশন পেস ডিপার্টমেন্টে নাহিদ রানাকে।
3: ইয়েস, তো নাহিদ রানার কথা অবশ্যই বলতে হবে। অনেক ইয়াং, কেবলমাত্র তার কেরিয়ার শুরু হয়েছে। ফার্স্ট টেস্টে বিজয়ের ক্ষেত্রে যেরকম ব্যাট হাতে মুমিনুল ভালো ভূমিকা রেখেছেন, লিটন কুমার দাসের ভূমিকা ছিল এবং সেই একই রকম
2: ক্যাপ্টেন শান্ত দারুণ ব্যাটিং করেছেন,
3: অসাধারণ ব্যাটিং করেছিলেন, সেঞ্চুরি করেছিলেন প্রথম টেস্টে। এবং তারপরে নাহিদ রানা 5 উইকেট নিয়ে একবারে গুটিয়ে দিয়েছিলেন বলবো পাকিস্তানি ব্যাটিং লাইন আপকে। পাকিস্তানের টসে জিতে ক্রাস্ট অফ উইকেট দেখে এবং ভারী একটা ওয়েদার ছিল, মেঘলা আকাশ ছিল, ভেবেছিলেন যে এই উইকেটে হয়তো পাকিস্তান বাংলাদেশি ব্যাটারদেরকে পাকিস্তানি বোলাররা কাবু করে ফেলতে পারবে, কিন্তু হলো উল্টোটা। বাংলাদেশি ব্যাটাররা অত্যন্ত সতর্কতার সাথে সেদিন ব্যাট করেছে এবং প্রথম ইনিংসের লিডটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং তারপরে দ্বিতীয় ইনিংসেও কিন্তু পাকিস্তানি ব্যাটাররা আর দাঁড়াতে পারেনি, এইভাবে প্রথম টেস্ট শেষ হয়েছিল। ভেবেছিলাম দ্বিতীয় টেস্টে হয়তো বা পাকিস্তান ঘুরে দাঁড়াবে,
2: বাবর আজমের অন্তর্ভুক্ত ছিল,
3: আবারও কিন্তু তারা এখানে এসে টসে জয়লাভ করে আবারও তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সাধারণত আমরা জানি যে টেস্ট ম্যাচ ক্রিকেটে টস অ্যান্ড ব্যাট এটাই সিদ্ধান্ত হওয়া উচিত, তার কারণ চতুর্থ ইনিংসে অর্থাৎ চতুর্থ বা পঞ্চম দিনে গিয়ে ব্যাট করাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু প্রশংসা করতে হবে উইকেট যারা বানিয়েছেন তাদের জন্য, অসাধারণ উইকেট তারা বানিয়েছেন। 5 দিন ধরেই উইকেটের কন্ডিশন ছিল অসাধারণ,
2: স্পোর্টিং,
3: হ্যাঁ, এবং ব্যাটারদের জন্য সুযোগ সুবিধা ছিল, তারা টিকে থাকতে পেরেছেন। লম্বা ইনিংস রিজওয়ান খেলে সেটা প্রমাণ করেছেন। একই রকমভাবে পেস বোলার এবং স্পিন বোলার উভয়ের জন্যই কিন্তু কিছু না কিছু সেখানে ছিল এবং সে কারণে কিন্তু দ্বিতীয় ইনিংসে তাজুল তার ম্যাজিক দেখিয়েছেন, 6 উইকেট নিয়ে পাকিস্তানকে একেবারে মানে কি বলবো একটা বিশাল হোয়াইট ওয়াশ আবারও তাদেরকে অফার করেছেন। পরপর দুটি সিরিজ বাংলাদেশ যখন পাকিস্তানে খেলতে গিয়েছিল 24 সালে, তখনও তাদের মাটিতে দুটি টেস্ট ম্যাচে দুটিতেই পরাজিত করেছিল। এরপরে যে গ্যাপ, সেই গ্যাপের পরে পাকিস্তান যখন ফিরে আসলো তাদের মনের ভিতরে কিন্তু ছিল যে আমরা প্রতিশোধ নেব, কিন্তু তাদের সে বাসনা পূরণ হতে দেয়নি বাংলাদেশের ছেলেরা। সুতরাং ক্রিকেটে যে আমাদের বেশ কিছু উন্নতি হয়েছে এটা বোধ হয় আর প্রমাণ করার দরকার নেই। টেস্ট র্যাঙ্কিংয়ে আমাদের উন্নতি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আমাদের ছেলেদের ভিতরে কুল থাকার যে একটা বিষয়, খুব যখন টেন্সড ক্রিকেট হয়, আর 3টি উইকেট ছিল, রিজওয়ান ছিল, অনেকেই ভাবছিল যে বাকি যে রানটা রয়েছে 121
2: শুরুটা করেছিল দুর্দান্তভাবে
3: এবং তারা হয়তো করে ফেলবে, কিন্তু এর মধ্যেও আমরা দেখলাম
2: ঠান্ডা মাথায়
3: শান্ত খুব ভালো বোলিং হ্যান্ডেল করেছেন এবং খুব শান্ত মাথায় এবং তারা বল করেছেন লাইন লেগ রেখে এবং তাদেরকে ঠিকই কায়দা মতন ফাঁদ পেতে আউট করে দিয়েছেন।
2: আগামী মাসে কিন্তু বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে এবং বাংলাদেশের আরো একটা কঠিন পরীক্ষা, সেটি হলো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আসলে কতটা এগিয়েছে, তার বড় পরীক্ষা হবে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ম্যাচ। সব মিলিয়ে আমরা আশা করব অবশ্যই বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজেও তারা প্রমাণ করবে এবং ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের যে একটু শক্ত অবস্থান হলো তুলনামূলকভাবে একটু এগিয়েছি আমরা, এই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে। পাকিস্তান ক্রিকেটে নিশ্চয়ই আমার মনে হয় এই টেস্ট ম্যাচের পর রদবদলের যে গুঞ্জন সেটি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শান মাসুদ ক্যাপ্টেন্সি করবেন কি করবেন না, তাকে রাখা হবে কিনা, এরকম অনেক কিছু। পাকিস্তান দল অবশ্য চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সব মিলিয়ে জুন মাস থেকে IPL শেষের পর থেকে জুন মাসে ক্রিকেট একেবারে সরগরম থাকবে ওয়ার্ল্ড, এবং এর মধ্যে আপনি জানেন যে আমরা নারী ক্রিকেট
3: পাকিস্তান দল এখানে চলে আসছে, কিন্তু তার আগে একটা T20 ODI 3টি ম্যাচ খেলার জন্য, যে এখানে 3টি ম্যাচ হবে এবং চট্টগ্রামে আর বাকি 3টি ম্যাচ হবে। সুতরাং অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমাদের দলগুলো 3টি ফরম্যাটেই খুব শর্ট টাইমের মধ্যে মুখোমুখি হবে। এই দুটি ছোট ফর্ম্যাট আমরা বাংলাদেশে খেলবো, টেস্ট ম্যাচ খেলতে কিন্তু আমাদের অস্ট্রেলিয়ায় যেতে হবে। এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, সেখানে কিন্তু অসাধারণ কয়েকজন বোলার রয়েছেন এবং তাদেরকে মোকাবেলা করা অস্ট্রেলিয়ার মাটিতে আমার মনে হয় একটা সত্যিকারের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় আমরা কতটা ভালো করতে পারবো সময় বলবে। তবে আমার মনে হয় মনোযোগ এবং যদি মানসিক দৃঢ়তা থাকে, অ্যাপ্লিকেশন থাকে, ডেডিকেশন থাকে, তাহলে এবারে হয়তো বা অনেক বেটার পারফর্ম আমরা করতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা।
2: অবশ্যই তাই। এবং মুশফিক সম্পর্কে একটু বলতে চাই যে 21 বছরের টেস্ট ক্রিকেটে লম্বা ক্যারিয়ার, কখনো প্লেয়ার অব দ্য সিরিজ তিনি হননি, এবার কিন্তু সেটি হয়েছেন। এই যে 21 বছর বয়সে টেস্ট আঙিনায় তার পদচারণা এবং যেভাবে তিনি 100 রানটা করলেন, বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক তিনি, তার সম্পর্কে সংক্ষেপে কি বলবেন?
3: একটা কথা অবশ্যই বলতে হবে যে জীবনে যে ডিসিপ্লিন পে করে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই মুশফিকুর রহিম। জীবনে তার অত্যন্ত নিয়ন্ত্রিত তিনি, হি ইজ এ কমিটেড মুসলিম, এবং খেলাধুলা না থাকলেও এককভাবে কিন্তু নিজের পরিচর্যা করার দরকার সেগুলো তিনি চালিয়ে যান, এবং ডেডিকেশন অসাধারণ,
2: এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারেন অবশ্যই মুশফিকুর রহিম। আমরা একটু ক্রিকেট ছেড়ে ফুটবলের কথা বলতে চাই। অনেক নাটকীয়তার পর ফেডারেশন কাপ অবশেষে মাঠে গড়িয়েছিল, এবং ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস তারা দুবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাদের এই বিজয় সম্পর্কে কি বলবেন?
3: অবশ্যই বলতে হবে যে ফেডারেশন কাপ কেন, আমাদের এই বাংলাদেশে বসুন্ধরা কিংসের দলটি আসার পর থেকেই কিন্তু তারা ক্রমান্বয়ে আস্তে আস্তে ফুটবলের ক্ষেত্রে নিজেদের যে প্রাধান্য সেটা বিস্তার করতে শুরু করেছে, এবং কয়েক বছর ধরেই তারা কিন্তু ফেডারেশন কাপ, লিগ সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো তারা করছে, ভালো দল গোছাচ্ছে। তার মূল একটা কারণও আছে, সেটা হলো যে অর্থনৈতিকভাবে তাদের দল কিন্তু অত্যন্ত সচ্ছল এবং একটা সুদৃঢ় অবস্থায় থাকে। তাদেরকে মোকাবেলা করার জন্য যে দুটি দলের কথা সবসময় আমরা মনে করি, যে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী, তারা কিন্তু বেশ কিছু অসুবিধার মধ্যে দিন কাটিয়েছে বা কাটাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মোহামেডান গত কয়েক বছর ধরে বেশ সুন্দর দল গোছাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসছে, বা এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়, তারা কিন্তু ফাইনালে উঠেছিল, এবং আমরা খেলার প্রসিডিংস দেখেছি কয়েকবার মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আগে গোল করে এগিয়েও গেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা
2: ধরে রাখতে পারেনি। বিশ্বকাপ শুরু এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে, তারপরেও ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ, 48টি দল খেলবে
3: এবং 104টি ম্যাচ হবে,
2: 104টি ম্যাচ ইতিমধ্যে দল ঘোষণা করেছে অনেক দল, এর মধ্যে ব্রাজিলের কথা আমি একটু বলতে চাই। নেইমার শেষ পর্যন্ত দলভুক্ত হয়েছেন, যদি অনেকটা সন্দেহ করছিলেন ফুটবল প্রেমীরা শেষ পর্যন্ত দলে ঢুকতে পারবেন কিনা। এই বিশ্বকাপ সম্পর্কে একেবারে সংক্ষেপে
3: একটা কথা বলবো যে প্রথমবারের মতন তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ এখানে হোস্ট করছে, এটা একটা নতুন ঘটনা। 48টি দল এখানে এসছে এবং 12টি গ্রুপে তারা ভাগ হয়ে খেলবে, এবং এই 12টি গ্রুপ থেকে 2টি করে দল কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, 24টি দল তখন থাকবে। এর মধ্যে যে তিনটি দেশ হোস্ট করছে অর্থাৎ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, মেক্সিকো কিন্তু এর আগে দুবার হোস্ট পালন মানে দায়িত্ব পালন করছে, তারা তৃতীয়বারের মতন দায়িত্ব পালন করছে। সুতরাং এবারের বিশ্বকাপটি ভিন্ন রকমের হবে এটা বলার অপেক্ষা রাখে না, এবং বেশি দলের পার্টিসিপেশন হওয়ার কারণে সার্বিকভাবে অনেকগুলো দেশ যেহেতু এর সাথে জড়িত, সমস্ত দেশের মানুষ, সমস্ত দেশের যারা সমর্থক রয়েছেন তাদের ভিতরে উৎসাহ কিন্তু অনেক, এবং এই সময়টার মধ্যে আমার মনে হয় আমেরিকা কানাডায় অনেক ভিজিটার যাবেন এবং অনেকেই কিন্তু এবারের এই বিশ্বকাপ দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন।
2: অবশ্যই তাই। আমরা ইংলিশ প্রিমিয়ার লীগের খবর জানাবো, সেটি হলো ইতিমধ্যেই আর্সেনাল তারা চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। স্প্যানিশ লা লিগাতে পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে বার্সেলোনা, দ্বিতীয় অবস্থান রিয়াল মাদ্রিদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে চলতে হয়, ক্রীড়া পর্যালোচনা আজকের মতো শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী পর্বে। আল্লাহ হাফেজ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এবং FM 106 মেগাহার্স। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
1: শ্রোতা বন্ধু, আমাদের প্রাত্যহিক জীবনে ব্রেন স্টর্মিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্রেন স্টর্মিং এর মাধ্যমে আমরা আমাদের চিন্তার সেরাটা বের করে আনতে পারি। তাই তো বন্ধুরা, এবার ক্রীড়াঙ্গন নিয়ে আপনাদের জন্য ব্রেন স্টর্মিং মূলক পর্ব ক্রীড়া কুইজ।
0: প্রিয় শ্রোতা, ক্রীড়া কুইজের আজকের প্রশ্ন হল, সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুদেশের মধ্যকার কততম টেস্ট ম্যাচ ছিল? আবারও বলছি, সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুদেশের মধ্যকার কততম টেস্ট ম্যাচ ছিল? তাহলে বন্ধুরা শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, কুইজের উত্তর আমরা জানিয়ে দেব অনুষ্ঠানের পরবর্তী অংশে।
1: শ্রোতা বন্ধু, স্টেডিয়াম হলো খেলাধুলার প্রিয় প্রাঙ্গণ। একটি স্টেডিয়াম পরিসংখ্যান, বড় বড় টুর্নামেন্ট আয়োজন আর আধুনিক স্থাপনার মাধ্যমে পরিচিত হয়ে থাকে বিশ্ব ক্রীড়াঙ্গনে। এ পর্যায়ে তাই স্টেডিয়াম পরিচিতি পর্বে শোনাব মেক্সিকোর আস্তেনা স্টেডিয়াম সম্পর্কে প্রতিবেদন, উচ্চারণে ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
4: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আজকের পর্বে আপনাদের নিয়ে যেতে চাই ফুটবল ইতিহাসের এক পবিত্র ভূমিতে। একটি মাঠ, একটি স্টেডিয়াম, এর নাম শুনলেই গা ছমছম করে প্রতিটি ফুটবল প্রেমীর হৃদয়। হ্যাঁ, বলছি আস্তেকা স্টেডিয়াম, মেক্সিকোর গর্ব, বিশ্ব ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। আজতেকা স্টেডিয়াম অবস্থিত মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। 1966 সালে উদ্বোধন হওয়া এই বিশাল স্টেডিয়াম একসময় 100,000-এরও বেশি দর্শক ধারণ করতে পারত। এর বিশালতা যেমন চোখে পড়ার মতো, তেমনি এর ইতিহাস আরও বিশাল, আরও গৌরবময়। বিশেষ করে আজতেকা স্টেডিয়াম বিশ্ব ফুটবল ইতিহাসে আলাদা মর্যাদা পেয়েছে একটি কারণে। এটাই পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যেখানে দুইটি ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 1970 সালে বিশ্বকাপ ফাইনালে এখানেই ব্রাজিলের জার্সিতে জাদু দেখিয়েছিলেন ফুটবলের রাজা পেলে। আর ঠিক 16 বছর পর 1986 সালে এই একই মাঠে ফুটবলকে নতুন মাত্রা দিয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এই স্টেডিয়ামেই আমরা দেখেছি ম্যারাডোনা সেই ঐতিহাসিক হ্যান্ড অব গড গোল। আবার এ মাঠেই তিনি করেছেন শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃত সেই অতুলনীয় ড্রিবলিং গোল। আজতেকা শুধু একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবল ইতিহাসের জীবন্ত দলিল। এখানে থেমে নেই আজতেকার গৌরব। এই মাঠ নিয়মিতভাবে মেক্সিকোর জাতীয় ফুটবল দল এবং জনপ্রিয় ক্লাব ক্লাব আমেরিকার ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ, কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক ম্যাচ সব মিলিয়ে আজতেকা মানেই বড় ম্যাচের উত্তাপ। আজতেকা স্টেডিয়াম শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, এখানে আয়োজিত হয়েছে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা। এক কথায় এটি ক্রীড়া ও সংস্কৃতির মিলন মেলা। 2026 সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ইতিহাসে কেন্দ্র ফিরছে আজতেকা স্টেডিয়াম। আধুনিক সুযোগ সুবিধা সংযোজন ও সংস্কারের মাধ্যমে এই ঐতিহাসিক ভেন্যু প্রস্তুত করা হচ্ছে যাতে নতুন প্রজন্ম এখানেই ফুটবলের নতুন স্মৃতি গড়ে তুলতে পারে। 2026 বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে 11 জুন 2026 তারিখে আকর্ষণীয় উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্বের 3টি ম্যাচ, মেক্সিকোর উদ্বোধনী ম্যাচ, মেক্সিকোর আরেকটি গ্রুপ ম্যাচ এবং একটি নিরপেক্ষ ম্যাচ গ্রুপ কে তে উজবেকিস্তান বনাম কলম্বিয়া, এবং নকআউট পর্বের 2টি ম্যাচ রাউন্ড অব 32 এবং রাউন্ড অব 16। সব মিলিয়ে এই স্টেডিয়ামে 5টি ম্যাচ নিশ্চিতভাবে নির্ধারিত রয়েছে। এই আয়োজনের মাধ্যমে আজতেকা স্টেডিয়াম আরও একবার বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, কারণ এখানেই অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। যে স্টেডিয়াম আগে থেকেই 1970 ও 1986 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গৌরব বয়ে নিয়ে চলেছে। 2026 সালের গ্রীষ্মে বিশ্ববাসী আবারও তাকিয়ে থাকবে ফুটবলের এই চিরন্তন মঞ্চের দিকে, যেখানে ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিলন ঘটছে। আজতেকা স্টেডিয়াম পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি মেক্সিকো সিটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। দর্শনার্থীদের জন্য এখানে গাইডেড স্টেডিয়াম ট্যুরের ব্যবস্থা রয়েছে, যা স্টেডিয়ামটিকে কাছ থেকে জানার দুর্দান্ত সুযোগ করে দেয়। এই ট্যুরে সাধারণত দেখানো হয় খেলোয়াড়দের ড্রেসিং রুম, টিম বেঞ্চ ও মাঠের পাশের এলাকা, প্রেস কনফারেন্স রুম এবং স্টেডিয়ামের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো। ফুটবল প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। শেষ করতে চাই এই বলে, আজতেকা স্টেডিয়াম শুধু মেক্সিকোর নয়, এটি পুরো ফুটবল বিশ্বের অহংকার, যেখানে পা রেখেছেন ফুটবলের দুই মহারথী, যেখানে লেখা হয়েছে ইতিহাসের কিছু সেরা মুহূর্ত, সেই মাঠ কখনো পুরনো হয় না।
0: শ্রোতা বন্ধু, আমাদের দেশে তারকা খেলোয়াড় কিংবা সাবেক খেলোয়াড় যারা রয়েছেন, তাদের দেখে আমাদের তরুণ প্রজন্মের খেলোয়াড়রা খেলা শিখছেন এবং তাদের কাছে তাদের খেলোয়াড়ি জীবনের কথা শুনে নিজেকে সেভাবে তৈরি করছেন। আর সে কারণেই আমরা নিয়মিত আমাদের এই আয়োজন থেকে শুনিয়ে থাকি বিভিন্ন খেলোয়াড়দের সাক্ষাৎকার। আমাদের ফুটবলের সাবেক তারকা জাহিদ হাসান এমিলি, যিনি এখন ফুটবলের সংগঠক হিসেবে কাজ করছেন, আজ ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে শুনব জাহিদ হাসান এমিলির সাক্ষাৎকার। আর এই পর্বে অতিথির সাথে কথোপকথনে আছেন আহমেদ বিন পারভেজ।
5: কথা বলছি এমন একজনের সঙ্গে যিনি বাংলাদেশ ফুটবলের এক ঐতিহ্যের নাম, বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক প্রলিফিক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন?
6: জি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
5: আমিও ভালো আছি, বেশ ভালো আছি, কারণ বাংলাদেশের ফুটবল একটা ভালো জায়গায় এখন আবার বেশ লাইমলাইটের মধ্যে আসছে, সামনে আবার বিশ্বকাপ আসছে, তো অনেক কিছু নিয়ে কথা বলার স্কোপটা রয়েছে। তবে এমিলি ভাই, আপনাকে যারা যারা আসলে দেখেছেন, আপনার খেলা যারা উপভোগ করেছেন, তাদের জন্য কিছুটা পেছনের দিকে ফিরে যাওয়া যায়, যারা আপনার ব্যাপারে আরেকটু ডিটেইলে জানতে চান যে আপনার ছোটবেলাটা আসলে কেমন কেটেছিল, ফুটবলের প্রতি আপনার যেই আকর্ষণ পাওয়াটা সেটা কিভাবে হয়েছিল, এবং সেই সাথে আপনার ইনিশিয়াল ফুটবলিং লাইফে আইডল কারা ছিলেন?
6: ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি যেটা হয়েছে যে আমি আমার ফুটবল হওয়ার পিছনে আমার বাবার অবদান অন্যরকম আর কি। আমি ছোটবেলা থেকেই যখন স্কুলে পড়েছি তখন থেকে আসলে ফুটবলের প্রতি অন্যের একটা ভালোবাসা ছিল, এবং ছোটবেলায় প্রচুর ফুটবল খেলতাম, সব ইভেন্টই খেলতাম, বাট ফুটবলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল। তো সেই জায়গা থেকে ফুটবলার হব প্রফেশনাল এরকম কোন ইচ্ছা ছিল না, বাট একটা সময় যখন গ্রামে খেলতাম, স্কুলে খেলতাম, তখন আসলে আমার আব্বা কিন্তু আমাকে বিকেএসসি তে ভর্তি করা দেয় ক্লাস 7-এ 1999। বিকেএসসি তো আপনি জানেন একটা স্পোর্টস ইনস্টিটিউট, তো সেখান থেকেই কিন্তু আসলে ফুটবলের প্রতি অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়, এবং প্রফেশনালি আসলে 99 সাল থেকে ফুটবলের সাথে সংযুক্ত হওয়া।
5: আপনি যে স্ট্রাইকার হবেন বা ফরওয়ার্ড পজিশনেই খেলতে পছন্দ করছেন, এটা কি আপনার কোচদের সঙ্গে কাজ করে হয়েছে না নিজেই একটা ইচ্ছা পোষণ করেছিলেন?
6: না, বেসিক্যালি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হয়তো অনেকেই জানে না। আমি যখন ক্রিকেট থেকে প্রথম শুরু করি আর কি, তখন আসলে আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতাম, এবং সেটার বয়স অলমোস্ট 2 বছর ছিল। 2 বছর পর্যন্ত আমি সেন্ট্রাল মিডফিল্ডেই খেলেছি, সেটা হলো 1999 থেকে 2001 সাল পর্যন্ত। তো ওই সময় আন্ডার 16 আমি একটা নরওয়ে কাপ হতো, নরওয়েতে খেলতে গিয়েছিলাম, গ্রামীণ ফোনের স্পন্সর ছিল বিকেএস পেট্রোতে, আন্ডার 16 একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম, ওইটার ক্যাপ্টেন ছিলাম আমি। তো ওইখানে কিন্তু আমার শুরুতে হয়েছিল সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেই, এবং ওই সেন্ট্রাল মিডফিল্ডার খেলে আমি হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলাম।
5: আচ্ছা,
6: তো তারপর থেকে আমার যারা কোচ ছিলেন আর কি, আমার বিকেএসপি কোচ ছিলেন ফিক্সার অমল স্যার, এবং বিদেশি কোচ ছিলেন, তারা আসলে আমাকে স্ট্রাইকার হিসেবে খেলার জন্য নির্দেশনা দিলেন। এরপরে বিকেএসপি নরওয়ে থেকে আসার পর আসলে আমি স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করি। যখন স্ট্রাইকার খেলি তখন নিয়মিত গোল করতাম, বিকেএসপি থেকে ট্রেনিং সেশন হতো, যে প্র্যাকটিস হতো সেখানে আমি প্রায় গোল করতাম। তো ওই পর থেকেই কিন্তু আসলে স্ট্রাইকার খেলা।
5: অসাধারণ, অসাধারণ। আপনি ওভারঅল অ্যাজ এ স্ট্রাইকার যদি কাউকে জিজ্ঞেস করা হয় বা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে সেরা গুণাবলীগুলো কি হওয়া প্রয়োজন একজন প্রপার স্ট্রাইকার হওয়ার জন্য, আপনি কি বলবেন?
6: স্ট্রাইকারদের তো বেসিক্যালি একটা ন্যাচারাল পজিশন এইটা, কিন্তু আপনি আর কি যেটা হলো যে এটাকে ট্রেনিং করে, বা আপনি যদি মনে করেন যে আপনি এটার পিছনে হিউজ টাইম দিয়ে আপনি স্ট্রাইকার হবেন, ইটস নট লাইক দ্যাট, এটা একটা অভ্যাসে ব্যাপার গোল করা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন যে স্ট্রাইকার হতে গেলে আসলে কোন গুণাবলীগুলি দরকার, অবশ্যই এটা হলো যে ইন্ডিভিজুয়ালি আপনার কিছু ট্যালেন্ট থাকতে হবে, সেটা হলো যে আপনার গোল করার প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন থাকতে হবে। হ্যাঁ, অনেক স্ট্রাইকার আছে আপনি দেখবেন যে ম্যাচে ইম্প্যাক্ট কম, বাট এন্ড অফ দ্য ম্যাচ তার নামের পিছনে 2টা গোল আসে বা 1টা গোল আসছে। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যে যারা একদম সেন্ট্রালি গোলেস করা, তারা দেখবেন যে ওই বক্সের আশেপাশেই কিন্তু খেলতে পছন্দ করে। এবং স্ট্রাইকার তো আসলে আমাদের 2-3 রকমের হয়, একটা ট্রিপিক্যাল স্ট্রাইকার, একটা একদম ফিক্সড নাম্বার 9, আবার কিছু হচ্ছে লিঙ্ক আপ স্ট্রাইকার। তো এক একজন স্ট্রাইকারের এক

0: একদিন স্ট্রাইকার ছিল রুদ্র নিশ্চল রায়। তো আমি নিশ্চল রায়কে আসলে আমার বেসিক্যালি খুব পছন্দ ছিল, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের যদি আপনি হিস্ট্রি দেখেন, নিশ্চল রায়ের আসলে অবদান অনন্য রকম। বড় রোনালদো যে R9, হ্যাঁ R9 যদি আপনি ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলি দেখেন, আমি লিগের তেমন রিয়াল মাদ্রিদের কথা যদি বলেন বা ওয়ার্ল্ড কাপের যদি পারফরমেন্স দেখেন, ওই সময়টা কিন্তু রোনালদো দুর্দান্ত ফর্মে ছিল। বড় রোনালদোর গোল স্ক্রিনিং এর জায়গাটাও আমি আসলে ফলো করতাম। এরাই আসলে ওই পরবর্তী সময় আমাকে স্ট্রাইকার খেলার জন্য আরো বেশি আর কি মানে মনোযোগী করেছে আর কি।
1: আর যেহেতু অলরেডি আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এবারে সামনের বিশ্বকাপে আসলে আপনি আর্জেন্টিনাকে আসলে কতটুকু ফেভারিট ভাবছেন, এবং অন্য কোন টিমকে কি আপনার মনে হচ্ছে যারা আসলে খুবই খুবই ভালো করতে পারে এবারে ওয়ার্ল্ড কাপে?
0: দেখেন পারুল ভাই, এবার ওয়ার্ল্ড কাপটা একটু একটু ডিফিকাল্ট হবে স্পেশালি ফেভারিট দলের জন্য, কারণ এবার কিন্তু আপনি যদি দেখেন 48টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং আপনার এখানে কিন্তু সিস্টেম অনেক পরিবর্তন আসছে। তো এখানে অনেক ভালো দল হয়তো নকআউট স্টেজে এসে বাদ পড়ে যাওয়ার সুযোগ আছে, বা অনেক ভালো দল হয়তো ফাইনালে যেতে পারবে, কিন্তু এরকম অনেক ক্যালকুলেশন আছে। বাট যদি আপনার ওভারঅল আমাকে ফেভারিট দলগুলির কথা বলেন, সেখানে আমি 4টা 5টা দল আমার কাছে মনে হয়েছে যে এদের ভিতর থেকে সামহাউকে চ্যাম্পিয়ন হবে। আমি যদি নামগুলি বলি, ফ্রান্সকে অনেক এগিয়ে রাখবো, আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ একদম দুর্দান্ত পারফরমেন্স করবে। সো ফ্রান্সকে আমি রাখবো, ইংল্যান্ডকে রাখবো, পর্তুগাল আছে এখানে, জার্মানি, আমার মনে হয় যে এই কয়েকটা দল, ব্রাজিল রয়েছে। সো স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, এই দলগুলিকে আমার কাছে মনে হচ্ছে যেখান থেকে কেউ হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশি যোগ্য থাকবে আর কি।
1: না নিশ্চয়ই আমরা সবাই খুব এক্সাইটমেন্ট দিয়ে সামনে বিশ্বকাপটা দেখব, এবং আশা করি সামনেও আপনাকে বাংলাদেশ বেতারে আরো কিছু আপনার কাছ থেকে কথা শোনার মতো সুযোগ আমরা পাবো। জাহিদ হোসেন এমিলি, অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সঙ্গে থাকার জন্য।
0: ধন্যবাদ পারুল ভাই।
2: প্রিয় শ্রোতা, এবার জানিয়ে দিচ্ছি ক্রীড়া কুইজের উত্তর। সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ছিল দুদেশের মধ্যকার 17তম টেস্ট ম্যাচ। আমি আবারও বলছি, সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ছিল দুদেশের মধ্যকার 17তম টেস্ট ম্যাচ। বন্ধুরা, কুইজের উত্তর পেয়ে নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।
3: সুপ্রিয় শ্রোতা, সুরের ভুবনে অবগাহন করতে আমাদের সবারই মন চায়। সুর আমাদের মানসিক বিনোদনের অন্যতম মাধ্যম, তাই এ পর্যায়ে আপনাদের কিছু সময়ের জন্য নিয়ে যেতে চাই সেই সুরের ভুবনে। শোনাব একটি ক্রীড়া সঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, সুর শুনতে শুনতে শেষ হয়ে এলো ক্রীড়াঙ্গনের নির্ধারিত সময়। বিদায় নেব আর বিদায় বেলা জানিয়ে যাই, আজ ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: আর আপনাদের জন্য ক্রীড়াঙ্গন প্রযোজনায় ছিলেন মাশরুফা তানজিনা নৌশিন।

বাংলাদেশ বেতার ঢাকা। জনসচেতনতামূলক বার্তা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত কতিপয় নির্দেশনা। পবিত্র ঈদ উল আজহার পূর্বের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য, যাত্রী, পশুবাহী গাড়ি এবং জরুরি সেবামূলক গাড়ি ব্যতীত অন্য কোনো কাভার ভ্যান, লরি, ট্রাক এবং লং ভেহিকেল রাস্তায় চলাচল করতে কিংবা ফেরিতে পারাপার হতে পারবে না। সদরঘাটে ঈদের পূর্বে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে পাঁচ দিন ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার পর যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ থাকবে এবং বালখেট ঈদের পূর্বে পাঁচ দিন ও ঈদের পরে তিন দিন বন্ধ রাখতে হবে। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখতে হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য মোবাইল ও হটলাইন নম্বর, পুলিশ অধিদপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেলের নম্বর 01320001300 অথবা 01320001299 এবং হটলাইন নম্বর 999, কোস্টগার্ডের হটলাইন নম্বর 16111, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102, বিআইডব্লিউটি এর হটলাইন নম্বর 16113 এবং নৌ পুলিশের নম্বর 01320169598। বার্তাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। শুরুতে শুনব আব্দুল আলিমের কণ্ঠে নবী মোর পরশমণি, গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

প্রিয় শ্রোতা, ভক্তিমূলক গানে এবারে শুনবেন মোহাম্মদ ইয়াকুব আলী খান ও মাহফুজা হক চামেলির কণ্ঠ। গীতিকার সাবির আহমেদ চৌধুরী সুর করেছেন।

এই গানটির সাথেই শেষ হয়ে গেল ভক্তিমূলক গানের আয়োজন। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গানে। শুরুতে শুনব সমবেত কণ্ঠে গান, গীতিকার আশরাফ বাবু সুর করেছেন, শেখ মিলন।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের আজকের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
1: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
2: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: পকেট মেরে দিছে।
2: জিতু, কথা কি সত্যি?
5: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
1: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
5: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
1: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌসী আহমেদ চৌধুরী। রামেসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামেসার বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেন। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। রামেসার বড় বোনের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। আজ রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী মিরপুর 11 নম্বরের পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত 7 বছরের শিশু রামেসার বাসায় যান। প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার মিরপুরে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামেসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, স্কুল ছাত্রী রামেসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা হবে। আজ রাজধানীতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রামেসা হত্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ সব ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে। রামেসা হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার 24 ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত সোহেলকে স্ত্রীসহ গ্রেফতার করা হয় এবং অপরাধী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, সরকার সারাদেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি সুরক্ষার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি বলেন, পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস বিরোধী অভিযান সহ যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়া বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামেসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনস অফ কমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণের কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলিও আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টায় মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা। অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে এ আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সংসদ ও সংসদ বিষয়ক কার্যকরী বিধায় অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

0: সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে কোরবানির ঐতিহাসিক পটভূমি সম্পর্কে বলবেন মাওলানা এ আর এ মহিউদ্দিন খান ফারুকী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। বিশেষ বেতার প্রামাণ্য জরায়ুতে জমে থাকা সমুদ্র শুনবেন সকাল সাতটা ত্রিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক সখী ভালোবাসা কারে কয় শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, প্রযোজনা আলী আফ্রিদৌসি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস দু হাজার ছাব্বিশ উপলক্ষে কথিকা শুনবেন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম একশো দুই মেগাহার্টসে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক মহামিলন, রচনা নির্মল কুমার ঘোষাল, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম বিরানব্বই মেগাহার্টসে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্টসে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েক অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্টসে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়েক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল নটায় 72%, সন্ধ্যা ছটায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ১৩ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যা ছটা বেজে ৩৭ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে এফএম একশো দুই মেগাহার্সে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।

শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 102 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, শুনছেন নিঃশুতে আয়োজন, আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শোনাব রুনা লায়লার কণ্ঠ। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আলাউদ্দিন আলী। এরপর রয়েছেন সৈয়দ আব্দুল হাদি। গানের কথা লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন ধীর আলী।

শুনলেন জিরাত রেহানার কণ্ঠ। এবারে শিল্পী মনির খান গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। এরপর রয়েছেন সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন আলী হোসেন।

শুনলেন রবি চৌধুরীর কণ্ঠ। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, নিঃশ্রুতি আয়োজন শুনছেন আমন্ত্রণ মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। দেশের গান শুনব প্রথমে সুবীর নন্দীর কণ্ঠে। গানের কথা লিখেছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়। রবীন্দ্রসঙ্গীত রয়েছে এরপরেই পাপিয়া সরোয়ারের কণ্ঠে।

0: শুনলেন ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠ। এরই সাথে সাথেই শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু আজকের মতো এখানে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 102 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারায় দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠানের এ আয়োজনে। শুরুতে শুনব একটি দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ। এরপরে থাকছে একটি ইংরেজি গান, শিল্পী বব মার্লি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন বারী সিদ্দিকীর কণ্ঠে পল্লীগীতি। গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, শুরু করেছেন শিল্পী নিজেই। তারপরে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক। এবং এরপরই থাকছে একটি স্প্যানিশ গান, শিল্পী ফ্লোই ম্যানর।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন ছায়াছবি প্রিয়তমা থেকে বালাম ও কুণালের কণ্ঠ, যত কথা রাখা ছিল এই বুকে জমা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজন। এবারে শুনবেন একটি শ্রীলঙ্কান গান, শিল্পী চেমারা ওয়েরা সিংহে। এরপরই থাকছে হরলাল রায়ের গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়। এবং তারপরই শুনবেন একটি লালন গীতি, শিল্পী রিমা খান।

গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত ১০টা ৩০ মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান, এফএম ৯২ মেগাহার্টজে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্টজে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।